0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের শিল্পী প্রথমে রাহুল মিত্র, তারপরে সুচিত্রা মিত্র।

সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারুতি। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনারা শুনছেন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাঠ্য বই ধরে যিনি পড়ান, কিংবা হাতে ধরে হারমোনিয়াম বাজিয়ে যিনি গান তুলিয়ে দেন, তাঁরা ছাড়াও জীবনে আরও এমন অনেক মানুষ আসেন।

এমন অনেক উপাদানের সঙ্গে আমরা পরিচিত হই যারা বা যেগুলো আমাদের শিক্ষা দিয়ে থাকে। শিক্ষক দিবসের মাসে আপনার থেকে শুনব আপনার জীবনের এমন এক বা একাধিক শিক্ষকের কথা। শিক্ষক দিবসের মাসে সেপ্টেম্বরে ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল শিক্ষাগুরু। আপনার বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992 এই নাম্বারে। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com, দ্যাট ইজ airfmrainbowkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম শিক্ষাগুরু। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: রাত পোহালো, অন্ধকার একটু একটু সরে গেল, জানলার ফাঁক দিয়ে আলো ঢুকছে ঢুকছে গড়ছে, আর তুমি বুঝলে একটা নতুন সকাল এসে গেছে। রাত থেকে সকালের এই যে বদলে যাওয়া, এই যেন কোথাও গিয়ে একটা ছোট্ট উত্তরণ, ঘুমের জগৎ থেকে ওঠার উত্তরণ। কিন্তু এই যে আজকে ভোরাইতে একটা বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা হয়, আজকে আমরা উত্তরণের গল্প শুনবো না। হ্যাঁ, আজকে আমি বলবো অন্যদিকে একটু হাঁটব, মানে আজকের গল্পটা হবে অবতরণের। কারণ দেখো, আমাদের যে এই যে জীবন, আমাদের জীবনটা যে শুধু যে ওঠার গল্প সেটা তো একেবারেই নয়। কারণ আমরা যতই উঠি একটা সময় তো নামতেও হয়, আর সেই নামাটা যে সবসময় পতন হয় সেটা একেবারেই নয়। হ্যাঁ, তুমি হয়তো ভাবছো যে সকালবেলা এসে এরকম নেগেটিভ কথা কেন বলছে, না না না না না, একেবারেই না। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অবতরণের কাহিনী, যেটা কখনোই নিছকই বিছানা থেকে পা নামিয়ে দিনে শুরু করা, সেটাও তো একটা অবতরণ। ঠিক আছে, আমি অভিপ্সা, 107 FM রেইনবোতে, তুমি শুনছো ভোরাই, আর আজকের সকালের আড্ডার বিষয় অবতরণের কাহিনী। আচ্ছা, একটা জিনিস বলো তো, এই যে অবতরণ কথাটা বললেই তোমার কি মনে হতে পারে? দেখো, আমার যেমন মনে হয় একটা বিমানের কথা, আকাশ থেকে নিচে নামছে। আকাশে উঠতে উঠতে পাইলট এমন সময় ঘোষণা করলেন যে এবার আমরা নিচে নামছি। কিন্তু অবতরণ মানে যে শুধুই বিমানের নিচে নামা, উপর থেকে বৃষ্টি পড়া, তারপর দেবতার অবতরণের পুরনের গল্পে, এই সব কিছুর অবতরণ যখন বাস্তব জীবনে ঘটে, তখন আরও একটা অবতরণ ঘটে, সেটা হচ্ছে আমাদের প্রেমের অবতরণ, তাই তো? তো এইরকমই আমাদের প্রতিদিনের যে বিভিন্ন রকম অবতরণের গল্প রয়েছে, সেই সব গল্পগুলোই করব আজকের একটু, আর সকলকে একটু জাগিয়ে নিই আমরা, কি তাই তো?

ইয়েস ইয়েস ইয়েস, আমি জানি সকালটা সত্যি জেগে উঠছে ধীরে ধীরে, আর মনে হচ্ছে যে চারপাশের জানলাগুলো একটু একটু করে খুলছে, আবার কোথাও কোথাও চায়ের কাপে ধোঁয়া উঠছে, কোথাও রান্নাঘর থেকে কড়াইতে ফোড়নের শব্দ, কোথাও হয়তো মা ডাকছেন কিরে ও সকাল হয়ে গেছে, আবার কেউ কেউ এখনো বালিশের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে যেন পৃথিবীর সমস্ত উত্তরণ অবতরণ তোমাকে বাদ দিয়েই ঘটছে। কিন্তু দেখো, এই ঘুম থেকে ওঠাটাও আসলে একটা অবতরণ। সারা রাত তুমি স্বপ্নের মধ্যে কোথায় না কোথায় ঘুরে বেড়ালে কে জানে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, কখনো এমন একজনের সঙ্গে দেখা হলো যার সঙ্গে বাস্তবে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, এই ঘটনা কিন্তু আমার সঙ্গে বেশ ঘটে। এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি যেখানে মনে হয় যে আরে কি তুমি কোনোদিন দেখিনি, কে নি। তো যাই হোক, সকালবেলা হঠাৎ চোখ খুলে দেখলাম যে তুমি নিজের বিছানায়, স্বপ্নের আকাশ থেকে বাস্তবের মাটিতে অবতরণ হয়ে গেলে। এই যেমন আমি কালকে রাত্রেবেলা অনেকটা লেট করে শুয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে আজকে আবার সকালবেলা চলে এলাম তোমার সঙ্গে আড্ডা দিতে। হ্যাঁ, আজকে প্রায় অনেক দিন পর অভিপ্সা তোমার সঙ্গে ভোড়াইতে আড্ডা দিচ্ছে। আসলে দেখো, জীবনের ওঠানামার এই যে মধ্যেই তো আমাদের গল্প, কখনো আমরা আকাশে উঠি, কখনো মাটিতে নামি, আর সেই নামার সবচেয়ে উদাহরণ হয়তো কোথাও গিয়ে একটা বিমান। মানে ভাবো যে তুমি জানলার ধারে বসে আছো, বিমানটা মেঘের অনেক ওপরে, নিচে পৃথিবীটা ছোট হয়ে গেছে, নদীটা সরু একটা রেখার মতো দেখা যাচ্ছে, বাড়িগুলো একদম বিন্দুর মতো, মনে হচ্ছে তুমি পৃথিবীর অনেক অনেক ওপরে উঠে গেছো। তারপরে হঠাৎ ঘোষণা, উই আর নাও বিগিনিং আওয়ার ডিসেন্ট, মানে আকাশের এতক্ষণ নাগরিক ছিলে তুমি, এবার আবার পৃথিবীর সদস্য পদটা ফিরিয়ে নিতে হবে। বিমানটা ধীরে ধীরে নামতে থাকে, মেঘ কেটে যায়, আর নিজের শহরটা বড় হতে থাকে, রাস্তা দেখা যায়, গাড়ি দেখা যায়, বাড়ির ছাদ দেখা যায়, তারপর রানওয়ে, চাকা মাটিতে ছুঁয়ে, আর সেই মুহূর্তেই একটা দীর্ঘ যাত্রার প্রথম পর্ব শেষ হয়। বিমান মাটিতে নামলো বলে কেউ তাকে ব্যর্থ বললো সেটা একেবারেই নয়, কিন্তু কি বলতো, যেটা হয় নিরাপদে নামাটাই তো সাফল্য। জীবনেও হয়তো তাই, সবসময় ওপরে থাকা নয়, সঠিক সময়ে সঠিক জায়গায় নামতে পারাটাও একটা দক্ষতা।

হ্যাঁ, এবার যদি আমরা আবার আকাশের দিকে একটু তুলি চোখটা, তার কারণ হচ্ছে আকাশে এমন একজন থাকে যার অবতরণ না হলে বোধহয় পৃথিবী এত সুন্দর বৃষ্টি আমরা পেতাম না। হ্যাঁ, আমি বলছি মেঘের কথা। দেখো, এই যে মেঘ সারাদিন আকাশে ঘুরে বেড়ায়, কখনো সাদা, কখনো কালো, কখনো রোদ্দুরের সঙ্গে লুকোচুরি। এই যেমন আজকে আমি আসছিলাম যখন একদম ভোরবেলায়,

কিছু কিছু জায়গায় দেখছি ভীষণ কালো, একদিকটা কালো, আবার কিছু কিছু জায়গায় হালকা হালকা সূর্যের আলো ফুটছে, কোথাও কোথাও তারা দেখা যাচ্ছে, কোথাও কোথাও চাঁদটা একটুকি মারছে, আবার কোথাও গিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এই যে একটা সময়ে মেঘের বুকটা ভারী হয়ে যায়, তো ঠিক আমাদের মতনও মেঘের বুকও ভারী হয়, আর সে তখন আকাশে কিছুতেই থাকতে পারে না। তখন কি করে? তখন সে জল হয়ে নেমে আসে পৃথিবীর কাছে, যেন আকাশ থেকে মাটিতে মেঘের নিজের একটা অবতরণ। আর সেই বৃষ্টি নামলেই আমাদের কি হয়, কেউ কবি হয়ে যায়, কেউ প্রেমিক হয়ে যায়, কেউ দার্শনিক হয়ে যায়, আর কেউ রাস্তার দিকে তাকিয়ে বলে, আজ বেরোবো না, বাড়িতে বসবো, খিচুড়ি খাবো, নো অফিস। আবার এই যে বৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্কটাই আলাদা, বৃষ্টি নামলে চায়ের কাপটা একটু বড় বেশি ভালো লাগে, জানলার ধারে বসাটা একটু বেশি সুন্দর লাগে, কারো মনে পড়ে পুরনো কোনো মানুষকে, কারো আবার মনে পড়ে শৈশবের দুপুর, আবার কারো কারো মনে পড়ে আজকে বাড়িতে খিচুড়িটা হবে তো। তবে একটা জিনিস কি বলো তো, হ্যাঁ, বৃষ্টির মধ্যে ঠিক আকাশ আর মাটির দূরত্বটা যেন কমে যায়, আকাশের জল মাটির কাছে নেমে আসে, আর মাটিও সেই জলকে নিজের করে নেয়। এই আকাশ থেকে মাটিতে নেমে আসা সুরেই এবার তোমার কানে কানে থাকছেন কিশোর কুমার।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: অভিপ্সার সঙ্গে তুমি শুনছো ভোরাই। আর আজকে আমরা কথা বলছি অবতরণের কাহিনী নিয়ে। এবার দেখো, এবার বৃষ্টি থেকে একটু অন্যরকম অবতরণের গল্পে যাই। আমাদের পুরাণে

অবতরণ শব্দটার একটা গভীর অর্থ আছে। অবতার বলি আমরা, মানে অবতার। এই অবতারই শব্দটার মধ্যেই তো আছে উপর থেকে নেমে আসার কথা। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, মানুষের বিপদ হয়, তখন ঈশ্বর নাকি পৃথিবীতে অবতরণ করেন। শ্রীকৃষ্ণের কথা ভাবো, দেবকীর গর্ভে তার জন্ম, তারপর মর্তের জীবনে তাঁর আগমন, দেবত্বের পৃথিবীতে অবতরণ। কিন্তু একটা ব্যাপার ভাবলে আরও ভালো লাগে, যে আমাদের জীবনে কি কখনো এমন কেউ আসেনি যাকে দেখে মনে হয়েছে যে এই মানুষটার আশাটা যেন ঠিক সময়ই হলো? হ্যাঁ, কোনো শিক্ষক হয়তো এমন একটা কথা বললেন যা তোমার জীবনের দিশা বদলে দিল। কোনো বন্ধু হয়তো এমন একটা সময় তোমার পাশে দাঁড়ালো যখন তোমার কাউকে দরকার ছিল। আবার দেখো, কখনো কোনো অচেনা মানুষ হয়তো সামান্য একটা সাহায্য করে চলে গেল, কিন্তু সেই সাহায্য তুমি বহু বছর ধরে মনে থাকলে। সব মানুষ আসলে আমাদের জীবনে সারা জীবন থাকার জন্য আসে না, কেউ কেউ আসে শুধু একটা বিশেষ মুহূর্তের জন্য। কিন্তু সেই মুহূর্তটাকে বদলে দেওয়ার জন্যই যেন তাদের আমাদের জীবনে অবতরণ ঘটে। এই যেমন যারা ট্রেনে, বাসে বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করো, তারা হয়তো ভীষণ রিলেট করতে পারবে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেরকম, একটা একটা স্টেশন আসে, তুমি হয়তো পুরো স্টেশনটা একদম, বাসটা বা ট্রেনটা একদম শেষ অবধি যাচ্ছে, তুমিও যাচ্ছ, কিন্তু দেখবে আমাদের জীবনে সেই মানে সিটগুলো বা প্যাসেঞ্জারগুলো একটু বদলে যায়। তো সেই রকমই এই জীবনের অবতরণকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিছু কিছু অবতরণ আমাদের জীবনে আশীর্বাদ হয়েই আসে।

0: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাঠ্যবই ধরে যিনি পড়ান কিংবা হাতে ধরে হারমোনিয়াম বাজিয়ে যিনি গান তুলিয়ে দেন, তাঁরা ছাড়াও জীবনে আরও এমন অনেক মানুষ আসেন, এমন অনেক উপাদানের সঙ্গে আমরা পরিচিত হই যাঁরা বা যেগুলো আমাদের শিক্ষা দিয়ে থাকে। শিক্ষক দিবসের মাসে আপনার থেকে শুনব আপনার জীবনের এমন এক বা একাধিক শিক্ষকের কথা। শিক্ষক দিবসের মাসে সেপ্টেম্বরে ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল শিক্ষাগুরু। আপনার বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992 এই নাম্বারে। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com, দ্যাট ইজ airfmrainbowkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম শিক্ষাগুরু। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: আমার না এই জাস্ট কিছুক্ষণ আগেই মনে পড়ে গেল যে মানে অদ্ভুত, এই তো কদিন আগে 2019 গেল, 2018 এলো, তারপর লকডাউন, আজকে 2026 অগস্ট শেষ হতে চলল, সেপ্টেম্বর মাস আসছে, অর্থাৎ মানে টিচার্স ডে আসছে। তো যাই হোক, এবার একটু আমরা সাবধানে হাঁটবো, কারণ এই জায়গায় পা পিছলে গেলে সোজা হৃদয়ের মধ্যে গিয়ে পড়তে হবে। আমি বলছি প্রেমে অবতরণের কথা। এই যে প্রেমের শুরুটা ভীষণ মজার হয়, প্রথমে দূর থেকে একজনকে ভালো লাগে, তারপর একটু কথা, তারপর আর একটু কথা, তারপর ফোনে কথা বলতে বলতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে যায় তুমি বুঝতেই পারো না। তখন মনে হয় তুমি মাটিতে নেই, তুমি রয়েছো আকাশে। রাস্তার ধুলো সুন্দর, ট্রাফিক জ্যামও সুন্দর, বৃষ্টি সুন্দর, রোদ সুন্দর, সব কিছুতেই একটাই যে আমার কথার পিছনে ঠিক যেমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে সেরকমই একটা গান বাজছে। তারপর একদিন বুঝতে পারো তুমি প্রেমে পড়ে গেছো, মানে তোমার প্রেমে অবতরণ ঘটেছে। কিন্তু হ্যাঁ, এই যে ব্যাপারটা, সবসময় তো আকাশে ভেসে থাকা যায় না, একসময় প্রেমকে বাস্তবের মাটিতে নামতে হয়। তখন ওই যে তোমার চোখের তারায় হারিয়ে যাই থেকে কথাটা এসে দাঁড়ায় কি বলছি, আজকে বাজারে কি আনতে হবে, চিনি আছে, চা খেতে হবে, তো আর সেখানেই প্রেমের আসল পরীক্ষা। কারণ ওই যে প্রেম শুধু কবিতা নয়, প্রেম হলো অসুস্থ হলে পাশে থাকা, মন খারাপ হলে চুপ করে পাশে বসা, ঝগড়ার পরেও কথা বলার একটা কারণ খুঁজে নেওয়া। অর্থাৎ আকাশের প্রেম যখন মাটির জীবনে নেমে আসে তখনই সেটা সম্পর্ক হয়। আর সেই ভালোবাসার সুরেই তোমার কানে থাকুক এখন জয়তী চক্রবর্তী, ভালোবেসে সখী। তুমি শুনছো ভোরাই, সঙ্গে রয়েছে অভিপ্সা, ফিরব ঠিক 4 মিনিট 10 সেকেন্ড পরে।

বেশ তো, থাকুক না, তোমার নামটা থাকুক, মনের মন্দিরেই থাকুক। তবে এবারে প্রেম থেকে আমরা বাস্তবে নামবো, আরও একটু নিচে, মানে স্বপ্নে থেকে বাস্তবেই নামবো। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ ভাবে একদিন নিজের বাড়ি করবে, কেউ ভাবে আবার অনেক দূর দেশে পাড়ি দেবে, মনে হয় যে কেউ ভাবে নিজের একটা কাজ করবে, কেউ ভাবে একটা বই লিখবে, আবার কেউ ভাবে একদিন নিজের জীবনটাকে একেবারে বদলে দেবে। রাতে শুয়ে শুয়ে অনেক সময় আমরা নিজেদের জীবনের পরিচালক হয়ে যাই, মনে হয় কাল সকাল থেকেই বদলে যাবে সব। কাল থেকে ভোরে উঠব, কাল থেকে শরীরচর্চা করব, কাল থেকে মোবাইল কম দেখব, কাল থেকে স্বাস্থ্যকর খাবার খাবো, কাল থেকে সময় নষ্ট করবো না। তারপর সেই কাল যখন সত্যি আসে, তখন অ্যালার্ম বাজে আর আমরা কি করি, আমরা অ্যালার্মটাকে জাস্ট বন্ধ করে দিই, তারপরে বলি যে আজকে একটু থাক, কাল থেকে একদম পাক্কা করব। আর এই যে কাল কাল করে রাবণ আজও স্বর্গে সেরে উঠছেন, মানে এই যে এই কাল থেকে কথাটার উপর যে পৃথিবীর কত স্বপ্ন যে অবতরণ করতে গিয়ে আটকে গেছে তার হিসেব নেই। কিন্তু মজা সাইড, স্বপ্ন দেখা খুব জরুরি, স্বপ্ন না থাকলে উত্তরণের ইচ্ছা আসে না, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে নামিয়ে আনা তাই সেটা আসল কাজ। কারণ আকাশে দাঁড়িয়ে বাড়ি বানানো যায়, বাড়ি বানাতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে তুমি শুনছো ভোরাই, আর আমি অভিপ্সা আজকে কথা বলছি অবতরণের কাহিনী নিয়ে। এই যে দেখো, পথ চলতে চলতে একটা কথা মনে পড়ে। আমরা সবাই আমাদের জীবনে উঠতে চাই, ভালো করতে চাই, পরিচিত হতে চাই, সাফল্য চাই, এবং সেটা ভীষণ স্বাভাবিক। কিন্তু সাফল্যের একটা কঠিন শিক্ষা হলো, উঁচুতে ওঠার পর মাটিকে ভুলে গেলে চলবে না। আজ তুমি ভীষণ সফল, সবাই তোমাকে চেনে, কাল হয়তো নতুন কেউ এসে সেই জায়গায় নেবে, কিন্তু আজকে তুমি যে চেয়ারে বসে আছো, কাল সেই চেয়ারে অন্য কেউ বসবে। আজ যে আলো তোমার উপর, কাল সেই আলো অন্য কারোর উপরও পড়বে। আসলে জীবন এমনই, তাই সাফল্যের সঙ্গে অবতরণের অভ্যাসটাও দরকার। কারণ মানুষ যত উপরে ওঠে, তার শিকড় তত বেশি মনে রাখা উচিত। অবতরণ তখন পতন নয়, অবতরণ তখন ফিরে আসা, নিজের কাছে ফিরে আসা, নিজের মানুষের কাছে ফিরে আসা, নিজের শিকড়ের কাছে ফিরে আসা। অনেক দূর ঘুরে যখন নিজের শহরের রাস্তায় ফিরে আসো, তখন হয়তো মনে হয়তো এই তো এতদিন পর ঠিক ঠিক জায়গায় এসে নামলাম।

স্টুডিও ক্লক বলছে 6:48 হয়ে গেছে। এই যে এতক্ষণ আমি অভিপ্রায় এত সুন্দর সুন্দর অবতরণের কথা বলছি, এবার তো একটা একেবারে দৈনন্দিন অবতরণের গল্প না বললেই নয়। মানে এই যে দেখো, সকালবেলা বাসে উঠেছো, বাস চলছে, জানলার বাইরে তাকিয়ে তুমি ভাবছো যে জীবন কত সুন্দর। ঠিক তখনই কন্ডাক্টর এসে বললেন, টিকিট। ব্যাস, দর্শন শেষ, বাস্তবে অবতরণ। তারপর দেখো তোমার স্টপেজ এলো, তুমি দরজার দিকে এগিয়ে গেলে, বাস দাঁড়ালো না। তুমি বললে, দাদা নামবো? কন্ডাক্টর বললেন, সামনে নামুন। সামনে গেলে, সামনেও দাঁড়ালো না। শেষে এমন একটা জায়গায় নামলে যেখানে তোমার বাড়ি থেকে তোমার দূরত্ব দেখে মনে হলো এই অবতরণটা বোধ হয় একটু বেশি দূরে হয়ে গেল। মানে ট্রেনের ক্ষেত্রে একই গল্প, ট্রেন ঢুকছে, সবাই নামবে ভাবছে, কিন্তু তারপর যেটা হচ্ছে মনে হয় যে কে উঠছে, কেউ দরজায় আটকে দাঁড়িয়ে আছে, কেউ বলছে আরে নামতে দিন না। আরে নামবেন না যখন দরজায় দাঁড়িয়ে আছেন কেন, একটু ভেতরে ঢুকুন না, চ্যানেলে ঢুকুন। মানে হ্যাঁ, যারা ট্রেনে যাতায়াত করেন তারা এই ব্যাপারটা ভীষণ ভালোভাবেই বুঝতে পারবেন। তো তখন যেন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বোধ হয় ঠিক সময় ঠিক জায়গায় অবতরণ করা। কিন্তু ভাবো, এই ছোট্ট ছোট্ট ওঠানামাগুলো ছাড়া তো আমাদের জীবনটাই অসম্পূর্ণ, তাই না? বিছানা থেকে মাটিতে, গাড়ি থেকে রাস্তায়, বাস থেকে স্টপেজে, ট্রেন থেকে প্ল্যাটফর্মে আমরা প্রতিদিন কতই না অবতরণ করি, অথচ একবারও ভাবি না জীবন আসলে এই ওঠানামার মধ্যেই এগিয়ে যায়। আপাতত তোমার কানে কানে সেই পুরনো, বহু পরিচালিত, মানে বহু পরিচিত এবং অবশ্যই পরিচালিত, কারণ হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় সেই যে বিখ্যাত গান উত্তম সুচিত্রা, এই পথ যদি না শেষ হয় রইল তোমার কানে কানে।

0: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাঠ্য বই ধরে যিনি পড়ান কিংবা হাতে ধরে হারমোনিয়াম বাজিয়ে যিনি গান তুলিয়ে দেন, তাঁরা ছাড়াও জীবনে আরও এমন অনেক মানুষ আসেন, এমন অনেক উপাদানের সঙ্গে আমরা পরিচিত হই যাঁরা বা যেগুলো আমাদের শিক্ষা দিয়ে থাকে। শিক্ষক দিবসের মাসে আপনার থেকে শুনব আপনার জীবনের এমন এক বা একাধিক শিক্ষকের কথা। শিক্ষক দিবসের মাসে সেপ্টেম্বরে ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল শিক্ষাগুরু। আপনার বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992 এই নাম্বারে। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com, দ্যাট ইজ airfmrainbowkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম শিক্ষাগুরু। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই এক ঘন্টায় আমরা কত জায়গা থেকেই না নেমে এলাম, আকাশ থেকে মাটিতে, মাটি থেকে মেঘ, মেঘ থেকে আবার বৃষ্টিতে, পুরাণ থেকে মানুষের জীবনে, প্রেম থেকে বাস্তবে, আবার স্বপ্ন থেকে দৈনন্দিনতায়, সাফল্য থেকে নিজের শিখরে। আর এই সব শেষে মনে হচ্ছে অবতরণকে আমরা একটু বোধ হয় কোথাও গিয়ে ভুলভাবেই দেখি, কারণ নামা মানি হার নয়, নিচে আসা মানেই পিছিয়ে পড়া নয়। কখনো কখনো অবতরণ মানে ফিরে আসা, কখনো কখনো অবতরণ মানে একটু থেমে যাওয়া, কখনো অবতরণ মানে নিজের ভুলটা বুঝে নেওয়া, আবার কখনো অবতরণ মানে অহংকারটা একটু নামিয়ে রাখা, আর কখনো অবতরণ মানে শুধু অনেকটা পথ হেঁটে নিজের মানুষটার পাশে বসা। আমি অভিপ্সা, 107 FM রেইনবোর ভোরাই থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকালের এই আড্ডায় আমরা আকাশে উঠলাম, অনেক কিছুই করলাম। জীবন উত্তরণ থাকুক, স্বপ্ন থাকুক, উড়ান থাকুক, কিন্তু তার সঙ্গে থাকুক নিজের মাটিতে ফিরে আসার সাহসটুকু। ভালো থেকো, নিজেকে ভীষণ সুস্থ রেখো, আর কিছুক্ষণ পরেই কথা হবে নমস্কার কলকাতায়। তোমার প্রত্যেক অবতরণ হয়ে উঠুক নতুন কোনো গল্পের স্বরূপ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল সংকর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইওদের সঙ্গে গতকাল মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এই ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চার দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবে। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশের বাণিজ্য ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন হবে ভার্চুয়াল এবং সরাসরি। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, এই মাশুল সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় পদক্ষেপের

0: পদকের লড়াই থেকে বিদায় নিয়েছে ভারতীয় মহিলা দল। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ড্র করলেও বেশি গোলের সুবাদে শেষ চারে তারা জায়গা করে নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের দিব্যাঙ্গ পুরুষ ক্রিকেট দলের জয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইন্ডিয়া ইংল্যান্ড মেন্স মিক্সড ডিসএবিলিটিস টি টোয়েন্টি সিরিজ জয় করেছে ভারতীয় দল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: স্টুডিও ক্লক বলছে ঘড়িতে বেজে সাতটা বেজে দু মিনিট একত্রিশ সেকেন্ড, আর তুমি শুনছেন
3: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা। মলয় বাতাসে সকালটা যেন আরও একটু মিষ্টি হয়ে গেল, আর এই গানটা দিয়ে এবারে শুরু হলো আজকে আমাদের নমস্কার কলকাতা। আজকে 24 আগস্ট, সপ্তাহের নতুন একটা দিন, নতুন একটা সকাল, সোমবার। কারণ ঘড়িতে এখন বেজে গেছে 7:08:42, আর আগামী 3 ঘন্টা অর্থাৎ 10টা অবধি গান, গল্প, খবর, কলকাতার কথা আর তোমার সঙ্গে আড্ডা নিয়ে আমি থাকছি অভিপ্সা সেই 10টা অবধি। আর অবশ্যই সঙ্গে সঙ্গে যেটা থাকবে সেটাতে তোমার রিকোয়েস্টের গান এবং হোয়াটসঅ্যাপ টপিক। হ্যাঁ, বলবো সবটাই বলবো, কারণ তুমি এখন শুনছ নমস্কার কলকাতা, রয়েছি আমি অভিপ্সা। আর আজকের এই সকালটা একটু শুরু হয়ে যাক মস্তিতে, কারণ ভোরের মায়া কেটে এবার শহরটা জেগে উঠছে। আর কেউ অফিসের পথে, কেউ স্কুলের পথে, কেউ আবার দ্বিতীয় কাপ চা নিয়ে এখনো বিছানাতেই, যে যেখানে আছেন সেখান থেকে আমাদের সঙ্গে থাকো, কারণ সকালটা এখনো অনেকটাই বাকি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখো, আজকে 24 আগস্ট, বছরের একটা সাধারণ দিন, আর আজকে দিনে যেটা হয়েছিল, অনেক কিছুই তো হয়েছিল, এবং এবং এবং যে কাজগুলো হয়েছে, ঈদের দিনে আমরা কী করি, কী করি আজকে আমরা? আজকের দিনে যেটা করি সেটা হচ্ছে একটু ইতিহাসের পাতাটা দোলকাই, ঠিক আছে? এবার ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, কী দেখা যায় না, এই দিনটার সঙ্গে জড়িয়ে আছে কত গল্প, কত মানুষের কত স্মরণীয় স্মরণীয় ঘটনা। আজকে 24 আগস্ট ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটা দেখলে কলকাতার কথা একটু আলাদা করেই মনে পড়ে যায়, কারণ ১৬৯০ সালে 24 আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার প্রতিনিধি জব চার্নক হুগলি নদীর তীরে সুতানুরিতে এসে আবার ঘাঁটি গড়েছিলেন। সেই সময় সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটি আলাদা জনপদকে ঘিরেই ধীরে ধীরে গড়ে উঠেছিল আমাদের আজকের এই কলকাতা। এক সময় এই 24 আগস্টকেই কলকাতার জন্মদিন বলে পালন করা হতো, কিন্তু ইতিহাসবিদদের গবেষণা এবং পরবর্তী আইনি সিদ্ধান্তে স্পষ্ট হয় যে কলকাতার জন্ম কোনো একজন মানুষের হাতে কোনো একটি নির্দিষ্ট দিনে হয়নি। চার্নক আসার অনেক আগেই এই অঞ্চলে জনবসতি ও বাণিজ্য কেন্দ্র হিসেবে কলকাতার অস্তিত্ব ছিল। 2003 সালে কলকাতা হাইকোর্টও চার্নককে কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার ধারণা খারিজ করেছিলেন। তবে 24 আগস্টের ইতিহাস এখানেই শেষ নয়, বাকিটা বলবো, কিন্তু তার আগে একটা ছোট বিজ্ঞাপন বিরতি।
3: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: হ্যাঁ, ঠিক যেমনটা বলেছিলাম যে এখানেই 24 আগস্টের ইতিহাস এখনও শেষ হয়ে যায়নি, তার কারণ 1608 সালের এই দিনেই উইলিয়াম হকিংসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজ হেক্টর সুরাটে এসে পৌঁছেছিল, আর সেখান থেকেই ভারতে ইংরেজ বাণিজ্যিক উপস্থিতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়, আর ইতিহাসের আরও আরও অনেক ঘটনার সাক্ষী এই আজকের 24 আগস্ট। 1969 সালের 24 আগস্ট ভি গিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। 1974 সালে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আর ক্রিকেট প্রেমীদের জন্য 1971-এর 24 আগস্টও বিশেষ, কারণ এই আজকের দিনের ইংল্যান্ডের মাটিতে ওভাল টেস্টে ভারত

প্রথমবার ইংল্যান্ডকে হারিয়েছিল। তবে হ্যাঁ, এবারে যদি কলকাতার গল্পে ফিরে আসি, তার বলি যে আজকের কলকাতা একদিনে তৈরি হয়নি, তার সবচেয়ে সুন্দর প্রমাণ বোধ হয় এই তারিখটাই। সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটি জনপদ নদীর ধীরে ধীরে বেড়ে ওঠা এক বাণিজ্য কেন্দ্র। হ্যাঁ, তারপর সময়ের সঙ্গে সঙ্গে তারই রূপ বদলে আজকের এই ব্যস্ত প্রাণবন্ত মহানগর। তাই 24 আগস্টকে কলকাতার জন্মদিন না বলেও একটা কথা বলাই যায়, আজকের দিনটা কলকাতার বেড়ে ওঠার ইতিহাস মনে করায়। আর এই ছিল আজকের দিনের ডায়েরি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হাওয়া অফিসের হালচাল, হালচাল,
1: হাওয়া অফিসের হালচাল নিয়ে নমস্কার কলকাতায় আমি অভিপ্সা চলে এসেছি। এবার একবার চোখ রাখা যাক কলকাতার আকাশের দিকে। আজ সারাদিনই মোটের উপর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে কলকাতা ও আশেপাশের এলাকায় এক দু দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন নেই ঠিকই, তবে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, আর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশ বেশি, তাই বৃষ্টি না থাকলেও আর্দ্রতার অস্বস্তিটা কিন্তু থাকছে। গত 24 ঘন্টায় কলকাতায় 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর একটা সতর্কবার্তা রয়েছে সমুদ্র উপকূলবর্তী যারা রয়েছেন তাদের জন্য। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়ার গতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, তাই মৎস্যজীবীদের আজকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উপকূলে 1.5 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে, ফলে সমুদ্রের কাছাকাছি যারা যাবেন তারাও একটু প্লিজ সাবধানে থাকবেন। সব মিলিয়ে কলকাতার আকাশ আজ মেঘে ঢাকা, বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তাই ছাতাটা অবশ্যই সঙ্গে রাখুন আর বেরোনোর সময় আকাশটার দিকে একবার তাকিয়ে নিন। আর আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে কানে থাকুক 107 FM রেইনবো আর অভিপ্সা। এবার এই মেঘ বৃষ্টির আবহে শুনে নেওয়া যাক একটা পরের গান।
0: হাওয়া অফিসের হালচাল, হালচাল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শহরের ইতি কথা।
3: কলকাতার উত্তর দিকে যেতে যেতে যদি চিত্তরঞ্জন অ্যাভিনিউর ধারে একটা পরিচিত নাম চোখে পড়ে, তাহলে যেটা করতে হবে সেখানে হচ্ছে যে মহাজাতি সদন। আজ সেখানে নাটক হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সভা হয়, কিন্তু এই বাড়িটার দেওয়ালে, মঞ্চে, করিডোরে লুকিয়ে আছে স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ইতিহাস। মহাজাতি সদনের ভাবনাটা এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে। 1939 সালে তৎকালীন কলকাতার এই জায়গায় একটি সভায় নেতাজি এমন এক প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন যা হবে জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনার কেন্দ্র। সেই ভাবনা থেকেই তৈরি হয় মহাজাতি সদন। 1939 সালের 19 আগস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর মহাজাতি সদন এই নামটিও ওনারই দেওয়া। নেতাজির স্বপ্ন ছিল আর একটা সভাঘর নয়, এমন একটা জায়গা তৈরি করা যেখানে দেশের মানুষের মিলন ঘটবে, যেখানে শিক্ষা, সংস্কৃতি, শিল্প আর জাতীয় চেতনা একসঙ্গে জায়গা পাবে। কিন্তু ইতিহাস সবসময় যে নিজের মতো করে এগোয় তা তো নয়। স্বাধীনতার আগে মহাজাতি সদন নির্মাণের কাজ নানা কারণে থমকে যায়। পরে স্বাধীনতার পর আবার কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত এই ভবন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। তারপরের গল্পটা আরও বড়। এই মঞ্চে বছরের পর বছর ধরে নাটক হয়েছে, গান হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, সভা হয়েছে। বাংলা সংস্কৃতির বহু পরিচিত শিল্পী এই মঞ্চে নিজেদের শিল্প পরিবেশন করেছেন। তাই আজ মহাজাতি সদনের সামনে দিয়ে গেলে শুধু একটা পুরনো সাংস্কৃতিক ভবন দেখবেন না, একবার ভাববেন যে এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে নেতাজির স্বপ্ন, রবীন্দ্রনাথের উপস্থিতি, স্বাধীনতার ইতিহাস আর কলকাতার সাংস্কৃতিক জীবনের বহু দশকের স্মৃতি। একটা শহরের ইতিহাস আসলে তার রাস্তা, বাড়ি, ইতিহাস, আর সেই ইতিহাসেরই একটা উজ্জ্বল অধ্যায় মহাজাতি সদন। আর এই ছিল আজকের শহরের ইতিকথা। ফিরবো একটা ছোট্ট গানের পর, আর তারপরেই তোমার রিকোয়েস্টের গান নিয়ে ফিরবো আজকের নমস্কার কলকাতায়। আমিও ভিপসা।

0: गान मिलांती, गान मिलांती।
1: শীতলতলা বাগনান থেকে এই গানটা রিকোয়েস্ট করেছেন বাপ্পা মাইতি। আপাতত গানটার পরে খবরের ব্রেক, আর তারপরে আজকের হোয়াটসঅ্যাপ টপিক নিয়ে ফিরব। আমি অভিপ্সা, শুনতে থাকুন নমস্কার কলকাতা, অনলি অন 107.8 সেভেন।

আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে গতকাল মত বিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরু গ্রামে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি সহযোগিতা বিষয়ক 27তম বৈঠকে যৌথ সভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সে দেশের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যে 3,400 কোটি টাকার বেশি বিনিয়োগের 5টি প্রকল্পের শিলান্যাস করেছেন। বলেছেন, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য BSF-কে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তাদের এখন থেকে তেহরানকে বিশেষ শুল্ক দিতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র

0: তো ইব্রাহিম রিজাই জানিয়েছেন, এই মাশুল সুষ্ঠু নৌ চলাচল, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
2: মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা রিকোয়েস্ট করেছেন এই গানটি, রইল তোমার আমার সকলের জন্য। তুমি শুনছো নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি আমি অভিপ্সা, থাকছে তোমার জন্য নচিকেতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
2: এখন স্টুডিও ক্লক বলছে 8:10 হয়ে গেছে, আর এখন আমি জানি তোমরা প্রত্যেকে বাজারে পৌঁছে গেছো কানে হেডফোনটা লাগিয়ে, এবং যারা যারা খবরের পাতা উল্টাচ্ছ তাদেরকেও একটু বলে দিই যে এবারে আজকের প্রাইস ট্যাগ মানে তোমার পকেটের সঙ্গে সরাসরি সরাসরি সম্পর্ক রয়েছে এমন কয়েকটা দরদাম আর কি। মানে শুরু করে সেই বাজার দিয়ে যার দিকে এখন অনেকেরই চোখ, সোনা আর রূপোর বাজার। আজ কলকাতায় 24 ক্যারেট সোনার দাম প্রায় 1,63,080 টাকা প্রতি 10 গ্রাম, আর 22 ক্যারেট সোনা প্রায় 1,49,490 টাকা প্রতি 10 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম প্রায় 14,950 টাকা। আর রূপোর দামও কিন্তু কম নয়, আজ রূপো প্রায় 2,47,540 টাকা প্রতি কেজি, মানে 1 গ্রাম রূপোর দাম প্রায় 247.54 টাকা। তবে হ্যাঁ, গয়না কিনতে গেলে মনে রাখবে এই দামের সঙ্গে GST আর মেকিং চার্জও যোগ হবে। এবার আসি এবারের রোজকারের বাজারে। সাম্প্রতিক কলকাতা বাজার দরের হিসেবে বড় পেঁয়াজ খুচরোর প্রায় 35-42 টাকা কেজি, টমেটো 23-27 টাকা, আর আলু 23-27 টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। মানে কাঁচা লঙ্কা প্রায় 61-72 টাকা কেজিতে পৌঁছে গেছে। মানে বাজারের এলাকা অনুযায়ী অবশ্য দাম কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু রান্নাঘরের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গ্যাস। কলকাতায় 14.2 কেজির ঘরোয়া LPG গ্যাসের দাম, সিলিন্ডারের দাম এখন 968 টাকা, আর বাণিজ্যিক 19 কেজি সিলিন্ডারের দাম 2,872.50 টাকা। অর্থাৎ বাড়ির রান্নাঘরে আপাতত দাম অপরিবর্তিত, কিন্তু রেস্তোরাঁ হোটেলের জন্য বাণিজ্যিক গ্যাসের দাম অগাস্টে কমেছে। আর গাড়ি নিয়ে বেরোলে সেটা না হয় আর নাই বা বললাম, কলকাতায় পেট্রোল প্রায় 113.47 টাকা প্রতি লিটার, ডিজেল 99.82 টাকা, আর সিএনজি প্রায় 93.50 টাকা প্রতি কেজি। অর্থাৎ আজকের প্রাইস ট্যাগের ছবি মোটামুটি এমন যে সোনা ঝলমল করছে, রূপও কম যাচ্ছে না, রান্নাঘরের বাজারে আলু পেঁয়াজ মোটামুটি নাগালের মধ্যে থাকলেও গ্যাসের দাম স্থির, আর গাড়ির ট্যাঙ্ক ভরতে গেলে পকেটে এখনও যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে আর কি।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর?
1: প্রাইস ট্যাগ

0: गान मिलांती, गान मिलांती।
1: सोनारपुर থেকে সৌগত দাস এই গানটি সকলের জন্য শুনতে চেয়েছে এবং শোনাতে চেয়েছে। থাকছে জ্যাকপট সিনেমা সাউন্ড ট্র্যাক কভি জো বাদল বরসে অরিজিৎ সিং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতা, আমি অভিপ্সা। একটু আগেই জাস্ট কথা বলে নিয়েছিলাম লালবাজার ট্রাফিক কন্ট্রোলে, শুনবো জ্যামের আজকের কি অবস্থা।
3: যেটা ওই প্রিন্স আনোয়ার রোড রাজা শিমনি রোডে গিয়ে টার্মিনেট করবে, ওটা আপনার 300-400 কালেকশন হবে। এছাড়া বড় উল্লেখযোগ্য প্রোগ্রাম করার মতো কিছু নেই।
2: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ট্রাফিক কন্ট্রোলকে। আর যারা যারা এই মুহূর্তে বাইরে চলে রয়েছে আর কানে রয়েছে হেডফোন, তাদের জন্য থাকছে আপাতত একটা দুর্দান্ত গান।
0: জ্যাম জ্যাম জ্যাম জ্যাম।

0: la.
1: Gaane Bajuk Moner Radio Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, তুমি শুনছো নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি আমি উইপসা। ঠিক যেমনটা বলেছিলাম যে দশটা অবধি থাকবো, আর তোমরাও যারা রেডিও ঠিক ওই পারি রয়েছে আমার সঙ্গে ছটা থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। তবে এই মুহূর্তে 9903659992 তে প্রচুর মেসেজ আসছে, ঠিকই গানের রিকোয়েস্টও আসছে, কিন্তু এই কেমন আছি, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, এই সব শুনবো না, শুনবো এমন একটা জিনিসের কথা, মানে আমি বলতে চাইছি যে তোমার ছোটবেলার কোন জিনিসটা তোমাকে এখনো নস্টালজিক করে তোলে, সেটাই আমাকে লিখে পাঠাও 9903659992 তে। আবারও বলি, ছোটবেলার এমন কোন জিনিসটা বা কোন অভ্যেসটা তোমাকে আজও ভীষণ ভীষণ

0: ভাবে নস্টালজি করে তোলে, সেটাই আজকে আমাকে জানাও 9903659992 তে। আর আপাতত আমারও আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আজকে যে 10টা অবধি আমি থাকবো, চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট রাখার, তাই পরপর পরপর তোমার গানের রিকোয়েস্ট রাখছি। আপাতত গান বিলান্তিতে যে গানটি থাকবে সেটি সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে পাঠিয়েছেন, রইল সেটাই। ফিরছি এই গানটা ঠিক ওইবারেই।
1: গান মিলান্তি, গান মিলান।

0: হাই অভিপ্সাদী, আজ শুনলাম অবতরণ নিয়ে সুন্দর এক বড়াই। এখনও স্মৃতি হয়ে আছে বন্ধুদের সাথে রকের আড্ডা, বন্ধুদের সাথে বৃষ্টির দিনে ফুটবল খেলা, একসাথে পুকুরে সাঁতার কাটা। এখনও রক আছে, মাঠও আছে, পুকুরও আছে, কিন্তু ব্যবহার করার মানুষ নেই। এইগুলো দেখলে মন খারাপ হয়। একসময় কত আনন্দ করেছি। হ্যাঁ, এখানেও তো অবশ্যই অবতরণটা থাকছেই। উৎপল মাইতি বেহালা থেকে বলেছেন, আর আপাতত উৎপল মাইতি তুমি যে গানের রিকোয়েস্ট করেছো সেই গানটাই থাকবে সবার জন্য। আর আর আর তোমরা এখনও পাঠাতে পারো গানের রিকোয়েস্ট, আছি তো 10টা অবধি। আর যেটা করবো সেটা হচ্ছে তোমার কাছে জানতে চেয়েছি যে ছোটবেলার এমন কোন জিনিস রয়েছে যে জিনিসটা তোমাকে আজও ভীষণ রকমভাবে নস্টালজিক করে তোলে, সেটাই আমাকে জানাতে থাকো 9903659992। আর এরপরে আমি ফিরবো গানের ঠিক ওই পারে, ফিরবো কি নিয়ে? মর্নিং মন্ত্র নিয়ে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
2: फासला शिद्दत एहसास से कम होता है, एक जरा हाथ बढ़ा दो तो छू लूं

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র,
3: মর্নিং মন্ত্র।
4: হ্যাঁ, ঠিক যেমনটা বলেছিলাম যে এর পরে ফিরবো মর্নিং মন্ত্র নিয়ে। দেখো, যদিও সকালটা অনেকটা হয়ে গেছে, কারণ স্টুডিও ক্লক বলছে যে এখন 8:45:14 হয়ে গেছে। রয়েছে আজকে নমস্কার কলকাতায়, আমি অভিপ্সা। আর ওদিকে 9903659992 তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে এমন কোন জিনিস ছোটোবেলায় যেটা রয়েছে সেটা তোমাকে আজও খুনি জাস্ট বলতে না বলতেই তোমাকে নস্টালজি করে ফেলবে। প্রচুর মেসেজ আসছে, সেই মেসেজগুলো একটু জমতে থাকুক, বরং একেবারে পরের দিকে পড়বো। তবে আপাতত রয়েছি মর্নিং মন্ত্র সেগমেন্টে, সেখানে একটা কথা বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে সকালবেলা ফুল চুরি করতে যাওয়া বাঙালির একেবারে চিরন্তন অভ্যেস, তাই না? মানে সূর্য উঠলো কি উঠলো না, ভোর হতে না হতেই হাতে একটা ছোট্ট ব্যাগ কিংবা প্লাস্টিক, চোখে আধ ঘুম, আর মনে মনে একটাই চিন্তা, আজ পূজার ফুলটা জোগাড় করতেই হবে। কিন্তু এই ফুল চুরি করতে গিয়ে যদি ধরা পড়ো তাহলে কি হবে? আর সেই কারণেই আজকের মর্নিং মন্ত্রতে বলবো, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরো, প্রথম কথা খুব ভোরে বেরোতে হবে। মানে এই যেমন আজকে আমি আসতে গিয়ে যে ভোরে বেরিয়েছি, আড়াইটের সময় সেই রকম ভোরে বেরোতে হবে, কারণ সকাল 7টার পর ফুল তুলতে গেলে ফুলের মালিকের সঙ্গে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় কথা, কাঁচি নিয়ে গিয়ে গাছের অর্ধেকটা কেটে ফেলবেন না প্লিজ, পুজো একদিন, কিন্তু গাছটা তো রোজ ফুল দেবে, তাই নয় কি? তৃতীয় কথা, ফুলের সঙ্গে প্রতিবেশীর ধৈর্যটাও তুলে নিয়ে আসবেন। মানে একটা দুটো ফুলে কাজ যদি হয়ে যায় তাহলে তো গোটা কাজ খালি করে দেওয়ার দরকার নেই, তাই নয় কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনে নিজের বাড়িতেও দুটো ফুলের গাছ লাগাও, জায়গা কম টবে লাগাও, টবও নেই ছোট্ট একটা বারান্দা বাগান করো, তাহলে ভোরবেলা এবং আর কারোর বাগানের দিকে সন্দেহজনক চোখে তাকিয়ে থাকতে হবে না। আর তাছাড়া আর তো কদিন পরেই আসছে মা দুর্গা, শিউলি ফুটছে, শিউলি তো মাটিতেই পড়ে থাকে, সেগুলোও করে নিতে পারো। গাছও বাঁচলো, পুজোর ফুলও হলো, আর চোরের বদনামও হলো না। আর সেই কারণেই আজকের মর্নিং মন্ত্র, অন্যের বাগানে অভিযান চালানোর আগে নিজের বাড়িতে একটা গাছ লাগাও, ফুলও পাবে, মনও ভালো থাকবে, আর পাড়ার কাকিমারাও কাছেও ধরা পড়বে না।
3: মর্নিং মন্ত্র,
2: মর্নিং মন্ত্র।

0: শরৎ ভেজা বৃষ্টি ভেজা শুভ সকাল শুনছি, নমস্কার কলকাতা। অনুষ্ঠান খুব ভালো লাগছে, পরিবেশিত গানগুলো অনবদ্য। গান মিলান্তিতে আমি একটা গান শুনতে চাই, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। আবার আসব ফিরে ধানসিঁড়ি সিঁড়িতে, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে জানাচ্ছেন আমাদেরকে বেশ। এবং আমাদের মেসেজে তিনি একজন নাম লেখেননি, তিনি লিখেছেন যে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, আচ্ছা শঙ্করচন্দ্র দাস, শঙ্করচন্দ্র দে তিনি লিখেছেন গান মিলান্তিতে। মনে পড়ে সেই সুপারি গাছের শাড়ি, লোপামুদ্রা মিত্র। গানটি না থাকলে শিল্পীর কণ্ঠে যে কোনো গান শুনতে চাই। বেশ, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এবং মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, তোমাদের দুজনের অনুরোধে গান মিলান দিতে আপাতত পরের গানটা থাকবে আবার আসিব ফিরে। হ্যাঁ অবশ্যই, স্টুডিও ক্লক বলছে 8:54 হয়ে গেলেও থাকবো বলেছি যখন 10টা অবধি, সেই কারণে ফিরতে তোমাকে আসতেই হবে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: স্টুডিও ক্লক বলছে 8টা বেজে গেছে অনেকক্ষণ, এবার বেজে গেছে 9টা, আর এই সময়টা এখন হ্যালো ডক্টরের। তুমি শুনছো নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি আমি অভিপ্সা। আর এই মুহূর্তে হ্যালো ডক্টর পর্বে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা হবে যেটা আমাদের স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং হাসির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এক্স্যাক্টলি যাই বলছি আমি দাঁত আর মুখের স্বাস্থ্যের কথা। দাঁতের সমস্যা হলেই যে শুধু দাঁতের ব্যথা হবে তা কিন্তু নয়, মাড়ির সমস্যা, দাঁতের ক্ষয়, দাঁতের গঠন, সৌন্দর্য সব কিছুর ক্ষেত্রেই সঠিক সময় বিশেষজ্ঞদের পরামর্শ।
4: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আজ ভোরে অগ্নিকাণ্ডে অন্তত 3 সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে প্রায় 50-60 শিশু চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর শিশুদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলেও একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং 4 অগ্নিদগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 27 বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 4 সফরে জাপান যাচ্ছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে ভারতের সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল টোকিও, নাগোয়া এবং ওসাকা সফর করবেন। টোকিওতে শ্রী গোয়েল জাপানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেদেশের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। বিহার সরকারের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে 5 একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 3 মধ্যে রাজ্য সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিটি। প্রশ্ন ফাঁস, নকল, পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, উত্তরপত্রে কারচুপি বন্ধ করতে এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। সাইবার অপরাধের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। অপারেশন সাইবার প্রহার নামে এই অভিযান সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত হটস্পট এবং অপরাধ চক্রের সহায়ক নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করে এই অভিযান চালানো হচ্ছে। উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার লিপুলেখ গিরিপথ হয়ে আয়োজিত কৈলাস মানস সরোবর যাত্রা সফলভাবে শেষ হয়েছে। 4 শুরু হওয়া এই যাত্রায় 477 তীর্থযাত্রী 10 দলে ভাগ হয়ে কৈলাস পর্বত ও মানস সরোবর দর্শন করেন। গতকাল 10 তথা শেষ দলটি নিরাপদে ভারতে ফিরে এসেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
5: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হ্যালো ডক্টর।
2: হ্যাঁ হ্যালো ডক্টর বলতে বলতেই ডক্টররা অলরেডি আজকে আমাদের সঙ্গে ফোন লাইনে চলে এসেছেন। আপনারা শুনছিলেন খবর, আর খবরের পরেই আবারও ফিরে এলাম হ্যালো ডক্টরে। আজকে আমরা একজন নয়, আমরা দুজন স্পেশালিস্টকে পেয়ে গেছি এবং আজকে সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন, ডক্টর সৌভিক মাহাতো এবং ডক্টর মৌমিতা দত্ত। নমস্কার।
3: নমস্কার, আমি ডক্টর সৌভিক মাহাতো, আকাশবাণী কলকাতা রেইনবো এফএম এর সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
4: নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আকাশবাণী কলকাতার এফএম রেইনবোকে অসংখ্য ধন্যবাদ।
2: থ্যাংক ইউ আজকে দুজনেই আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তবে প্রথম প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে দাঁতে ব্যথা না থাকলেও কি ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত?
3: আমরা অনেকেই মনে করি তীব্র দাঁতের যন্ত্রণা না হলে ডেন্টিস্টের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই কথা একেবারেই সঠিক না। ডেন্টিস্টের মূল কথাই হলো প্রিভেনশন বা রোগ প্রতিরোধ। প্রাথমিক পর্যায়ে কেরিজ বা ক্যাভিটি কোনো ব্যথা বা কোনো রকম কোনো সিমটম শো করে না। রুটিন চেক আপে থাকলে তবেই শুধুমাত্র সমস্যা গভীরে যাওয়ার আগে বা দাঁতের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার আগে তা সহজ ফিলিং এর মাধ্যমে সারিয়ে ফেলা যায়। তাই বছরে দুবার অন্তত চেক আপ করা অত্যন্ত জরুরি।
2: বেশ, আচ্ছা ডক্টর মৌমিতা, আপনাকে জিজ্ঞেস করবো যে সঠিক ব্রাশিং পদ্ধতি এবং মাড়ি থেকে যে রক্ত পড়ার সমস্যা দেখা যায়, তো সেটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমাদের।
4: একদম, আমাদের আসলে দিনে দুবার, সকালে একবার এবং রাতে ঘুমানোর আগে সফট বা মিডিয়াম সফট ব্রাশ দিয়ে জেন্টল ও আপ ডাউন মোশনে ব্রাশ করা প্রয়োজন। রাতের খাবারের যে কণা বা ব্যাকটেরিয়া এগুলো পরিষ্কার না করলে মাড়িতে প্লাক ও টার্টার জমে জিঞ্জিভাইটিস হয়, সেক্ষেত্রে রক্ত পড়ে, মাড়ি থেকে রক্ত পড়াটা দেখা যায়। তো ব্রাশিং সেক্ষেত্রে অনেক পেশেন্টই না বন্ধ করে ফেলে, সেটা না করে প্রফেশনাল ডেন্টাল ক্লিনিক বা স্কেলিং করালে এবং সঠিক মাড়ির যত্ন নিলে এগুলি সবই নিরাময় করা সম্ভব।
2: বেশ, আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রুট ক্যানাল ট্রিটমেন্ট RCT, এর নামটা শুনেই যে অনেক রোগী ভয় পেয়ে সেটা চিকিৎসাটা এড়িয়ে চলেন, তো এই চিকিৎসা সম্পর্কে কি বলবেন?
3: রুট ক্যানাল থেকে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জানি অনেকেরই হয়তো অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে রুট ক্যানাল নিয়ে, কিন্তু আধুনিক ডেন্টিস্ট্রিতে অ্যাপেক্স লোকেটর, রোটারি এন্ডোডন্টিক্স, বিভিন্ন রকম নতুন অত্যাধুনিক জিনিসপত্র আসার দরুন রুট ক্যানাল পদ্ধতি সম্পূর্ণ পেনলেস বা ব্যথাহীন এবং অতি দ্রুত সম্পন্ন হয়। এমনকি আমরা রুট ক্যানাল যে কোনো দাঁতের সিঙ্গেল ডে ট্রিটমেন্ট করে সেই দাঁতটিকে সুস্থ করে ফেলতে পারি। এবং রুট ক্যানালের আসল উদ্দেশ্য হলো কোনো একটি ইনফেক্টেড দাঁত সেটাকে তুলে না ফেলে তার ইনফেকশনটাকে নির্মূল করে তাকে তার যে কর্মক্ষমতা সেটা ফিরিয়ে দেওয়া।
2: বেশ, আচ্ছা আপনি কিছু টেস্টের ব্যাপারে বলেন, তো সেখানে আমি একটা জিনিস জানতে চাই যে আক্কেল দাঁত কি সমস্ত আক্কেল দাঁত তুলে ফেলতে হয়? কারণ আমারও এক সময় হয়েছিল, মানে দুখানা আক্কেল দাঁতই তুলেছিলেন, আপনারাই তুলে দিয়েছিলেন, এবং আজকাল আবার দেখা যায় যে আক্কেল দাঁতের জটিল সার্জারির সময় একটা কোনো ইলেকট্রিক সার্জারি বা লেজারের ভূমিকা থাকে, সেইটা যদি একটু বিস্তারিতভাবে বলেন।
4: একেবারেই, সব ক্ষেত্রে আক্কেল দাঁত যে তুলে ফেলতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি দাঁতটি হাড়ের মধ্যে আটকে থাকে, আঁকা বাঁকা ভাবে বেরোচ্ছে এরকম হয়, বা পার্শ্ববর্তী দাঁত বা হাড়ে বা মাড়িতে ইনফেকশন তৈরি করছে, তবে এক্সট্রাকশন আবশ্যক, নইলে পার্শ্ববর্তী দাঁত আমরা নষ্ট করে ফেলতে পারি। বর্তমানে পিজো ইলেকট্রিক, যে ইলেকট্রিক সার্জারির কথা বলছিলেন সেটা হচ্ছে পিজো ইলেকট্রিক সার্জারি, এক্ষেত্রে সফট টিস্যু বা স্নায়ুর ক্ষতি না করে আল্ট্রাসোনিক মেকানিক্যাল ভাইব্রেশনে নিখুঁত ভাবে হাড় কেটে দাঁত অপসারণ করা যায়, এর ফলে যে পোস্ট অপারেটিভ ফোলা বা ব্যথা এগুলো কম হয়। আর তার সাথে সাথে দাঁত বাঁচানোর উপায় যদি থাকে, মানে দাঁতটি সঠিকভাবে সঠিক পজিশনে আছে, শুধু দাঁতের উপর একটি সফট টিস্যু আছে সেটিকে লেজার সার্জারি, যেটা ব্লিডিং লেস সার্জারি হবে, সেক্ষেত্রে সেই সার্জারির মাধ্যমে দাঁতটিকে বাঁচানো সম্ভব হয়।
2: আচ্ছা, আর ডক্টর সৌভিক মাহাতো, আপনাকে জিজ্ঞেস করি যে দাঁতের যে তীব্র ব্যথায় যে হঠাৎ করে দাঁতে যন্ত্রণা হচ্ছে, আমরা কি করি? আমরা তখন অনেকে সরাসরি আমরা মাড়িতে লবঙ্গ, তেল, চুন বা এই সব দিয়ে আমরা, বা কখনো কখনো

0: পেইনকিলার দিয়ে সেটা চেপে ধরে রাখি। তো এটা কতটা সঠিক বা কতটা রিস্ক থেকে যায় এর প্রতি?
1: এটির ফল কিন্তু মারাত্মক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। অনেক সময় বেশ কিছু কেমিক্যাল বিক্রি হয় বাজারে, সেইগুলো যদি সরাসরি মাড়ির উপরে দেওয়া হয় তাহলে কেমিক্যাল বার্ন বা মাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তীব্র ব্যথার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল বা সাধারণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। তাছাড়া উষ্ণ নুন গরম জলে কুলি করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, ব্যথা হলে দাঁতের গভীরে থাকা যে ইনফেকশন বা পাল্প ড্যামেজ, সেটা কিন্তু এই ধরনের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই ঘরোয়া উপায়ে উপসর্গ ধামাচাপা না দিয়ে অবিলম্বে ক্লিনিকে গিয়ে তার যথাযথ ডায়াগনোসিস এবং সেই অনুযায়ী চিকিৎসা করানোটাই শ্রেয়।
0: আচ্ছা, এই যে ক্লিনিকের কথা বললেন, যখন একটু যদি বলেন যে আপনারা কোথায় বসেন বা যাওয়া যেতে পারে, যারা শুনছেন আমাদের এখন 107 FM রেনবো, যে সমস্ত শ্রোতারা শুনছেন আমাদেরকে, তারা যদি কাছাকাছি একটু পৌঁছে যেতে পারে আপনাদের কাছে।
1: হ্যাঁ, আমি ডক্টর শৌভিক মাহাতো। আমার ক্লিনিকের নাম হচ্ছে টেলস অফ টিথ ডেন্টাল ক্লিনিক। এটার দুটি শাখা আছে, একটি শাখা হুগলির উত্তরপাড়ায় এবং আরেকটি শাখা আছে হুগলি জেলারই ধনিয়াখালীতে। আপনারা এই দুটো জায়গায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং আপনাদের দাঁতের যে কোনো রকম সমস্যা সমাধান করতে পারেন।
0: বেশ,
2: আমি ডক্টর মৌমিতা দত্ত। আমার ক্লিনিক ঠাকুরপুকুর বেহালা অঞ্চলে, ডক্টর মৌমিতা দত্ত অ্যাডভান্স ডেন্টাল অ্যান্ড এস্থেটিক ক্লিনিক, এবং আমি কস্তুরি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডের সঙ্গেও যুক্ত।
0: থ্যাংক ইউ সো মাচ। তবে আরেকটা জিনিস, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। আসলে দাঁতটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সব কিছুর সঙ্গে জড়িয়ে, যে আমরা কথা বলছি সেটার সঙ্গেও জড়িয়ে, হাসছি সেটার সঙ্গেও জড়িয়ে। তবে অনেকের ক্ষেত্রে একটি বা একাধিক দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে প্রতিস্থাপনের জন্য যে বিকল্পটি সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়, সেটা আপনারা কি সাজেস্ট করবেন?
2: প্রথম ক্ষেত্রে অবশ্যই দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক এবং স্থায়ী সমাধান হিসেবে আমরা ডেন্টাল ইমপ্ল্যান্টকে বেছে নিই। চোয়ালে হাড়ের মধ্যে একটি টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট বসিয়ে তার উপর ক্রাউন বসিয়ে দেওয়া হয়। এর থেকে সব থেকে বড় সুবিধা হলো, পাশের কোনো সুস্থ দাঁতের সাপোর্ট নিতে হচ্ছে না, এবং খোলা পড়া ডেন্টার যে আগেকার দিনে পড়লেই খুলে যাওয়ার একটা চান্স, খাবার ঢুকে যাওয়ার চান্স, সেগুলো থেকেও মুক্তি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পাশের দাঁতের স্বাস্থ্য এবং চোয়ালের হাড়ের স্বাস্থ্য বজায় রাখে।
1: তবে অনেক ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, অনেকের যদি কারোর শারীরিক জটিলতা থাকে, কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, কিংবা অনেকে সার্জিক্যাল প্রসেস এড়িয়ে যেতে চান, তো তাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্টের ছাড়া ডেন্টাল ব্রিজ হচ্ছে আরেকটি চমৎকার বিকল্প। এটা একটি নন সার্জিক্যাল বিকল্প। এক্ষেত্রে ব্রিজের ক্ষেত্রে ফাঁকা যে দুই দাঁত, তার দুই পাশের দাঁতের ক্রাউনের সাপোর্ট নিয়ে মাঝের দাঁত থেকে স্থায়ীভাবে জুড়ে দেওয়া হয়। এটা খুব দ্রুত সম্পন্ন হয় এবং তার জীবনের যে কার্যক্ষমতা সেটা ফিরিয়ে দেওয়া যায়। তো যারা নন সার্জিক্যাল সলিউশন চাইছেন, দাঁত না থাকার তরুণ, তো তাদের জন্য এটি একটি ভালো বিকল্প।
0: আচ্ছা ডক্টর মাহাতো, এই যে দুধ দাঁত তো সবসময় আমাদের সঙ্গে সঙ্গেই পড়ে যায়, সময়ের সঙ্গেই পড়ে যায়, তবুও কিছু কিছু ক্ষেত্রে পেডিয়াট্রিক ডেন্ট্রিস্টের গুরুত্ব কতটা বলে আপনার মনে হয়? মানে আর শিশুদের এই যে আমরা বলি যে চকলেট খেও না, মিষ্টি খেও না, সেখানে দাঁতে পোকা ধরে যাবে, তো এই ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন?
1: দুধের দাঁত বাচ্চা বয়সে খাবার চিবিয়ে খাওয়ার জন্য, তার যথাযথ পুষ্টির জন্য, সঠিক উচ্চারণের জন্য এবং পরবর্তী স্থায়ী দাঁত না আসা পর্যন্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: আচ্ছা,
1: দুধের দাঁতের কোন রকম ইনফেকশন হলে সেটার থেকে কিন্তু তার স্থায়ী দাঁতেরও কোনো সমস্যা আসারও সম্ভাবনা থাকে। এবার বাচ্চাদের ক্ষেত্রে মিষ্টি বা চকলেট জাতীয় জিনিস খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া তো সম্ভব না। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোন খাবারের ধরন কি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই খাবারটা কতক্ষণ আমাদের দাঁতের বা মুখের সংস্পর্শে থাকছে সেই ব্যাপারটা। তো সারাদিন ধরে যদি বারবার বারবার কেউ ইনবিটুইন স্ন্যাক্স বা কোনো জুস বা মিষ্টি জিনিস বারবার নিতে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কেরিজ আসাটা খুব স্বাভাবিক। তাই প্রত্যেকবার যখনই কোনো রকম কোনো স্টিকি ফুড বা মিষ্টি জাতীয় জিনিস নেওয়া হচ্ছে, তারপরে প্রপারলি মাউথ রিন্স করে নিতে হবে। এবং এখানে আমি আরেকটি কথা জুড়ে দিই, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেকেরই খুব তাড়াতাড়ি ওপরের এবং সামনের, ওপরের এবং নিচের দাঁতে কেরিজ দেখা যায়। এটাকে আর্লি চাইল্ডহুড কেরিজ বলা হয়। এটার প্রধান কারণ হচ্ছে কিন্তু ওই ব্রেস্ট ফিডিং বা বটল ফিডিং, যেটা রাত্রিবেলা করতে করতে বাচ্চারা ঘুমিয়ে পড়ছে। তার ক্ষেত্রে কি হয়, দুধের

0: গোটা আস্তরণ উপরের এবং নিচের দাঁতে অনেকক্ষণ ধরে গোটা রাত জুড়ে জমা হয় এবং সেখান থেকে কেরিস হওয়ার প্রচন্ড সম্ভাবনা তৈরি হয়। তাই সেক্ষেত্রে বাবা মাদেরকে এটাই পরামর্শ দেওয়ার যে যখনই বাচ্চার ব্রেস্ট ফিডিং বা বটল ফিডিং হয়ে যাচ্ছে, তারপরে একটা ভেজা তুলো দিয়ে তার উপরে এবং নিচের দাঁতে যে দুধের আস্তরণটা সেটাকে সরিয়ে দিয়ে তবেই ঘুম পাড়ানো, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
1: হ্যাঁ, মানে আমরা যখন আমাদেরকে মানে নিজেদেরকে বলি যে রাত্রেবেলা শোয়ার আগে অন্তত ব্রাশ করে শোয়া উচিত যাতে খাবারগুলো সমস্ত জমে না থাকে, ঠিক সেরকমই বাচ্চাদের ক্ষেত্রেও আর কি সেই একই জিনিস প্রযোজ্য, তাই তো?
0: শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চা বড় দুজনদের ক্ষেত্রেই রাত্রে ব্রাশটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা রাত্রে যে খাবারই আমরা খাই না কেন, সেটা যদি ব্রাশ করে প্রপারলি সেই খাবারের কণাগুলো, না হলে সারা রাত জুড়ে তারা সময় পায় তাদের যে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি সেইটা গোটা রাত জুড়ে চলতে থাকে এবং কেরিজ হওয়ার প্রচন্ড সম্ভাবনা থাকে।
1: আচ্ছা আচ্ছা, এখন দেখি যে উঁচু নিচু দাঁত সমান করতে আজকালই অ্যালাইনার্স এর ভীষণ রকম চল বেড়েছে, তো ডক্টর মমিতা আপনি এই ব্যাপারে কি বলবেন?
2: অবশ্যই আজকাল এস্থেটিক একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি বলবো এস্থেটিক নয়, ফাংশনের ক্ষেত্রেও আমাদের অ্যালাইনার বা ব্রেসেস ট্রিটমেন্টের দরকার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট বুঝছে না কিন্তু পেশেন্টের ওরাল হেলথ কম্প্রোমাইজড হয়ে রয়েছে, সেক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত থাকলে একবার কনসাল্ট করে নিন। আর অ্যালাইনার ব্রেসেস দুটোরই নিজস্ব নিজস্ব উপযোগিতা আছে, ক্লিয়ার অ্যালাইনার দেখতে অদৃশ্য হয়, সহজেই খুলে মুখ পরিষ্কার করতে পারেন, এক্ষেত্রে দেখা যায় প্রাপ্তবয়স্করা এটা খুবই আকর্ষিত হয় এটার জন্য। আর তবে জটিল ম্যালাক্লুশন বা হাড়ের কাঠামোগত সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু ট্র্যাডিশনাল মেটাল বা সেরামিক ব্রেসেস কার্যকরী। রোগীর বয়স, দাঁতের জটিলতা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট হওয়া প্রয়োজন সেটা নির্ধারণ করা হয়।
1: আচ্ছা, এই যে যে ধরনের পদ্ধতিগুলো বললেন সেগুলো সবকটাই আপনাদের ক্লিনিকে অ্যাভেলেবল তো? মানে আপনারা
2: একদম একদম এখন অবধি যত ট্রিটমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম সবকটাই আমাদের ক্লিনিকে অ্যাভেলেবল।
1: আচ্ছা, ডক্টর সৌভিক মাহাতো এবং ডক্টর মমিতা মাহাতো, আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে 107 FM রেইনবোর প্রত্যেককে এতটা সময় দেওয়ার জন্য। তবে একদম যাওয়ার আগে আমি দুজনকে আরও একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যাওয়ার আগে আর একবার যদি সবটা একবারে একটু করে ছোট্ট করে একটু যদি বলে দেন সকলের উদ্দেশ্যে।
0: আমি বলবো ছোট থেকেই বাচ্চাদের দাঁতের সঠিক যত্ন নেওয়ার ব্যাপারে পরামর্শ দিই এবং দাঁতে কোনো সমস্যা দেখা দিলে অযথা সময় নষ্ট বা টোটকার পিছনে না ঘুরে একবার কনসাল্ট করে নিন।
1: থ্যাংক ইউ সো মাচ। আর ম্যাডাম,
2: স্বাস্থ্য শারীরিক সুস্থতার আয়না এটা বলে আমি মনে করি, তাই প্রাকৃতিক দাঁতকে আজীবন সুস্থ রাখতে প্রিভেন্টিভ ডেন্টাল কেয়ারের দিকে নজর দিন, এটাই আমার শেষ পরামর্শ।
1: থ্যাংক ইউ সো মাচ। আর তুমি শুনছো নমস্কার কলকাতা 107 FM রেনবোতে। আর এই মুহূর্তে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সৌভিক মাহাতো এবং ডক্টর মৌমিতা দত্ত। শুনছিলে হ্যালো ডক্টর।
3: হ্যালো ডক্টর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: কোন্নগর থেকে লিসা ঘোষ, সৈকত ঘোষ, সুপ্রিয়া ঘোষ এবং দেবকুমার ঘোষ চারজন একসঙ্গে শুনছেন নমস্কার কলকাতা। চারজনই রিকোয়েস্ট করেছেন এই গানটা রইল সকলের জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: অভিশার সঙ্গে তুমি শুনছো নমস্কার কলকাতা। হ্যাঁ, ঠিক যেমনটা বলেছিলাম যে এবার 9903659992 এর ঝুলি খোলার পালা। সেখানে প্রচুর মেসেজ জমে গেছে, সেটা হোয়াটসঅ্যাপ হোক বা ইনবক্স হোক, প্রচুর মেসেজ জমে গেছে। এবার সেগুলো একটা একটা করে পড়বো। তো যারা এই জাস্ট কিছুক্ষণ আগে টিউন করলে তাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম ছোটোবেলার এমন কোন জিনিস রয়েছে যেটা তুমি ভীষণ ভীষণ মিস করো, বা সেটা কথা ভাবলেই বা সেই অভ্যেসটা যদি যেটা তোমার আজও থেকে থাকে সেটার জন্য তুমি নস্টালজিক ফিল করো।

0: তো সেই রকমই মেসেজগুলো এবার চটপট করে একটু পড়ে নি বরং। আমি গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে বলছি। প্রথমেই শুভ সকাল জানাই। আজকের বিষয় বলি, এখনকার সময় খেলার মাঠের সংখ্যা সত্যি কমে আসছে। তবে এটাও ঠিক, শহর অঞ্চলের চাইতে গ্রামে মফস্বলে এখনও খেলার মাঠ দেখা যায় ও ছোট ছোট বাচ্চাদের দাপিয়ে খেলা করতেও দেখা যায়। আমার ছোটবেলার স্কুল থেকে এসেই কোনো রকমে খাবার খেয়ে খেলার মাঠে ফুটবল খেলতে যাওয়া ও বৃষ্টির মধ্যে ফুটবল খেলা এই বড়বেলায় এসে আজও আমাকে নস্টালজিক করে তোলে। গোপাল সিনহা, আপনার সঙ্গে আমারও বেশ কিছুটা মিল রয়েছে। আপনি শুধু ফুটবল খেলতে যেতেন আর আমি স্কুল থেকে ফিরেই ড্রেসটা চেঞ্জ করেই ক্রিকেটের মাঠে ছুটে যেতাম। আচ্ছা, এর পরের মেসেজ, ওকে, এটা রিকোয়েস্টের গানের মেসেজ। আচ্ছা, আচ্ছা, কলকাতা নস্টালজিয়া করে তোলে, কলকাতা আড্ডা করে বসে আড্ডা আজ আর নেই বললেই চলে। বেশ সৌভিক, আমি তোর মেসেজটা বুঝতে পারলাম না, তুমি প্লিজ আরেকবার একটু পাঠিও আমাকে, আমি চেষ্টা করবো আরেকবার পড়ে দেওয়ার। কেমন? আচ্ছা, শুভ সকাল দি ভাই, চোর পুলিশ খেলার কথা মনে পড়ে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। একদমই তাই, সত্যি ওই যে স্কুলের মধ্যে বেঞ্চে বসে বসে চোর পুলিশ খেলা সত্যি ভীষণ ভীষণ মনে পড়ে। আচ্ছা, পরের মাসে, ছোটবেলায় বৃষ্টি হলে স্কুলের খাতার পাতা ছিঁড়ে নৌকা বানাতাম। এ মা, এটা তো আমি এখনো করি। সেই কাগজের নৌকা উঠোনে জমা জলে ভাসিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। এখন বৃষ্টি হলে শুধু ভিজে যাওয়ার ভয় লাগে, কিন্তু সেই কাগজের নৌকার সরল আনন্দটা আর কোথাও খুঁজে পাই না। জীবন প্রধান, বেহালা, শিলপাড়া থেকে। জীবনবাবু, আমি আপনাকে একটাই কথা বলবো, আজকে যদি বৃষ্টি হয় ভালো, না হলেও কাগজটা নিয়ে কাগজের নৌকাটা বানিয়ে জাস্ট ভাসিয়ে দিন, দেখবেন এই অভিপ্সার কথাটা ভীষণ ভালো লাগবে আপনার। শুভ সকাল, ছোটবেলায় কত এই সময় পুকুরে গিয়ে বন্ধুদের সাথে খেলেছি, এখন এগুলো মিস করি, নস্টালজিয়া ফিল করি। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। হ্যাঁ, সেই জলের মধ্যে দাপা দাপি তো কি বলবো, সেটা আজও ভালো লাগে। পরের মেসেজ, ভেরি নাইস গুড মর্নিং অ্যান্ড ভেরি নাইস টপিক। ছোটবেলায় আমি ছাদে বা খোলা মাঠে ঘুড়ি ওড়াতে ভীষণ ভীষণ ভালোবাসতাম, বিশেষ করে ভোকাটটা শুনতে। আচ্ছা, তারপরে হচ্ছে গান মিলন্তির মেসেজের একটা গান, সেই গানটা আমাদের লিস্টে অলরেডি রয়েছে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। তো তোমার জন্য গানটা থাকবে, তবে এই মুহূর্তে না, এই মুহূর্তে যেটা থাকবে সেটা হচ্ছে গানের হ্যাট্রিক থাকবে আপাতত বিশাল দাদলানি, সিদ্ধার্থ মাধবন এবং শঙ্কর মহাদেবন। রইল তিন একে দিন গানের হ্যাট্রিক।
1: নমস্কার, কলকাতায় শুনছেন তিনে তিন গানের হ্যাট্রিক।

0: নমস্কার কলকাতায় শুনছেন দিনে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক only on 100.1 FM Gold.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা.
2: ফুড ফান্ডা ফান্ডা
3: স্টুডিও ক্লক বলছে 9:45 হয়ে গেছে. আর এবার এবার তো পেটটা একটু কুই কুই কুই কুই করছে, তার কারণ এবার আমি আজকে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা প্রত্যেকে বানাতে পারবে. মা হ্যাঁ, মানে এই যে আমি যেমন আমার রান্নার নামেই জ্বর আসে, ঠিক তেমনই এই ধরনের মানুষগুলো বানিয়ে ফেলতে পারবে. দেখো এখন হচ্ছে বাজারে তাল পাওয়া যাচ্ছে, আর তাল মানেই লোকের কাছে তালের বড়া, তালের ফুরুলি, মানে এই দুটো তো সবাই চিনি, তালের লুচি. কিন্তু আজ একটু অন্যরকম বানানো যাক, সেটা হচ্ছে তাল পায়েশ. প্রথমে একটা ভালো পাকা তাল নিয়ে শাঁসটা বের করে নিতে হবে, তারপর ধৈর্যের কাজ, যেটা আমার একেবারেই নেই. তো যাই হোক, তালের শাঁসটা ভালো করে চটকে তাকে ছেঁকে আঁশগুলো আলাদা করে নিতে হবে, কারণ পায়েশ তাল পায়েশে তাল খাবেন না তাল নিয়ে কুস্তি করবেন, এটা একটা ভাবার বিষয় রয়েছে. এবার কড়াইতে দিয়ে দিন দুধ, দুধটা একটু ঘন করে নিন, তারপর দিয়ে দিন তালের শাঁস, আঁচটা এক একেবারে কম রাখতে হবে এবং নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর স্বাদ মতো চিনি বা গুড়, তবে হ্যাঁ তবে ওই চিনির যা দামটা বেড়েছে গুড় দিয়ে কাজটা মিটিয়ে নিন আর কি, আর একটু সুন্দর গন্ধের জন্য সামান্য ঘি দিয়ে দিন। সব কিছু ভালো করে মিশে গেলে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন, শেষে উপর থেকে কাজু বাদাম, কিশমিশ বা আপনার পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিলেই তৈরি তালের পায়েশ, গরম গরম খেতে পারেন। আবার যদি আপনি দাঁত তুলে থাকেন তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আর একটা কথা, তাল কিন্তু শুধু স্বাদের জন্য নয়, এতে কার্বোহাইড্রেট, কিছু ভিটামিন ও খনিজ থাকে। তবে হ্যাঁ, পায়েশে চিনি বা গুড়ের পরিমাণটা বুঝে সুজে দেবেন প্লিজ। তাই আজকের ফুড পান্ডা, তাল যখন বাজারে তখন শুধু বড়া কেন, একটু পায়েশও হোক।
2: ফুড পান্ডা পান্ডা
3: ইয়েস, তো ফুড ফান্ডা ছিল এটাই। আর এরপর যেটা করবো সেটা হচ্ছে আবারও ব্যাক টু ব্যাক দুটো গানের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি আমি অভিপ্সা। প্রথম গানটি দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ রিকোয়েস্ট করেছেন, যেটা অলরেডি আজকে আমার প্লেলিস্টে ছিল। এবং দ্বিতীয় গানটি যিনি রিকোয়েস্ট করেছেন তার নাম, তা তিনি কোনো নাম লেখেননি, এ বাবা। কিন্তু যেহেতু গানটা আমার রিকোয়েস্টে মানে আমার লিস্টে ছিল, সেই কারণে আমি গানটা বাজিয়ে দিচ্ছি। তো রইল আপাতত ব্যাক টু ব্যাক দুটো গানের রিকোয়েস্ট, শুনতে থাকো 107 FM রেইনবো, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, আর এই শুনছেনটা একটু পরেই শুনছিলেন হয়ে যাবে, তার কারণ হচ্ছে স্টুডিও ক্লক বলছে 9:54 অলরেডি হয়ে গেছে, আমাকে টাটা বাই বাই জানাতেই হবে। কিন্তু প্লিজ কেউ আমার সঙ্গে আড়ি করো না, আজকে অনেকের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, কারণ আজকে প্রচুর গান শোনানোর রিকোয়েস্ট এসেছিল। তবে হ্যাঁ, যেটা করতে পারি চটপট মেসেজগুলো একটু পড়তে পারি। সুপ্রভাত, আর যে অভিপ্সা দিদি ভাই নমস্কার সহ শুভ ঝুলন উৎসবের শুভেচ্ছা জানাই আপনাকেও, FM রেনবো পরিবারের সবাইকে। আমার ছোট্টবেলায় বর্ষাকালে বন্ধুদের সঙ্গে সকালে ফুটবল খেলে কাদা মাখামাখি হয়ে বাড়ি ফিরে বকুনি শোনা, ভিজে ভিজে কই মাছ ধরা, আর ঝুলন উৎসবের দিনগুলোতে মালতী ফুল তুলে রাধা কৃষ্ণকে সাজানো, ওই দিনগুলোর কথা মনে পড়লে আমি নস্টালজিক হয়ে যায়। আজ ভোরাই, আজ দীর্ঘদিন পর আপনার সুমিষ্টি গলাতে অবতরণের অনেক কথা, গল্প ও আলোচনা মন ছুঁয়ে যাওয়ায় এবং সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো। খুবই ভালো থেকো, সুস্থ থাকবেন আর জি দিদি ভাই, যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরে মেসেজ, অভিপসা মেঘলা সকালে শুভেচ্ছা রইল, টিফিন কৌটোয় মায়ের হাতে রুটি আলু ভাজা, 5 পয়সার হজমি, কাঠির লজেন্স, স্কুলের গেটে বাইরে আলু কাবলি, এখন 1000 টাকা দিলেও সেই সাতটার পাবো না, কারণ স্বাদের সঙ্গে মিশেছিল খিদে আর বন্ধু। ছোটবেলায় আমাদের কোনো চিন্তা ছিল না কাল কী হবে, এই সব ভাবতাম না, ওই নিশ্চিন্ত থাকাটাই আমাকে নস্টালজিক করে। ভালো থেকো, সোমেন যাদবপুর থেকে। সোমেন, তোমাকে একটা কথা বলি, এই জিনিস কিন্তু আজও আছে, ঠিক যেমন আজকে সকালে বেরোনোর আগে তড়ি ঘড়ি করে ঘুম চোখে আমার জন্য টিফিন বানিয়ে দেওয়া, সেটাও কিন্তু সত্যি ভীষণ ভালো লাগার একটা ভীষণ বড় পাওনা। গুড মর্নিং আরজিজি, হিতেন্দ্র দাস আসাম থেকে বলছে, আর কিচ্ছু লেখেনি। বেশ, বন্ধুদের সাথে কাদা মেখে ভূত সেজে চলতো ফুটবল, পুকুরেতে দাপাদাপি হতো ঘোলা জল, বন্ধু বান্ধব নিয়ে মোদের চলতো অভিযান, মোদের হাতে উজাড় হতো যত ফলের বাগান, ছিপ হাতে মাছ ধরা, রকে আড্ডা মারা, মঞ্চ বেঁধে অনুষ্ঠান করে জমিয়ে দিতাম পাড়া, সেসব এখন কিছুই নেই, ইট কাঠের জঙ্গল, অবসরে ভাবলে বসে চোখের কোণে জল, শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে। অনেকক্ষণ ধরে ভাবলাম কোনটা মিস করার কথা বলি, তারপর বুঝলাম যে আমি তো মাঝে মধ্যে পুরো ছোটবেলাটাকেই মিস করি। ঠিক বলেছ সায়ন, বারাসাত থেকে। সুপ্রভাত অভিপসা, আজকে গানগুলো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। ওকে, আশা করছি। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে, সুপ্রভাত বোন, দুর্বল নয় পাতলা খুব, ছিল না যখন ভুঁড়ি, প্রিয় খাবার ছিল মোর দুধের হাঁড়িতে মুড়ি, আবার যদি ঘুরে আসি সবই হবই গাঁয়ের ছেলে, সব ছাড়বো মুড়ি খাবো দুধের হাঁড়ি ফেলে। ওকে সুপ্রভাত দিদি, অনেকদিন পর এলে, ভালো আছো নিশ্চয়ই? খুব ভালো আছি। তা নস্টালজিক করে ট্রাম, কারণ বা নস্টালজিক করে ট্রাম কারণ বাবা কাজ করতেন ছোটবেলায়, বাবা হাত ধরে ট্রাম চড়া, বসে সামনে বসে রাজার মতো কলকাতা শহর উপভোগ করা। বেশ, আজ বাবা নেই কিন্তু এখনও ট্রামের ঘণ্টাটা বুকে বাজে দিদি, সৌভিক সরকার কসবা হালতো থেকে। আশা করছি সবার মেসেজ পড়তে পেরেছি। আচ্ছা, রাকেশ কুন্তি, গুড মর্নিং, প্রোগ্রাম খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, না, দাদুদের অনেক পানের বড় ছিল, সেখানে গিয়ে পান আমরা তুলতে যেতাম, নারকেল গাছে নারকেল পাড়তাম। আচ্ছা, সেই সব দিনগুলোকেই তিনি মিস করছেন, মনে পড়লে খুব কষ্ট লাগে। ঠিকই তাই, পুরোনো কথা সত্যি আমাদের ভীষণ মনে পড়লে কষ্ট দেয়, কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। আর এগিয়ে যেতে যেতেই স্টুডিও ক্লক বলছে 9:57 হয়ে গেছে, আর আমাকে টাটা বাই বাই করতে হবে। আপাতত তোমার কানে কানে অরিজিৎ সিং থাকছে, আর আমি টাটা বাই বাই করছি। নিজেকে খুব ভালো রেখো, তোমার পাশের মানুষটাকেও খুব ভালো রেখো, যত্ন নিও নিজের, টাটা।

আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে সমবেদনা, আত্মসম্মান এবং সন্তুষ্টির মধ্যে। সামাজিক মাধ্যমের একটি সংস্কৃত সুভাষিত উল্লেখ করে তিনি জানান, এই মানসিকতা সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির অষ্টাদশ একাডেমি ফোরামের বৈঠক গতকাল শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই আলোচনা সভা। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ওয়ার্ল্ডের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ RIS এবং লখনৌ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়েছে। কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিল এর দায়িত্বে ইসকনের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউটাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক ও দুই ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে একটি নতুন দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, তারাতলার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ভক্তদের বিপুল সমাগম দেখা গেছে। প্রভাতী প্রার্থনার জন্য রাত আড়াইটেতেই খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। অন্যদিকে ঝাড়খণ্ডের দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিশ্ববিখ্যাত বাবা বৈদ্যনাথ ধামে আজ পুণ্যার্থীদের ঢল নেমেছে। আজ সকালেই শুরু হয়েছে জলাভিষেক। পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ছে। ওড়িশাতেও আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণে সেম হাঙ্গেরিতে কানিসা ওপেন ২০২৪ দাবা প্রতিযোগিতার গ্রুপ এতে খেতাব জিতেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: ট্রেন চললো কলকাতায়। ভাবা যায় যে আগে ট্রেন চলতো না,
1: সেই আগে যোগাযোগের মাধ্যম হিসেবে তো ওই জলপথটাই ছিল। এবার ট্রেন যখন চললো, হাওড়া বর্ধমানের মধ্যে রেল চলাচল শুরুর মাত্র 15 বছরের মধ্যেই কিন্তু হাওড়া বোম্বের মধ্যে ট্রেন সার্ভিসটা শুরু হয়ে গেল। তখন তো বোম্বেই ছিল, তখনও তো মুম্বাই হয়নি। এবং 1870 সালের 7ই মার্চ তখনকার যিনি ভাইস রয় লর্ড মেয়ো প্রায় 1300 মাইল দূরত্বের এই রেলপথের সূচনা করলেন।
0: মুঘলসরাই অবধি
1: হলো আবার 1866, মানে কলকাতা থেকে দিল্লির সরাসরি রেল যোগ হলো 1866।
0: আরেকটা জিনিস যেটা হয়েছিল, দূরপাল্লার ট্রেনের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আমরা এখন যাত্রী যাওয়া আসা করি রেগুলার, এই ব্যবস্থাটাও কিন্তু পাশাপাশি চালু হয়ে
1: শুরু হলো। এবং এর সঙ্গে রেস্টুরেন্ট কার জোড়া হলো, মানে যেটাকে আমরা প্যান্ট্রি কার বলছি, যেখানে রান্না বান্না করে রেস্টুরেন্ট কারে সার্ভ করা হতো। এবং ভাইসরয় লর্ড রিপন রেলপথে কলকাতা থেকে মুঘলসরাই যাত্রা করলেন। এবার ওই তারা যাচ্ছেন, তাদের যে উচ্চপদস্থ ইংরেজ অফিসার তারা, তাদের জন্য তো একটা আলাদা ব্যবস্থা রাখতেই হয়। তো সেই ব্যবস্থার জন্য হলো কি, পশ্চিমবঙ্গে তখন মানে পশ্চিমবাংলার রাজ্যপালের ব্যবহারের জন্য, গভর্নরের ব্যবহারের জন্য রেলে একটা বিশেষ স্যালং আছে। সেই স্যালংকে বলা হয় এইচই স্যালং, হিজ এক্সিলেন্সি।
0: এবং এই সিস্টেমটা কিন্তু অনেক বছর ছিল। পরে যখন রাজ্যপাল রেগুলার ট্রেনে যাওয়া আসা করতেন না, কোনো বিশেষ ব্যক্তিরা যাওয়া আসা করতেন না, তখন কোনো মানুষ অনেক পয়সা দিয়ে ওইটাকে ভাড়া করতে পারে, কম্পার্টমেন্টটাকে ঠিক ভাড়া করতে পারে। তো এইরকম সব কল্পনা, মানে স্বপ্ন বাস্তব সব মিলেমিশে কলকাতাকে দেখার একটা চেষ্টা, সেই মধুপুর, সেই সুন্দর প্রেমের শহর, প্রাণের শহর, গানের শহর।

0: ভেসে থাকা না, নস্টালজিয়ার ভাসবো বলে আমার মনে ওরম একটা অবস্থা। কিছু গান, কিছু কথা, কিছু সময়, সব কিছু মনে পড়ে যাচ্ছে,
1: ধরা পড়ে যাচ্ছে বারবার। বিভিন্ন সময়, বিভিন্ন পিরিয়ডের ইতিহাস আমাদের চোখে ধরা দিচ্ছে। আচ্ছা, এই যে কলকাতা প্রেমের শহর, কলকাতা মিছিলের শহর, কলকাতা নানা রকম ঐতিহাসিক ঘটনার সাক্ষী, কলকাতা দুর্গাপূজোর শহর।
0: ওরে বাবা,
1: পূজোর
0: পূজোর মানে তো এখন সব পাল্টে পাল্টে যাচ্ছে। পূজো মানে তো মিলন উৎসবেরই একটা অঙ্গ, এবং এই কলকাতাতেই কিন্তু দুর্গাপুজো শুরু হয় শোভাবাজার রাজবাড়ি থেকে, আস্তে আস্তে সেটা বারোয়ারি পুজোতে পরিণত হয়।
1: একদম,
0: মানুষ পরিসর বড় করতে শুরু করে। কলকাতায় দুর্গাপুজো মানে এই ফেস্টিভ্যালটা এখন সারা পৃথিবীর লোকেরা জানে, এবং কলকাতার এই উৎসবটা কিন্তু পৃথিবীর অনেক জায়গায় তারা তাদের মতো করে পালন করে।
1: নিশ্চয়ই, সারা পৃথিবী জুড়ে এখন পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে,
0: এই অগস্টে দুবাই থেকে দুবাইয়ের চার পাঁচটা ফ্যামিলি ধরো কলকাতা এসছে, কেউ তার লাগেজে করে সরস্বতী ঠাকুরকে নিয়ে গেল, কেউ মানে ওরা ফোনে কথা বলছিল যখন ওভার এয়ার করছিলাম, যে তোমার সঙ্গে কি যাচ্ছে, বলছে আমার সঙ্গে তো দেবী সরস্বতী যাচ্ছে।
1: আচ্ছা,
0: তোমার সঙ্গে কি যাবে? আমার সঙ্গে গণেশের মূর্তিটি যাবে। তা আমার অনেক কৌতূহলের পর আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে মা দুর্গা কার সঙ্গে যাবে। বড় প্রশ্ন, কারণ মা দুর্গার আকারটা নিশ্চয়ই বড় হবে। তখন ওরা বলল যে ওইটা আমরা কুরিয়ার করে নিয়ে যাব,
1: ওটা কারোর সঙ্গে
0: লাগে যে দায়িত্ব নিয়ে যাওয়া সম্ভব নয়, আলাদা সিস্টেম, সুটকেসে করে তার নিয়ে যাবে না, কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নিল মায়ের সব ছেলে পুলেদের এক একজন যখন এখান থেকে যাচ্ছে নিয়ে যাওয়া,
1: নিয়ে যাওয়ার জন্য।
0: এই যে ধরো আজকে অগস্টে কথা তো বলছি, অগস্টের শুরুতেই এই যে একটা ইনভলভমেন্ট একটা শুরু হয়ে গেল, এটা তো বিদেশে আছেই
1: নিশ্চয়ই,
0: আমাদের ইনভলভমেন্ট ভাবো, কানা নেই, করি নেই, পয়সা খরচা করবো না, সব কিছুর পরেও মনে হয় যদি নিজে একটু কিনতে পারতাম আর যদি কাউকে একটু দিতে পারতাম, এই সময় সব মুখগুলো চোখে পড়ে না?
1: একদম, মুখগুলো মনে পড়ে যায়, সে না একে না দিলে হবে না, বছরে একবার তো দিতেই হবে। পুজোর মার্কেটিং, কলকাতা মানেই পুজোর মার্কেটিং। মোটামুটি আমি এখন যে অঞ্চলে থাকি উত্তর কলকাতায়, সেখানে তো হাতিবাগান দিয়ে মানে এখন আর হাঁটা যাবে না আর কি, মানে সব সত্যিই মনে হবে যেন যে ওখানে বোধহয় প্রচুর হাতি চলাচল করছে রাস্তায়, এত ভিড়,
0: এত ভিড়।
1: হ্যাঁ, বাস দিয়ে মানে বাসে করে বা যে কোনো যানে করে আপনি ওখান দিয়ে যদি যেতে চান, আমার মনে হেঁটে আপনি অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবেন।
0: মানে
1: পুজোর ভিড় প্রায় শুরু হয়ে গেছে, কারণ বিভিন্ন বিভিন্ন যে শপিং মলগুলোতে তো এখন ছাড় শুরু হয়ে গেছে।
0: তার সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, ভিড়টা মোটেও চাই না, আমি জনসংখ্যা বৃদ্ধির ঘোর পরিপন্থী একজন মানুষ,
1: সে তো আর আমাদের হাতে নেই,
0: আমাদেরই হাতে আছে, আমরা কন্ট্রোল করিনি, তাই আমি ঘোর পরিপন্থী একজন মানুষ, কিন্তু ওই যে রাজ্যকে কষ্ট করে মানুষ ঠাকুর দেখে,
1: একদম একদম,
0: একে অন্যের বাড়ি যায়, এই নির্মল আনন্দ অন্য কিছুতে হয় না।
1: না,
0: চলে যাই
1: একেবারে, মানে কলকাতা যখন রাত্রিবেলা ঠাকুর দেখতে যাচ্ছে তখন একেবারে ঝলমলের সাজ, আর ভোরবেলা সেই সাজ ধেবড়ে লেপটে তখন এক অন্যরকম সাজ।
0: কত গল্প করতে ইচ্ছে করে না।

0: গানটি শুনলাম প্রলয় রুদ্র বন্দ্যোপাধ্যায় এবং ঐতিহ্যর কণ্ঠে। পুজো থাকুক।
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির অষ্টাদশ একাডেমি ফোরামের বৈঠক গতকাল শুরু হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই আলোচনা সভা। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ওয়ার্ডের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ RIS এবং লখনৌ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে। অমরাবতীর জেলা মহিলা হাসপাতালে আজ ভোর রাতের অগ্নিকাণ্ডে 3 নবজাতকের মৃত্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী ফড়নবীস প্রতিটি মৃত শিশুর পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। উল্লেখ্য, আজ ভোর রাতে যখন আগুন লাগে, অপরিণত ও গুরুতর অসুস্থ সহ প্রায় 39টি নবজাতক শিশু ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে 36টি নবজাতককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে সম্প্রতি গুলি চালানোর ঘটনায় এক ভারতীয় নাগরিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউ ইয়র্কের ভারতের কনস্যুলেট জেনারেল। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে কনস্যুলেট জেনারেল শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে। পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ছে। ওড়িশাতেও আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণেশ এম হাঙ্গারিতে কানিৎসা ওপেন 2026 দাবা প্রতিযোগিতার গ্রুপ এতে খেতাব জিতেছেন। নবম ও শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে জার্মানির ভাদিম প্রেতভস্কিকে 19 বছর বয়সী ভারতীয় দাবাড়ু হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: তিনটি অজগ্রাম, সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, এই নিয়েই আমাদের আজকের শহর কলকাতা।

0: কলকাতা আমাদের সকলের, ওইভাবে কি ভেঙে চুড়ে বলা যায় কলকাতা এখন কার বলো তো? আর এই যে সকলের কলকাতা, সকলের পুজো, দিনের পুজো, রাতের পুজো সব মিলিয়ে দুর্গাপুজো আসছে, জমজমাট পুজো। এই দুর্গাপুজো যখন একদম মানে প্রথম দিকে, গোড়ার দিকে, তখন হলো কি, সেই সময় তো সেই দুর্গাপুজোর উৎসবে আর কি সাহেব শুভরাও নিমন্ত্রিত হতেন, তো লর্ড ক্লাইভও দুর্গাপুজোর অতিথি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন। এবং মহারাজা নবকৃষ্ণের একটি চিঠি এ প্রসঙ্গে একটু বলি, তিনি তার এক বন্ধুকে লিখেছিলেন, এবার পূজোর সময় লর্ড ক্লাইভ অনুগ্রহপূর্বক আমার বাটিতে আসিবেন, তাহার সহিত কোম্পানির বহু গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত থাকিবেন। এবার একটু আসা যাক সুখময় রায়ের বাড়িতে দুর্গাপুজোর
1: জন্য, কিন্তু অনেক অভিনব ছিল। হ্যাঁ,
0: এবং অভিনবত্বটা এতটাই যে সেই বছরের আর কি ক্যালকাটা ক্রনিকল পত্রিকায় তার বিশদ বিবরণও দেওয়া হয়েছিল। এবং সেখানে হলো কি, এখন আমরা ভীষণ ফিউশনের কথা বলি,
1: দেখো এই ক্রনিকল পত্রিকা ছিল সেটাও জানলাম,
0: এখন তো আমরা ভীষণ ফিউশন নিয়ে কথা বলি, প্রাচ্য পাশ্চাত্য নানা রকমের ফিউশন, শুধু সঙ্গীতে কেন, খাবারেও নানা ধরনের ফিউশন ডিশ আমরা লক্ষ্য করছি। তো হলো কি, দুর্গা উৎসব উপলক্ষে তো সেখানে নাচ গানের আসর বসত, তো সেই নাচ গানের আসরে ইংরেজি সুরে হিন্দুস্তানি গান পরিবেশন করে সাহেবদের কিন্তু হাততালি করিয়ে নেওয়া হয়, এবং এর বিশদ বিবরণটাই কিন্তু ওই পত্রিকায় ছাপা হয়েছিল। তো ফিউশন কিন্তু একেবারে আজকের কথা নয়,
1: তখন আমরা এখনকার কলকাতায় বসে যা কিছু ভাবছি আমরাই তৈরি করেছি তা তো
0: নয়, না একেবারেই। এবং তখনকার যে দুর্গা উৎসব তার ব্যাপার স্যাপারই আলাদা ছিল, মানে
1: ব্রিটিশরা রীতিমতো তাদের সঙ্গে যোগদান করতেন
0: একেবারে।
1: আর দেখো আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, এটা ভালো কথা ছিল, কিন্তু তাদের যে সংস্কৃতি, তাদের যারা ফ্যামিলি মেম্বার্স ছিলেন তারাও তো অনেক গুণে গুণান্বিত ছিলেন। কোনো বাড়ির মহিলা, লর্ড সাহেবের বউ, দেখা গেল তিনি ভালো লেখেন, তিনি কলকাতা শহরটাকে ঘুরে দেখতে ভালোবাসেন, এরকম অনেক রকম অভিজ্ঞতা থাকে।
0: তিনি ভালো লেখেন, তিনি সুন্দর আঁকেন, এরকম অনেক, হ্যাঁ অনেক মানে কি বলবো, ইংরেজ মহিলা

0: চিত্রশিল্পী ছিলেন যাদের তুলির টানে কিন্তু আমরা কলকাতার প্রচুর ইতিহাস জানতে পারি, তাই না? যেমন ধরুন শ্রীমতী ফানি পার্কস লন্ডন থেকে দেশভ্রমণে বেরিয়ে ভারতে এসেছিলেন এবং এদেশে ছিলেন বেশ বছর ছয়েক মতো, 1822 থেকে 1828 পর্যন্ত। কলকাতা তার ভীষণ প্রিয় হয়ে উঠেছিল এবং তিনি তার ভ্রমণ বৃত্তান্তে 1823 সালে যে দুর্গাপুজোর বিবরণ দিচ্ছেন সেখানে তিনি বলছেন যে দুর্গা নামে হিন্দুদের একটি দেবী আছে, তাঁরই অনারে দুর্গোৎসব। তিনি লিখছেন, সেদিন ধনী এক বাঙালি ঠাকুরের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজো দেখতে গিয়েছিলাম। সিংহাসনের উপর দেবী প্রতিমা, প্রতিমার 10টি হাত, তাই তিনি দশভুজা বলেও পরিচিতা। ডান হাত দিয়ে অতিকায় এক অসুরকে বর্ষা বিদ্ধ করছেন, বাম হাতে বিষাক্ত এক সাপের লেজ সহ অসুরের ঝুঁটি ধরেছেন। সাপটি অসুরের বক্ষস্থল দংশন করছে, অন্য সব হাতেও নানা অস্ত্রশস্ত্র ইত্যাদি, সিংহের ওপর দেবী অধিষ্ঠিতা।
1: বাংলা তর্জমা যিনি করে আমাদের এই সংগ্রহ থেকে পড়লাম, তেমনি কি সুন্দর করে বর্ণনা করেছিলেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: কলকাতারই গানে যাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে যাকে পাবো
0: শঙ্খ বন্দ্যোপাধ্যায়।

থেকে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আবহাওয়া সংক্রান্ত একটি ঘোষণা। ১২:০৫ থেকে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম ইত্যাদি এই যে জেলাগুলির কথা বলা হলো, এই জেলাগুলির বেশ কিছু অংশে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অতএব এই অঞ্চলের যারা মানুষজন তারা নিশ্চয়ই নিজেদের নিরাপদে রাখবেন এই সময়টায়। ঘোষণাটি শেষ হলো। আমরা রয়েছি 107 FM রোনবে এবং স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময়টা ১২:২২ হয়ে ৫ সেকেন্ড। আমরা থাকবো, আমরা মানে বিদিশা এবং মধুমিতা থাকবো পুরোবেলা ১টা পর্যন্ত। আজ আমরা কথা বলছি কলকাতাকে নিয়ে, কলকাতার সব কিছু নিয়ে, পুরনো নতুন আদি মধ্য সবটা নিয়ে একটা গোটা কলকাতা।
1: ওয়েদার রিপোর্টটা শুনতে শুনতে আমার একটা চিত্র চোখের সামনে ভেসে উঠলো, কলকাতার বৃষ্টি, কলেজ স্ট্রিট অঞ্চল, কফি হাউস,
0: একদম
1: যেখানে
0: আমি প্রায় রোজই যাই,
1: চট্টোপাধ্যায়কে আমার দেখা হয়নি, সুনীলদা, সৌমিত্রদা এদের সঙ্গ আমার হয়েছে, এদের কফি হাউসে আড্ডা, আর তারপরে বইপাড়ায় চলে আসা, আর তার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় যে প্রথম কফি হাউস, এই কনসেপ্টটাও তো এখন তো কত কফি হাউস পাড়ায়
0: পাড়ায়, একদম একদম
1: একদম, এই কলকাতার তো এই বদলগুলো এলো। এই যে কফি হাউস একটা ছিল, সর্বসাকুল্যে নিউ টাউনে আরেকটি হলো, তারপরে আনন্দবাজার অফিসের ওই গলিতে ওখানে একটা ইন্ডিয়ান কফি হাউস বলে বোধ হয় আছে, আর সবই বড় বড় বাড়ি, বিশাল বিশাল বাড়ি, মানে তখন তো মানুষ মানুষের কাছে থাকতে ভালোবাসত, তাই এরকম বড় বড় বাড়ি সব। তারপরে এখন ছোট ছোট কফি শপ গলিতে গলিতে গলিতে গলিতে বিস্তার লাভ করলো, কিন্তু ক্যাফে হয়ে গেল
0: ক্যাফে,
1: কিন্তু কলকাতার প্রথম কফি হাউস সে গল্প একটু বলো।
0: ১৯৭৮ সালে যে কলকাতায় একটি কফি হাউসের উদ্বোধন হয় তার কিছু তথ্য পাওয়া গেছে, মানে প্রথম কে কবে কফি হাউস উদ্বোধন করলেন সেটার সঠিক বিবরণ কিন্তু এখনও অজানা, কিন্তু ক্যালকাটা এক্সচেঞ্জ কফি হাউসের উদ্বোধন হচ্ছে ওই বছরই 1 জুলাই প্রকাশিত একটি বিজ্ঞাপনে বলা হচ্ছে যে ক্যালকাটা এক্সচেঞ্জ কফি হাউসের উদ্বোধন হচ্ছে, কফি হাউসের অবস্থান বর্তমানের বর্তমানের আর কি ডালহাউসি পাড়ায়, এবং কফি হাউসে বড় আকারে তিনটি ঘর থাকছে, খদ্দেরদের সুবিধার জন্য দুটিকে দুটি দরজা থাকছে, কাউন্সিল হাউস স্ট্রিট এবং ট্যাঙ্ক স্কোয়ারের মানে ডালহাউসি, এই দুদিক থেকে ঢোকার পথ আছে। ভদ্রলোক ব্যবসায়ী বণিকদের উদ্দেশ্যে ওই বিজ্ঞাপন প্রকাশ করে আরও বলা হয় শুধু কফি পানের ব্যবস্থা নয়, তাদের মনের ক্ষুধা ও কৌতূহল মেটানোর জন্য কলকাতা, মাদ্রাজ, বোম্বাই থেকে প্রকাশিত পত্রপত্রিকার সঙ্গে লন্ডন থেকে প্রকাশিত দুটি পত্রিকাও কফি হাউসে রাখা হবে।
1: দেখো
0: এটা কিন্তু সেই ডালহাউসি পাড়ার কফি হাউসের কথা বলা হচ্ছে। এবার খদ্দেরদের টানতে এত সব ব্যবস্থা করেও কিন্তু কফি হাউসটির মালিক তার কর্তৃত্ব শেষ পর্যন্ত নিজের হাতে রাখতে পারলেন না, মাত্র এক বছরের মাথায় কফি হাউসটির অর্থ সংকট দেখা দিল, হয়তো পরিচালনার অভাব মানে অভিজ্ঞতার অভাবই এর মূল কারণ ছিল, তাই কফি হাউসটি বিক্রির সিদ্ধান্ত হয়। এবার অনেক চিন্তা চেষ্টা করেও যখন কফি হাউসটি বিক্রি করা সম্ভব হয়নি তখন মালিক স্থির করলেন যে লটারি করে তা বিক্রির ব্যবস্থা করবেন, করলেনও তাই, এবং সেই কফি হাউস ১০০ টাকায় বিক্রি হলো, অনেক ভেবেচিন্তে ১০০ টাকার টিকিট করা হলো, সেই টিকিটের ভিত্তিতে লটারির ব্যবস্থায় বাজারে বেশ সাড়া জাগলো, অনেকেই ১০০ টাকার টিকিট কিনলেন, ভাবলেন বরাদ্দ জোরে যদি ১০০ টাকায় একটি কফি হাউসের মালিক হওয়া যায় তাহলে মন্দ কি, একদম একদম এই কথাটাই কিন্তু লেখা আছে এখানে, মন্দ কি, ১০০ টাকার ১৬০০ টিকিট কয়েকদিনের মধ্যেই শেষ হলো, ১৬০০ লটারির টিকিট বেচে কফি হাউসের মালিক ১,৬০,০০০ টাকা হাতে পেলেন। এভাবে লটারির মাধ্যমে ক্যালকাটা এক্সচেঞ্জ কফি হাউসের মালিকানার বদল হলো, লটারি করে কফি হাউস বিক্রির ঘটনা এখন এক ইতিহাস। এবং ক্যালকাটা এক্সচেঞ্জ কফি হাউসের আগে কলকাতায় অন্য কোনো কফি হাউস ছিল কি না সেটা কিন্তু জানা যায় না, তবে বড় বড় আসর বা মজলিসে যে খানাপিনের ব্যবস্থা হতো সেখানে কিন্তু কফি পাওয়া যেত। তখনও পর্যন্ত এই কফি হাউস বলে যে একটা হোটেল হতে পারে সেটা কিন্তু তখনও ঠিক হয়নি, বুঝলে?
1: দেখো

0: কোথা থেকে কত দূর যাওয়া যায় না? বই পাড়ার কথা মনে হচ্ছিল, ছোটবেলা থেকে দেখা, আমার ছোটবেলা, তারও আগে বই কলকাতাতে যে বই পাড়া তৈরি হয়ে উঠতে পারে এটাও কারোর ভাবনা ছিল না। এই রকম কলকাতার আনাচে কানাচে একদিন ঘুরলেও কিন্তু দারুণ লাগে। এবং যেটা আরেকটা আমাদের খুব বেশি করে মিশে থাকে আমাদের জীবন যন্ত্রণার কথাও কিন্তু, যেখানে কলকাতা, কলকাতা ফুটপাথ, কলকাতা রিকশাওয়ালা সবাই আছেন।
1: একদম এই বই পাড়ার কথা প্রসঙ্গেই বলি, আমি প্রায় রোজ দিনই ওই কলেজ স্ট্রিট অঞ্চলে যাই, আমি বিকেলের দিকে আমার পুত্রকে নিয়ে সেখানে খেলতে যায় বলে
0: থাকলে আমি বলে দেবো।
1: এবং সেখানে আমি দেখি যে প্রচুর, মানে শহরের বাইরে থেকে প্রচুর লোকজনের, মানে বলতে গেলে বেশিরভাগ দোকানই কিন্তু শহরের বাইরে থেকে আসছেন, এবং মোটামুটি সাড়ে মানে সাতটা থেকে দোকানের ঝাঁপ বন্ধ হওয়া শুরু হতে থাকে, কারণ তাদের ট্রেন ধরতে হবে তো, এবং পরের দিন তাড়াতাড়ি আসতে হবে, সব রকম ব্যাপার আছে। তো সেই সেই যে ব্যাপারটা, এবং ওখানে এমন কিছু লোকজন কাজ করে, তাদের বিভিন্ন বয়সের আছেন তারা, যারা ওই ধরো ছোট ছোট ছোট দোকানি বড় দোকানি সবই তো রয়েছে ওখানে মিলেমিশে, তো বড় দোকান থেকে বই নিয়ে এসে কিন্তু অনেক সময় ছোট দোকানে কিন্তু বিক্রি হচ্ছে। এবং ওই যে বই নিয়ে আসার কাজটা, সেটার জন্য কিন্তু একদল মানুষজন রাখা আছে, যে এই অর্ডারটা প্লেস করা হলো, যিনি দোকানের মালিক তিনি বসে আছেন, সেই একজন রয়েছে, সে গিয়ে বইটা নিয়ে আসছে, বারবার যাচ্ছে, বারবার আসছে, কিছু বই বলছে না এটা ঠিক না, আমি অন্যটা চাইছিলাম, এইটা ভালো লাগছে না, আরেকটা কোনো রাইটারের দেখান। এই যে ছুটোছুটি দৌড়োদৌড়ি চলছে, মাঝখানে একবার ফাঁক পেলে একটু সুযোগ হচ্ছে, হয়তো একটু নিস্তব্ধ দুপুর, হয়তো কেনা বেচা ততটা চলছে না, একটু বসে ঝিমিয়ে নিচ্ছে, কিংবা একটু ঠান্ডা শরবতে গলা ভেজেছে, কিংবা চট করে মোবাইলে একটু কিছু দেখে নিচ্ছে। দেখি তো মাঝে মাঝে, মাঝে মাঝে না, এখন তো প্রায় রোজ দিনই দেখি, এবং ভাবি যে কত রকম পেশার সঙ্গে আমাদের এই শহরের মানুষ যুক্ত রয়েছে, কত রকম পেশা, কত রকম পেশা দিয়ে তারা নিজেদের রোজকার জীবনটা নির্বাহ করছে।
0: অন্য শহরের চাইতে একটু কম খরচে বাঁচা যায় বলে
1: একদম
0: আমাদের শহরে ভিড়টাও বেশি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক সময় সমালোচনা করি,
0: দক্ষিণ কলকাতায় অতটা সেভাবে দেখিনি আমি, ভবানীপুর অঞ্চল ছাড়া। উত্তর কলকাতায় যেটা খুব দেখেছি, টানা রিক্সা, তার সঙ্গে ঘুড়ির লড়াইও দেখেছি, ফুটপাতে বসে থাকা বেকার যুবক, অসহায় শিশু, তাদেরও দেখেছি। এই চিত্রগুলো ছোটবেলায় একরকম ছিল, বড়বেলায় আরেক রকম তৈরি হয়েছে। ওই যে একটা শব্দ আমি বলেছি যে অত্যধিক জনসংখ্যার আমি পরিপন্থী চিরকালই, আমি বুঝি এগুলো তারই ফসল, কিন্তু তারপরেও তো তারা স্বপ্ন দেখে,
1: একদম
0: এই শহরে তারা স্বপ্ন দেখে।
2: পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা, পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায় ছেলেটা, যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে।

0: মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে কুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা।
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: Everybody sing Rupo Shikoka.

0: সবাই, কিন্তু তবুও বলি এখন যেখানে সেই কেল্লা, আগে তখন ছিল সেখানে ঘন জঙ্গল, এবং সেই জঙ্গলের যিনি অধিষ্ঠাতা দেবতা গোবিন্দজি, সেই গোবিন্দজির নামই কিন্তু গোবিন্দপুর গ্রামের নাম। এই যে কলকাতা সুতানুটি এবং গোবিন্দপুর, সেই গোবিন্দপুর। তো গোবিন্দপুর গ্রামে মূলত শেঠ বসাক পরিবারের বাস ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষও কিন্তু এই গোবিন্দপুরেই বাস করতেন। কিন্তু হলো কি, লর্ড ক্লাইভ তখন সবেমাত্র পলাশির যুদ্ধ জিতে ফিরেছেন 1757 সালের এই অগস্ট মাস, এবং তিনি ঠিক করলেন যে একটা কেল্লা তৈরি করতে হবে ওই এই অঞ্চলটিতে, এবং সেই জন্য গোবিন্দপুরের সমস্ত বাসিন্দাদের উপর নির্দেশ জারি করা হলো যে তারা যেন এই গোবিন্দপুর অঞ্চলটি ছেড়ে অন্যত্র চলে যান, এবং তার জন্য ঢালাও ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হয়েছিল। তো সেই মতো তারা সবাই গোবিন্দপুর অঞ্চলকে ছেড়ে সুতানুটি চলে গেলেন, অর্থাৎ উত্তর কলকাতায় চলে গেলেন। এবার সেই গোবিন্দপুরের খোলা ময়দানে 532 বিঘা জমির ওপর নতুন কেল্লা তৈরির কাজ শুরু হলো, আর তার দায়িত্ব গিয়ে পড়লো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম সেনাপতি ক্যাপ্টেন জন ব্রহিয়ের ওপর। কিন্তু হলো কি, কেল্লা তৈরির মানে কলকাতার সেই ময়দানে আর বিরাট কর্মযজ্ঞ চলছে তখন। এবার এই করে মোটামুটি বছর পাঁচেক অতিবাহিত হলো কি, একটা বিরাট সমস্যা দেখা দিল যে প্রচুর মজুর রাজমিস্ত্রি যারা এই কেল্লা তৈরির কাজে নিযুক্ত ছিলেন তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে লাগলো। তার কারণটা হলো যে কলকাতা তখন প্রচুর ব্যক্তিগত মালিকানায় বাড়ি তৈরি হচ্ছে, সেগুলো কম বড় নয়। সেই বাড়িগুলি তৈরির জন্য, এটা তো সরকারি কাজ, এখানে তো মজুরি একটা নির্দিষ্ট হার আছে, হ্যাঁ, কিন্তু সেই ব্যক্তিগত মালিকানায় যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেখানে তো মজুরি বেশি। তো সেই বেশি মজুরির লোভে সমস্ত শ্রমিক রাজমিস্ত্রি তারা গিয়ে সেখানে যোগ দিল। এবার হলো কি, ক্যাপ্টেন জন ব্রহিয়ের শরণাপন্ন হলেন ইঞ্জিনিয়াররা যে এবার কি করা যায়। সাহেব তখন সমস্যা মেটাতে এক নতুন আদেশ জারি করলেন। তিনি বললেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতাধীন কলকাতা এলাকায় আপাতত কোনো নতুন বাড়ির কাজে হাত দেওয়া চলবে না, এবং 1770 সালের জানুয়ারি মাসে ঢেঁড়া পিটিয়ে শহরময় এ ঘোষণা করে দেয়া হলো। হাতে নাতে তার ফলও পাওয়া গেল, প্রায় হাজার দশেকের ওপর রাজমিস্ত্রি ও মজুরের নাম লেখানো হলো দুর্গ তৈরির তালিকায়। দুর্গটির নাম ফোর্ট উইলিয়াম। একদম তৈরির কাজ শেষ হলো 1773 সালে, 57 শুরু হলো, 73 শেষ হলো, 16 বছর পর। নির্মাণ কাজে সে আমলেই খরচা পড়েছিল প্রায় 20 লক্ষ পাউন্ড, সর্বমোট 7টা গেট এই কেল্লার, এই ফোর্টের। রাজমহলমুখী গেট, পলাশি গেট, ইডেন গার্ডেন মুখী গেট, ক্যালকাটা গেট, চৌরঙ্গীর মুখোমুখি চৌরঙ্গি গেট বা রয়্যাল গেট, এই চৌরঙ্গি গেটের দক্ষিণ পূর্ব কোণে হচ্ছে ট্রেজারি গেট, এইরকম 7টা টোটাল দরজা রয়েছে। তার মধ্যে একটা রয়েছে আবার কুলি দরওয়াজা। দুর্গ তৈরির সময় রাজমিস্ত্রি মজুর ওই অঞ্চলে থাকতো, তো সেই জন্য এরকম নাম করা হয়েছে। আর পশ্চিমের গোয়ালিয়র মনুমেন্টের সামনে গঙ্গামুখী গেটের নাম ওয়াটার গেট বা পানি দরওয়াজা।
1: মানে কিরকম একটা সুন্দর ছবি, ফোর্ট উইলিয়ামে যাওয়ার এক আধবার সুযোগ হয়েছে,
0: এবং ভীষণ সুন্দর।
1: বাড়ি থেকে আসি যখন ফোর্ট উইলিয়ামের গেটের সামনে, দেখতে দেখতে আসি, এবং একটু পারমিশন লাগবে, কিন্তু আবারও একবার যাওয়ার ইচ্ছে তৈরি।
0: নিশ্চয়ই
1: সময় তো আস্তে আস্তে শেষের পথেই আসে, এটাই নিয়ম। তবে আমরা এবার গানের পথে যাই, অর্কত।

0: সময় যা বলছে, আর গান দরিয়ায় ভাষার সময় আমাদের শেষের পথে একেবারে, 12:55 হয়ে 50 সেকেন্ড। বিদিশা মধুমিতা আজকের মতো গান দরিয়া এখানেই ইতি টানছে,
1: সুমন চট্টোপাধ্যায়ের পরে প্রাঞ্জল।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বিহারে গঙ্গার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। বিহার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফারাক্কা ব্যারিজের সবকটি গেট খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর IMD ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2-3 দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ভারতে কার্যক্রম সম্প্রসারণের জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্য থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে পৌঁছেছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ তারা জানান, KYC তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে 6 উইকেটে 419 রান করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। উৎসবের মরশুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি যাতে না হয় তা নিশ্চিত করতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জোনাল স্তরের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং কলা উৎসবের সূচনা হয়েছে। দুদিনের এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের কলকাতা, পাটনা, গুয়াহাটি, শিলচর এবং তিনসুকিয়া এই 5টি জোনের পড়ুয়ারা অংশ নিচ্ছে। তৃণমূল 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুই শিবিরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দুপক্ষই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি পালন করতে চায়। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে ওই বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাবের বেঞ্চে আজ তারা জানান, KYC-র তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। গ্রাহকদের হেনস্থা করার কোনো উদ্দেশ্য তাদের নেই। সমস্যা মিটে যাওয়ায় এই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। ঝাড়খণ্ড কম্বাইন্ড সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে CBI-এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড সরকারকে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ ভারত সরকার, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্যদের কাছ থেকে এ বিষয়ে জবাব তলব করেছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক আগামী 27 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাত PM কে সাথ কর্মসূচির আয়োজন করবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক কাক, রচনা লোকনাথ ভট্টাচার্য, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান কাক।
3: ও আর পাচ্ছি না।
4: এই তো বাবা, হাতে নাতে ধরিছে। এবার কে কি চাই, কে তুমি?
3: আমি কিছু চাই না, পথিক মাত্র, আপনার আঙিনা একটু আশ্রয় নিয়েছি।
4: ও বাবা, এই যে ভদ্রলোক মনে হচ্ছে, কেমন যাই আপনি এখানে কেন?
3: আমি অন্য গাঁয়ে যাচ্ছিলাম, হঠাৎ শরীরটা কেমন করে ওঠে তাই এখানে একটু শুয়ে পড়ি।
4: কোন গাঁয়ে যাচ্ছিলেন?
3: এই পাশের গাঁয়ে বোধ হয়, কি যেন নামটা ঠিক মনে পড়ছে না।
4: সে কি, হ্যাঁ কোন গায়ে যাবেন তার নামটা পর্যন্ত জানেন না?
3: আহা জানতাম, এক্ষুনি মনে করতে পারছি না, কিছুক্ষণ আগেই তো বললাম।
4: কাকে বললেন?
3: ওই তো স্টেশনে, যখন পথের সন্ধান নিচ্ছিলাম।
4: স্টেশনে?
3: হ্যাঁ।
4: আপনি কি স্টেশন থেকে আসছেন?
3: কলকাতা থেকে।
4: ও তার মানে আপনি তো হাঁটছেন অনেকক্ষণ, হ্যাঁ স্টেশন তার এখানে না?
3: ও তা প্রায় আধ ঘন্টাটা হলো, কি কিছু বেশি হবে।
4: হ্যাঁ ভারি আশ্চর্য, তা আপনি রাত্রিরে এভাবে বেরোলেন কেন? এই ঘুরঘুরটি অন্ধকার, হ্যাঁ বনে বাজারে রাস্তায় সাপ খোপ থাকতে পারে, আবার এদিকে বলছেন তো শরীর খারাপ।
3: শরীর তখন খারাপ ছিল না বুঝলেন, ওই যখন ট্রেন থেকে নামি তখন তো বেশ চাঙ্গাই বোধ করছিলাম, আর তাছাড়া ওরাও বলল যে বেশি দূর নয়, মাইল 4-5 পথ, রাস্তাও ভালো সোজা, তাই ভাবলাম বেরিয়ে পড়ি, ভোর ভোর বেশ পৌঁছে যাব।
4: কারা বললে?
3: ওরা দুজনেই বললে, স্টেশনের লোকটি আর আগে আমার বন্ধুটিও।
4: আপনার বন্ধু?
3: হ্যাঁ।
4: কে কে তিনি?
3: রতন, রতন, তার নাম রতন কৃষ্ণ হালদার, চেনেন হয়তো?
4: না আগে না, ও নামে আমি কাউকে এখানে চিনি
3: না, এখানে নয়, এ গায়ে নয়, পাশের কোনো গায়ে খুব কাছাকাছি।
4: রতনকেষ্ট হালদার? হালদার? আচ্ছা কেমন দেখতে বলুন তো।
3: বেশ লম্বা চওড়া, চোখে চশমা, একবারে ধবধবে ফর্সা, রীতিমতো সুপুরুষ।
4: না না না না, আমি যে হালদারের কথা বলছি সে লোকটা মেটে খাটো, রোগা টিংটিংয়ে, মুখ ভর্তি বসন্তের দাগ, গায়ের রং, গায়ের রঙে মানে এমন কালো যে যেখানটা আপনি কয়লা ঘষবেন না সেইখানটা ফর্সা লাগবে। দেখ কি হলো, আবার শরীরটা খারাপ করছে? কি হলো আপনার, একটু শুয়ে পড়ুন না, জল খাবেন? জল এনে দেবো? আপনি তো আমার মহা মুশকিলে ফেললেন দেখছি।
3: আবার সেই গন্ধটা।
4: গন্ধ? কিসের গন্ধ?
3: সেই আবর্জনার গন্ধটা, হঠাৎ হঠাৎ হঠাৎ দম বন্ধ করে আনে।
4: কিসের গন্ধ, কোন আবর্জনা? হ্যাঁ কই, আমি তো পাচ্ছি না।
3: না না, আপনি পাবেন না, আপনি পাবেন না।
4: দেখুন তো এত রাতে এভাবে আপনি এসে পড়লেন, এখন কি করি আপনার নিয়ে?
3: না না, আমাকে মাফ করবেন,

0: আমার মাফ করবেন, আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাই না, আমি কাউকেই কোনো কষ্ট দিতে চাই না।
1: হ্যাঁ, চান্নাটা তো দেখছি, কিন্তু দিচ্ছেন তো সমানই।
0: আপনি শুতে চলে যান, একটু সুস্থ হলেই আমি উঠে পড়ব।
1: বাহ, আপনাকে এইভাবে রেখে আমি শুতে যাই বা কী করে, অথচ ঘরের মধ্যে নিয়ে গিয়ে যে তুলবো আপনাকে।
0: না না না না না, কোনো দরকার নেই, এইখানেই ভালো, বেশ ফাঁকা, এখনই আমি সুস্থ হয়ে উঠবো।
1: না না না মশাই, আপনি ভয়ঙ্কর অবিবেচনার কাজ করেছেন, আজ রাতটা আপনার স্টেশনই কাটানো উচিত ছিল। হ্যাঁ,
0: ওরা বললে,
1: হ্যাঁ ওদের আর কি বলুন, ওরা তো বলি খালাস। আর আপনার সেই ভদ্রলোকই বা কেমন, আপনাকে এই অবস্থায় একলা ছেড়ে দিলেন। না,
0: কোন ভদ্রলোক?
1: ওই যে তিনি আপনার বন্ধু, কি যেন হালদার টালদার বললেন।
0: ও রতন, হ্যাঁ সে তো আমায় ছেড়ে দেয়নি, সে তো আমার সঙ্গেই ছিল না।
1: সে কি, তবে এই যে বললেন যে আপনার পথে সন্ধান টন্ধান সব,
0: সেটা তো বেশ কিছুদিন আগের ব্যাপার, যখন তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল।
1: ও বুঝলাম, তা এখন তিনি কোথায়?
0: কেন, তার গায়ে যেখানে আমি চলেছি আর কি, এই তো আমার কাছেই রয়েছে, তার নাম ধাম সব রয়েছে পকেটে। ওদের বাড়িতে বেশ বড় পুজো হয় বুঝলেন, নাট মন্দির আছে, পুকুর আছে, কত কি আছে। এই মুক্ত আকাশের তলায় কি ভালো লাগে বলুন তো, সারা পৃথিবীটা ঘুমাচ্ছে। এখানে প্রকৃতি বলে একটা জিনিস আছে, আকাশে তারা আছে, মাটির ওপর গাছ আছে, হাওয়ায় নিঃশ্বাস আছে, সেই নিঃশ্বাস মানুষ নিচ্ছে তার ফুসফুসে, কারণ মানুষও বাস করছে এই প্রকৃতির মধ্যে। এর চেয়ে বড় খবর আর কি হতে পারে আমি তা জানি না।
1: যাকে, খুব ভালো হতো যদি এইখানেই কোনো রকমই বিশ্রাম টিশ্রাম নিয়ে আজ রাতটা কাটিয়ে যেতে পারতেন, কিন্তু মুশকিল হচ্ছে যে
0: আপনি খামাখা এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি যেচে এসে আপনার ঘাড়ের উপর পড়েছি, ঘুম ভাঙে আপনাকে তুলে এনেছি।
1: না না, আসলে কি জানেন, আজকাল বড্ড চুরিচামারি হচ্ছে, মায় খুন খারাপি পর্যন্ত। হ্যাঁ, গ্রামে তো থাকেন না, জানেন না
0: সে কি।
1: আরে মশাই, যত সব নোংরা ব্যাপার ও শুনে কি করবেন,
0: এখানেও নোংরা?
1: এই সদা সর্বদা এখানে সব সাবধানে থাকতে হয় বুঝলেন, যা সমস্ত কাণ্ড হচ্ছে আজকাল।
0: কি হচ্ছে?
1: ঠিক কত কি, এই তো সেদিন এতক্ষণ পর্যন্ত হয়ে গেল, নইলে বলছি কি আর আপনাকে। শান্তি যা দেখছেন না, ওই যে প্রকৃতি টকৃতি সব বললেন না, ওই সব উপরে উপরে বুঝলেন, ভেতরে ভাবখানা একদম থমথমে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে।
0: এখানেও এই?
1: হ্যাঁ মশাই, এখানেও এই, পালিয়ে যাবেন কোথায়? সেদিন সেদিন একটা লোকে সরাসরি পেটের মধ্যে তো ছুরি জ্বালিয়ে দিল, আর তার স্ত্রী তখন সামনে বসে কাপড় দিয়ে আবার তার মুখটা ঠেসে বেঁধে রেখেছে। হ্যাঁ, কোথাও কোনো টু শব্দটি হলো না, কম ফিনিশ হয়ে গেল।
0: আবার বসা কেন, এবারে আস্তে আস্তে চলি। হ্যাঁ, কিসের ভয়ের কথা বলছিলেন?
1: ভয়?
0: হ্যাঁ,
1: আমার বাড়িটা আবার একটু তফাতে কিনা, ধারে কাছে পাড়া পড়শি কেউ নেই, অর্থাৎ মানে বিপদে আপদে পড়লে যে চেঁচিয়ে লোক জড়ো করবো তার কোনো উপায় নেই, এবং সেই কারণেই বোঝা না আপনার কথাবার্তা শুনে সন্দেহটা আরও বেড়ে যায় বলেন।
0: কেন?
1: বাহ, এই একদিকে বলছেন যে পথিক শরীর খারাপ বলে উঠোনে আশ্রয় নিয়েছেন, আবার অন্যদিকে বলছেন যে কোন গ্রামে যাবেন তার নামটা পর্যন্ত জানেন না, তার তো সন্দেহ হবে না?
0: তা অবশ্য সত্যি, সন্দেহ তো হওয়াই স্বাভাবিক।
1: এই শুধু কি তাই, এই যে পথটা দেখেছেন, আমার এই বাড়ির পথ,
0: হ্যাঁ
1: এটা দিয়ে তো কোথাও যাওয়া যায় না।
0: আগে
1: আগে না, অর্থাৎ যেদিকে মুখ করে আপনি চলেছেন না, সেদিকে তো কোথাও যাবার নেই।
0: নেই মানে?
1: নেই মানে আর কি, ওই সেইদিকে আর একটু গেলে ডোবায় পড়তেন।
0: সে কি?
1: হ্যাঁ,
0: আর রাস্তাটা? তবে যে ওরা বলল,
1: হ্যাঁ ওই ওরা ওরম বলে, তা কে জানে, ওরা হয়তো ঠিকই বলেছে, ভুলটা হয়তো আপনিই করেছেন।
0: কিন্তু আমি ভাবছি শেষে ভুল রাস্তা এসে পড়লাম, সেটা কি করে সম্ভব হলো?
1: খুব সহজেই সম্ভব হতে পারে মশাই, আপনাকে ওরা কি কি বলেছে স্টেশনে, হ্যাঁ যে বড় রাস্তা ধরে সোজা চলে যেতে, তাই তো?
0: হ্যাঁ, আর তাই তো আমি করেওছি।
1: করেছেন ঠিকই, ওরাও ওই রকমই বলে যে সোজা রাস্তা সব, কিন্তু মাঝখানে যে একটা বাঁক আছে সেটা হয়তো অন্ধকারে ঠিক ঠাউর করতে পারেননি, ওরাও বলে দেয়নি আর কি।

0: যেখানটায় বড় রাস্তাটা একটু ঘুরে চলে গেছে আর তার পাশ দিয়ে আমার বাড়ির রাস্তাটা শুরু হয়েছে। গোড়াতে এই রাস্তাটাকেও বেশ বড় দেখায়, বুঝলেন? তারপর পরে যখন হাঁটতে শুরু করবেন তখন ক্রমশ দেখবেন তো রাস্তাটা ক্রমশ সরু হয়ে আসছে, ওই সরু হতে হতে শেষে ওই ডোবার মধ্যে দম বন্ধ হয়ে মরে যাবে।
1: তার মানে আমার আবার সেই এতটা পথ আবার উজান বাইতে হবে?
0: হ্যাঁ, তা সে তো এখন বাইতেই হবে, ভুল যখন করেছেন তখন উজান তো বাইতেই হবে, উপায় নেই।
1: দেখুন তো, কোথায় ভেবেছিলাম যে ভোর ভোর পৌঁছে যাব, এখন কপালে কত দুর্ভোগ আছে জানি না।
0: তার আর কি করবে, না খানিক্ষণ বাদেই পৌঁছবেন। জীবন অত তাড়া কিসের?
1: না তা নয়, আসলে কি হলো জানেন, শরীরটা হঠাৎ খারাপ হয়ে যত মুশকিল করলো আর কি।
0: আমি একটা কথা বলবো?
1: হ্যাঁ
0: বলো। শরীরটা খারাপ হয়ে আপনার সাপে বর হয়েছে? হ্যাঁ, আপনি তো বেঁচে গেছেন মশাই।
1: কেন কেন
0: কেন, ওই যেভাবে আপনি ওই ভুল পথে এগিয়ে যাচ্ছিলেন না, কিছু মনে করবেন না গুমারের মতো, ওই সেভাবে আর একটু এগোলেই তো ওই বাক্স বিছানা শুদ্ধ এবার ওই ডোবায় গিয়ে পড়তেন মোড়ায়।
1: তা বটে।
0: আসলে আমার মনে হয় অন্ধকারে বেরোনোই উচিত হয়নি, আপনার ওই স্টেশনে থাকলেই পারতেন।
1: কিন্তু ট্রেন থেকে নেমে এমন আত্মহারা হয়ে পড়লাম, বুঝলেন?
0: আত্মহারা?
1: হ্যাঁ, একেবারে আত্মহারা, আর দিকবিদিক জ্ঞান রইল না। ওই অন্ধকার, তারার আলোয় ওই পড়ে থাকা পথ, তারপর ওই নীরবতা, অন্ধকারে জোনাকি জ্বলা সেই প্রকাণ্ড গাছটা, উফ, সব মিলিয়ে সে এক মানে বুঝলেন একটা মানে একটা বিদিকিচ্ছিরি কাণ্ড আর কি।
0: তা গ্রামে আগে বুঝি আসেননি কখনো?
1: না না, আসবো না কেন, অনেক এসেছি, তবে এই আজকের আশাটা আলাদা, একেবারে আলাদা, তীর্থযাত্রীর মতো। পা যে আমার কি চঞ্চল হলো, আমি কি বলবো আপনাকে
0: বাবা।
1: হ্যাঁ, একেবারে আশ্চর্য হবার মতনই কথা, বুঝলেন? আর এতটা যে হবে আমি তা নিজেও ভাবতে পারিনি। আর তারপর লোকটা যখন বলল যে বেশি দূর নয়, মাত্র কয়েক মাইল, আর স্থির থাকতে পারলাম না। মনটা আমার কেবলই বলতে থাকে ভোরে পৌঁছে যাব, ভোরে পৌঁছে যাব। ছেলে মেয়েদের দৌড়ো দৌড়ি, ফুল তুলতে যাওয়া, পথের পাশে স্থলপদ্মের গাছ, স্তূপাকার শিউলি, এই গন্ধ যেন এক্ষুনি পেলাম। আরেকটু আরেকটু গেলেই আপনি আপনি হয়তো ঠিক বুঝতে পারবেন না।
0: তা দেখ গে, আমারও তো বোঝাবুঝির কি আছে মশাই, আপনার কাহিনী আপনি আমাকে শোনাবেনই বা কেন, আর শুনে আমার লাভই বা কি?
1: না না, আমি আর পাচ্ছিলাম না কিছুতেই, বুঝলেন? মানে একেবারে মরে যাচ্ছিলাম, এবং সে মরার চেতনা যে কি সাংঘাতিক তা কাউকে বলবার নয়। তারপরে হঠাৎ এই নেমন্তন্নটা পেয়ে যাই, বুঝলেন? একেবারে হঠাৎ, কারণ রতনের সঙ্গে দেখা নেই কত দিন, কত যুগ, সেই ছেলেবেলায় একসঙ্গে পড়েছিলাম, তারপর ও যে কোথায় হারিয়ে গেল, আমিও হারিয়ে খেলাম, সব সম্পর্ক শেষ, একটা চিঠি পর্যন্ত কখনো লিখিনি, ও লেখেনি, বলতে পারেন একেবারে ভুলিয়ে গিয়েছিলাম। তারপর সেদিন হঠাৎ দেখা বাজারে।
0: বাজারে?
1: হ্যাঁ, থলে হাতে গেছি, মাথাটা রোজকার মতনই ভারী, চলতে পারি না, চলতে ইচ্ছেও করে না, তবু চলতে হয়, গেছি কারণ শাক সবজি মাছ কিনতে চাই। কেন কিনতে চাই? কারণ খাবো, খেলে চলার শক্তিটা থাকবে, আবার পরের দিন বাজারে যেতে পারবো এইমাত্র।
0: বুঝলেন?
1: কি বুঝলেন?
0: ওই তা বললেন আপনি।
1: না না, আপনি বুঝতে পারছেন না।
0: তবে তো বুঝছি না।
1: তবে কেন বলছেন বুঝেছেন?
0: আরে মশাই, তোমার মুশকিল, আপনার সঙ্গে তর্ক করতে আমি আসিনি, তার উপর আপনার শরীর খারাপ, আপনি একটু বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করুন না।
1: না না, আমি এখন বেশ একটু ভালোই আছি। জানেন আমি একটা খুবরিতে থাকি, বুঝলেন? উফ, জানেন আমার সেই তেতলার খুবরিটাতে দেয়ালে তিনটে ছবি টাঙানো আছে, একটা মার, একটা আমার বাবার, আর একটা আমার স্ত্রীর, সব মরে গেছে।
0: স্ত্রীও?
1: হ্যাঁ স্ত্রীও, বিয়ের অল্প পরেই, ছেলে পেলে কিচ্ছু হয়নি, পরে আর বিয়ে থাও করিনি, একেবারে
0: একলা। বাবা ভালোই তো, ঝামেলা নেই, ধারা হাত পা।
1: আমিও তাই, বুঝলেন? আপনারও কেউ নেই?
0: না, ও বিয়ে থাওয়াই করিনি, কি দরকার ওনার ডেকে ঝামেলা বাড়ানো। তো দেখে, হ্যাঁ কি বলছিলেন তারপর?
1: তারপর আর কি, সব মরে টরে গেলে যা হয়, আর কিছু হওয়ারও নেই, ওই শুধু তাদের ছবিগুলো আছে, বুঝলেন? ওই যতক্ষণ ঘরটাতে আমি পড়ে থাকি, মানে ওই খুবরিটাতে আর কি, ততক্ষণ তারা আমার দিকে তাকিয়ে থাকে, অথবা আমি তাদের দিকে তাকিয়ে থাকি, অথবা পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে থাকি।
0: তাকিয়ে থাকেন কেন, না থাকলেই পারেন?
1: হ্যাঁ সেটা একটা কথা বটে। কিন্তু নিজের চোখটা বন্ধ করলি কি শান্তি মেলে? এড়িয়ে পালাবো কোথায়? মৃত্যুর চোখ যে সব সময় আমার চোখের দিকে তাকিয়ে আছে, সব সময়, সব সময়।
0: ওরে বাবা,
1: সব সময় নয় তো কি? ওই যে ছবিগুলো তাকিয়ে থাকা তো আরো প্রচন্ড গুণে বড় একটা সর্বব্যাপী মৃত্যুর প্রতীক মাত্র। যেদিকে তাকাতে যাই মৃত্যু চোখে আঙুল ঠেকায় সেইখানি।
0: ওরে বাবা,
1: মৃত্যু নয় বুঝলেন, যথার্থ মৃত্যু তার চেয়ে শতগুণে ভালো। কিন্তু ওই যে রাস্তায়, রাস্তায় মৃতদের মিছিল দেখেছেন কখনো?
0: মৃতদের মিছিল?
1: হ্যাঁ, মৃতদের মিছিল।
0: সে কি?
1: যারা উঠে হেঁটে চলে, ঘুরে বেড়ায়, কিন্তু কেউ জীবন্ত নয়। জীবনের কোনো উত্তাপ যাদের কারোর মধ্যে আর অবশিষ্ট নেই, মরেনি এখনো, তবু সকলেরই মুখে মৃত্যুর করাল ছায়া। ছেলে, বুড়ো, বউ, জি, সুন্দরী মেয়ে, সব সবাই। আর তাই জানেন, যথার্থ একটা মৃত্যু দেখলে আমার আমার উল্লাসে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করে, আমার বলতে ইচ্ছে করে, হিফি ফুর্রে, বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল একটা জীবন থেকে যা মৃত্যুর চেয়েও সাংঘাতিক।
0: ভয়ঙ্কর? সাংঘাতিক?
1: সাংঘাতিক নয়। আর চারিদিকে দুর্গন্ধ মশায়, উফ, কি ভীষণ দুর্গন্ধ, কি আবর্জনার গন্ধ, কি বলবো আপনাকে।
0: তাই নাকি?
1: সব সময় নাকে লেগে রয়েছে, মনের মধ্যে জেগে রয়েছে। জানেন, আমার যে ওই তেতলার খুবরিটার জানলা, ওই জানলাটা খুলেছি কি আবর্জনা চোখে পড়বে। বাড়ির সামনে আবর্জনার স্তূপ, সেটা মানে শুধু আমার বাড়ির সামনে নয়, আর কি জানেন, সেটা কখনো কমে না, ছোট হয় না, বরং দিনে দিনে বেড়েই চলেছে। শেষে একদিন ছোটখাটো একটা পাহাড় হয়ে উঠবে, একটা হিমালয় হবে পরে। আর শুধু ওই তো বললাম যে আমার বাড়ির সামনে নয়, যেন সারা শহরটাতেই তাই। আমরা এই গতকাল যে বেঁচে ছিলাম, খেয়েছি, ফেলেছি, জিনিসপত্র ব্যবহার করেছি, আর যার একমাত্র প্রমাণ পড়ে রয়েছে ওই আবর্জনার মধ্যে, ওই আবর্জনাই হলো আমাদের ইতিহাস, আমাদের একমাত্র ইতিহাস।
0: হ্যাঁ, শহরটা না বড্ড আবর্জনা হয়েছে আজকাল, মাঝে মাঝে যাই তো দেখি। আচ্ছা, কিন্তু কেউ এতে তোলে না কেন বলুন তো?
1: তুলবে কোথায়, কোন ভাগাড়ে নিয়ে যাবে? সারা শহরটাই তো ভাগাড়, দম যেন বন্ধ হয়ে আসে। একদিকে এই মৃতের মিছিল, আবার অন্যদিকে ওই আবর্জনার গন্ধ। মনে হতে থাকে আমি যেন পাঁকে ডুবে যাচ্ছি, রেহাই নেই। হাঁসফাঁস করে হাত পা ছুঁড়ে যে একটু শেষ চেষ্টা করবো বাঁচার, তারও উপায় নেই।
0: সত্যি সাংঘাতিক।
1: আর সে কি কাক বুঝলেন, সে কি কাক ডাকা জানেন? সর্বক্ষণ
0: কাক।
1: হ্যাঁ মশাই, কাক। ওই ওই একটা পাখি, যাকে পাখি বললে ওই পাখির অপমান করা হয়। কিন্তু করবোটা কি, সারা শহর জুড়ে আমাদের সমস্ত জীবনটা ভরে ওই একমাত্র পাখি দিন রাত ডাকছে, ডাকছে আমাদের কানে, আমাদের শিরায়, ঘিলুতে। শহরে মানুষ বলতে যেমন আমরা, জীবন বলতে যেমন আমরা, আর পাখি বলতে ওই কাক।
0: সে কি মশাই, ও রাতেও ডাকে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, রাতেও তো প্রায়ই ডাকে,
0: তাই নাকি?
1: হ্যাঁ, আবর্জনায় জ্যোৎস্না পড়ুক বা না পড়ুক, কাছাকাছি কোথাও একটা পটকা ফাটুক বা না ফাটুক, ব্যাস অমনি ডাকতে শুরু, কা কা কা কা কা।
0: ভারী আশ্চর্য।
1: আশ্চর্য বটে, বলছিলাম না মরে যাচ্ছিলাম মশাই, মরে যাচ্ছিলাম, অবশ হয়ে আসছিলাম। আজকে নয়, অনেক দিন ধরে। এক সময় মনে হলো যেন আমার ডান হাতটার চলছে না, যেন পক্ষাঘাত হয়ে গেছে। তারপর সেটা কোনো রকমে ভালো হলো, তো হঠাৎ দেখি বাঁ পাটা চলে না, বা মাথাটা চলে না, বা চোখটার খুলছে না, বা ঘাড়ের জায়গাটা কিরম অসাড় অসাড় লাগছে। তখন ভাবি তা বাজারে ছুটে যাই, আবার গিয়ে মালিশের কিছু তেল কিনে আনি, অচল জায়গাটা সচল করি, চলতে থাকি, বাঁচতে থাকি। কিন্তু জানেন, পরক্ষণই আবার কোন শয়তান কানে কানে ফিসফিস করে বলে, বেঁচে হবেটা কি? হ্যাঁ, এভাবে বেঁচে হবেটা কি? মর না, মর বেটা, মর না, আহ ল্যাটাটা চুকিয়ে ফেল না বেটা। তখন আবার চোখে সর্ষে ফুল দেখতে আরম্ভ করি, আবার মাথাটা যেন কিরম ঝিমঝিম করতে শুরু করে দেয়, ঝিমঝিম, কিরম একটা ঝিমঝিম। আবার সেই দুঃসহ আবর্জনার গন্ধটা পেয়ে বসে আমায়, বুঝলেন, দমটা বন্ধ করে আনে। আবার 10টা 20টা 50টা কাক চিৎকার করে পাড়া মাথায়। মনে হতে থাকে যে আমি যেন অতলে তলিয়ে যাচ্ছি। কোথায় তলিয়ে যাচ্ছে? অতলে, অতলে,
0: বাবা অতলে। এইভাবে বেঁচে থাকা যায়? এখনো যে একটা বিচ্ছিরি অসুখ করে মরেননি,
1: এইটাই আশ্চর্য। কিন্তু জানেন, মরে তো প্রায় গিয়েছিলাম, একবার নয় বহুবার। এই যে বুকের ব্যথাটা দেখছেন, আমার এই বুকের ব্যথাটা, এটা তো আজকের নয়, অনেক দিনের। মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে, এবং যখনই চাড়া দিয়ে ওঠে মনে হয় এই বুঝি শেষ, আবার এই যাত্রাটা হয়তো কোনো রকমে উতরে গেল। বুঝতে পারছেন না, মানে সেই ছেলেবেলায় পরীক্ষা দেওয়ার কথা মনে আছে? ভয়ে বুক দুদুর করতে থাকে পরীক্ষার হলে, বিড়বিড় করে বলতে থাকি হেমাখালী হেমাখালী, এই যাত্রাটা উতরে দাও উতরে দাও, এই যাত্রা উতরে দাও, এবং যাত্রাটা উতরে যেত। মনে পড়ে?
0: ঠিক বলেছেন,
1: ঠিক সেই রকম ব্যাপারটা, বুঝলেন? ঠিক সেই রকমই এই ব্যথাটা যখনই চাড়া দিয়ে ওঠে, জানি না মানে কার উদ্দেশ্যে ওরকম কাকুতি মিনতি করতে লেগে যাই, দাঁত কিড়মিড় করে, জোড় হাত কাঁপতে থাকে, কিন্তু যাত্রাটা উতরে যাই, বেঁচে তো আছি। দেখছেন তো, এই তো এসেছি, হ্যাঁ, এত দূরে,
0: হ্যাঁ, তা তো দেখছি এসেছেন।
1: যাক, অনর্থক আর আপনার সময় আমি নষ্ট করতে চাই না, বসে বসে শুধু শুধু বুঝলেন, এবার আমায় তাহলে উঠতে
0: হয়। নষ্ট কেন, কত রকমের গল্প শুনলুম, এই ধরনের আবর্জনার গল্পটাই এখানে, আর এসব শোনায় কে?
1: আবর্জনার ওই গন্ধটা জানেন, সেটা আর শুধু আবর্জনার মধ্যে সীমাবদ্ধ নেই, সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানে আমরাও আবর্জনা হয়ে গেছি, আমাদের গায়েও ওই একই গন্ধ। কাউকে ঘরে এনে তুলতে পারি না, রাস্তায় চলতে পারি না, ট্রামে বাসে ওঠা মুশকিল, কারোর পাশে গিয়ে যে বসবো সে উপায় নেই মশাই, কারণ তার গা দিয়ে ওই একই গন্ধ ছাড়ছে। এবং শুধু তার গা দিয়েই বা কেন, আমার নিজের গাটাও তো সমান। মনে হয় জীবন বলতে যেন আর কিচ্ছু নেই, সর্বক্ষণ ধুঁকতে থাকি, বুঝতে পারি যে শেষ হয়ে আসছি, আর একটা দমকা হাওয়া সঙ্গে সঙ্গে দ্বীপ নিববে। এমন সময় ভাগ্যিস সেদিন হঠাৎ সেই রতনের সঙ্গে দেখা।
0: রতন?
1: হ্যাঁ,
0: ও ও, আপনার সেই বন্ধুটি?
1: হ্যাঁ, বন্ধুটি। একদিন বাদে দেখা, বুঝলেন? আমি তো আশ্চর্য। তারপর এটা ওটা কথা, তারপর ওর গায়ে যাওয়ার নিমন্ত্রণ করে বসল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, বললে ওদের গায়ে গেলে আমার খুব ভালো লাগবে, বললে গায়ে নাকি এসব কিচ্ছু নেই, আবর্জনা নেই, গন্ধ নেই, আর গন্ধ যা আছে তা হলো স্থলপত্রের, শিউলির, আর পুজো তো আসন্ন, ওদের বাড়িতেই পুজো, জানলেন? বাড়ি ভর্তি এক গাদা ছেলে মেয়ে, দৌড়ো দৌড়ি, ধাপা ধাপি, খেলা খেলি, হাসা হাসি, ও সে এক, বুঝলেন? মানে সে এক, মানে এক এলাহি কাণ্ড আর কি, বুঝলেন? ও
0: আপনার খুব ভালো লাগছে না?
1: ভালো লাগছে মানে আমার মনে হচ্ছে কি জানেন, মনে হচ্ছে যে আমি বেঁচে গেলাম, হয়তো সত্যিই বেঁচে গেলাম। কারণ এটা তো ঠিকই যে আমি আমি মরে যেতে পারি, আপনি মরে যেতে পারেন, আমরা সকলে মরে যেতে পারি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কিন্তু আমরা মরে গেলেই তো সারা পৃথিবীর সমস্ত জীবনটা সঙ্গে সঙ্গে মরে যেতে পারে না, সেটা তো হয় না। কারণ ইতিহাস বলে তো একটা জিনিস আছে, ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে, সেটাকে তো চলতে হবে, সকাল থেকে সন্ধে, আবার সেই সন্ধে থেকে আবার ভোরে। এই যে আপনার দাওয়ায় বসে আছি আমি, এই যে গ্রামটা, আমি মরে গেলেই তো আর এই গ্রামটা মরে যাবে না, মাটির ওপর গাছ থাকবে, গাছের ওপরে আকাশ থাকবে, আকাশ ভর্তি যে অমল বায়ু তাও থাকবে, স্থলপত্র থাকবে, শিউলি থাকবে, বলুন, আপনি বলুন, থাকবে না?
0: হ্যাঁ নিশ্চয় থাকবে তো বটে।
1: আসলে আমরা কি জানেন, যে যার নিজের ওই খুপড়িতে বাস করি, বুঝলেন, আর তার বাইরে কিচ্ছু দেখতে পাই না, আর সেই কারণেই মাঝে মাঝে এমন হতাশা বোধ করি, বুঝলেন? নইলে কিন্তু ভেবে দেখলে হতাশ হওয়ার কোনো কারণ নেই তো।
0: হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, হতাশ হওয়ার কি আছে?
1: না না, হতাশ বোধ করব কেন, কারণ স্থলপত্র থাকবে, শিউলি থাকবে, আর তা থাকবে বলেই একথা নিশ্চয় জানি যে একদিন ইতিহাসের অমোঘ সূত্র ধরে ওই স্থলপত্র, ওই শিউলি আমাদের শহরের বিরুদ্ধে আক্রমণে এগোবে, এগোবেই। রণদামামা বেজে উঠবে, মরণ মাচন যুদ্ধ লাগবে ওই দুর্গন্ধে আর সুগন্ধে, এবং সে যুদ্ধে শেষ

0: পর্যন্ত সুগন্ধেরই জয় কেউ ঠেকাতে পারবে না। আমার এই আবর্জনাটা প্রাণপণে লড়বে, আমি জানি সহজে ছেড়ে দেবে না সে, কিন্তু ছেড়ে তাকে দিতেই হবে। আর ওই যে ছোট ছোট ছেলে মেয়ে জানেন, ওই এই যাদের দেখতে আমি চলেছি আর কি, ওদেরই ওই শক্ত সমর্থ হাত একদিন এগিয়ে আসবে, সমস্ত আবর্জনা সব দুর্গন্ধ সব সুর ঝেঁটিয়ে বিদায় করে দেবে।
1: ইয়া মোটা মাংস পেশি, তাদের সেদিন রুখবে কে?
0: কে রুখবে? কেউ পারবে না।
1: উফ, সে কি রণদামা মা! ভাবুন মশাই, ভাবুন একবার।
0: কই, আপনি কিছু বলছেন না তো?
2: বলবো আর কি, বলুন, বলার আর কি আছে? বেশ ভালোই তো বলছেন।
0: ভালো নয়? বুঝছেন না, সেদিন আর আবর্জনা নয়, মানুষের পোশাক পরা সুর নয়, সেদিন গ্রামে গ্রামান্তরে আমাদের দুর্গন্ধ শহরে আবার মানুষের বসতি হবে। মানুষ, মানুষের পোশাক পরা মানুষ, অন্য কিচ্ছু নয়। আমি থাকবো না, হয়তো আজকের আমাদের কেউই থাকবে না সেদিন। কি আসে যায়, তবু সেই ছেলে মেয়েগুলোকে একবার চোখের দেখা দেখতে পাবো তো, উফ, চোখ জুড়িয়ে যাবে। তাই চলেছি আমি, বুঝলেন? আর এই ছেলে মেয়েরগুলোর জন্য আমি কিন্তু একটা জিনিস নিয়ে চলেছি।
2: কি জিনিস?
0: এক হাঁড়ি চন্দ্রফুলি। কি ভালো লাগছে শুনে?
2: খুব ভালো লাগছে। এক হাঁড়ি চন্দ্রফুলি?
0: এক হাঁড়ি, অনেকগুলো আছে, যত খাবে খাক। কি বলেন, এক একটা বেশ বড় বড়, বুঝলেন? ক্ষীর আছে, নারকেল আছে, তার উপর পেস্তা বাদাম আছে, গন্ধই আলাদা মশাই। আচ্ছা, আপনি তো বললেন যে আপনারও কেউ নেই, একলাই আছেন, তা চলুন না কেন, আমার সঙ্গে চলুন। যাবেন
2: কোথায়?
0: ওই আমার সেই বন্ধুটির বাড়িতে।
2: আমি কি করতে?
0: বাহ, একটু পুজো দেখে এলেন, এই ছেলে মেয়েদের ধাপা ধাপি, দৌড়ো দৌড়ি, খেলা, কত মজা, কত
2: দূর মশাই, আমার ওইসব ভালটাল লাগে না।
0: সে কি?
2: আরে না, আরে মশাই, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি আপনি এ জগতের লোক নয়। বলেন, আপনাকে বোঝাই কি করে? আরে গ্রাম গ্রাম করে আপনি আহ্লাদে আটখানা হচ্ছেন, আমার অত আহ্লাদ নেই। বলেন, আমার অত
0: কেন কেন কেন?
2: আরে মোরে, গ্রাম দেখাতে এসেছেন আপনি, আমায় কি দেখাবেন আপনি? আমি তো গাঁয়ের লোক। আর ওই যে ছেলে মেয়েগুলোর কথা বলছিলেন না, কটা ছেলে মেয়ে অমন দেখতে চান বলুন? আপনাকে এই গাঁয়ে দেখিয়ে দিচ্ছি, আমার স্কুলেই দেখিয়ে দিচ্ছি।
0: স্কুলে?
2: হ্যাঁ, আগে ওই আমি এখানে একটা পড়াই, প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, অনেক কাল আগে আসি কলকাতা থেকে, তা একদিন কাজ পেয়ে যাই, চলে আসি, তারপর থেকে পড়েই আছি, বুঝলেন? কিন্তু আদর্শ এককালে আমারও ছিল, অল্প বয়স তো তখন, স্কুলে চাকরিটা পেয়ে ভাবি যে যাক ভালোই হলো, শিশুদের গড়ে তুলবো, জীবনে একটা কিছু করব, তারা ধাপ্পা মশাই, আলবত ধাপ্পা বলছিলেন না যে শক্ত সমর্থ হাত, ইয়া মোটা মাংস পেশি, হ্যাঁ বলছিলেন তো, হ্যাঁ কোথায় দেখেছেন মশাই আপনি? হ্যাঁ কোথায়? বলে খেতে পায় না, বই কেনার পয়সা তো দূরের কথা, সবক্ষণ রোগে ভুগতে, পেটে পিলে ভবিষ্যৎ অন্ধকার, আর এদিকে আপনি কাব্যি করতে বসে গেছেন, যান।
0: কিন্তু রতন যে বললে,
2: আরে দূরত্বর মশাই, রাখুন মশাই আপনার ওই রতন, সে আবার কি বলবে? তার বাড়ির ছেলে পুলে গুলো হয়তো মোটা সোটা, কিন্তু তারা করবে দেশোদ্ধার, স্থলপদ্ম, শিউলি। আরে মানে আপনার মাথা খারাপ?
0: কি বলছেন, মাথা খারাপ?
2: এত মাথা খারাপ না তো কি, এত যাচ্ছেন আপনি, যান না, যান, বেশ কিছুদিন ঘুরে আসুন, ঘুরে আসুন, ঘুরে আরাম টারাম করে আসুন। কিন্তু একটা কথা বলি, আপনি তো যাবেন, তার মধ্যে কি আপনার কলকাতার আবর্জনাটা হাওয়াই উবে যাবে ভাবেন আপনি?
0: না না, উবে যাবে তো বলছি না।
2: ও কি হলো আবার, আপনি বুকে হাত দিচ্ছেন কেন?
0: হ্যাঁ, সেই ব্যথাটা আবার,
2: এই দেখো
0: সেই ব্যথাটা,
2: শুয়ে পড়ুন। শেষকালে আমার কথা কি ব্যথাটা জাগলো নাকি? আমি কি কিছু বললাম নাকি? হ্যাঁ, কি মুশকিল, একটু জল দিতে পারলে পরে বোধহয় ভালো হতো, একটু পাখার বাতাস, এই যে কি করি। ওরে এই এই দরজা খোল, আরে এই আরে শিগগির দরজা খোল, এই
3: আর সময় পেলে না, সেই তখন থেকে বক বক বক বক বক বক চলেছে, এই তো চলেছে। ও একটু সুখের পাতা ফেলতে পারিনি।

0: আচ্ছা থাকে থাকে, এখন চট করে একটু জল নিয়ে আয় দেখি শিগগির, এ ভদ্রলোক বোধহয় মরতে বসেছে।
1: সে কি এ কি ঝামেলা রে বাবা, তাহা গা লোকটা কে গা?
0: আবার এই আগে জল নিয়ে আয় বলি, আগে জল নিয়ে আয়। আসলে পাকাটা সঙ্গে নিয়ে আসিস।
1: আচ্ছা
2: ও মশাই, আরে বলি শুনছেন ও মশাই? এ কি রে বাবা, এই যে নড়েও না চড়েও না, কি সব মানুষ। আরে ও ও মশাই, আরে কথা বলছেন না কেন? মরে গেল নাকি সর্বনাশ?
1: মরে গেল? নাড়িটা দেখো না।
2: আরে নাড়ি দেখি যদি জানবো
1: তাহলে। জানোটা কি মরো না মা,
0: এই গালা গালি দিবি না বলছি ক্ষমতা।
1: থাক থাক থাক, ঢের হয়েছে ঢের হয়েছে, আমি দেখছি।
0: এই এই ও কি হচ্ছে? হ্যাঁ ও কি হচ্ছে? পুরুষ মানুষ দেখেছে কেমনে ঝাঁপিয়ে পড়েছে না?
1: কোথায় ঝাঁপিয়ে পড়তে দেখলে গো তুমি? হ্যাঁ ঝাঁপিয়ে পড়তে পারলে অনেক আগেই পড়তাম, তোমার ঘর মুখো হতাম না।
2: তা কি করছিলি তবে?
1: হ্যাঁ বলি করবই যদি সেটা কি তোমার চোখের সামনে করব? আমার মরণ রে, এই বুদ্ধিটুকু নেই।
0: তা করছিলি কি তুই ওর গালে গাল ঠেকিয়া?
1: ধরে প্রাণ আছে কি না সেটা দেখছিল।
2: তা কি দেখলি কি?
1: বলি দেখতে দিলে আমায়।
2: ও আচ্ছা তা ফার্স্ট ভালো করে দেখ।
0: না না দাঁড়া দাঁড়া না, তোর দেখতে হবে না, আমি দেখছি।
2: রে এত ঠান্ডা ঠান্ডাই ঠেকছে, কি জানি বাবা এখন কি করা যায় বলতো। এ কি সত্যি সত্যি মরে গেল নাকি?
1: হ্যাঁ গা লোকটা কে গা, তুমি চিনতে?
2: দূর, আগে কখনো দেখিনি পর্যন্ত।
1: তো তার সঙ্গে এত গল্প ফেলেছিলে কেন? চেনা নেই জানা নেই, তার সঙ্গে এত বকর বকর আর এমনি রাধ্যপুরে, আর হঠাৎ মরলই বা কি করে? বেশ তো কথা কইছিল।
2: হ্যাঁ কলকাতা থেকে আসছিল, হঠাৎ শরীর খারাপ হয় এখানে শুয়ে পড়ে।
1: মুক্তি এখানে কেন? মুক্তি আমার দালানে কেন?
0: দেখ মুখ সামলা মেয়ে ছেলে, তুমি মুখ সামলা। একটা সত্যিকারের ভদ্রলোক সম্বন্ধে এমন তো যাতা কথা বলবি না, এমন ভদ্রলোক তো চোদ্দ পুরুষে ডাকেনি বলি।
1: এখন মুখ খারাপটা করতেছে কে? বলি এখন মুখ খারাপ করছে কে?
0: বেশ করব বেশ করব, আমি মুখ খারাপ করব বেশ করব, তুই এমন যাতা বলবি আর আমি মুখ বুঝে সহ্য করব?
2: তোরে কি বোঝাবো বল, একটা মুখ্য মেয়ে ছেলে কোথাকার, কত বড় অনর্থক এই জীবন একটা, কত বড় একটা জঞ্জাল, সেই জঞ্জালের মধ্যে এমন একটা লোকের সাক্ষাৎ পাওয়া সেটা রোজ ঘটে না বুঝলি
1: বাবা। এই যে দেখছি ভক্তি একেবারে উতলে উতলে উঠছে, তো কি এমন কথা মেতে ছড়াচ্ছিলেন তিনি শুনি?
2: তোরে কি বলবো তোরে কি বলবো, আর তুই বা কি বুঝবি? আসলে আসলে আমার কথাটাতেই কি ব্যথাটা এমন চাড়া দিয়ে উঠলো, আমি কি কিছু বললাম?
1: কি বলছিলে তুমি?
2: হ্যাঁ না এমন কিচ্ছু না, বিশ্বাস কর এমন কিচ্ছু বলিনি। হ্যাঁ এমনকি শেষটায় ওই কথাবার্তা আমি চালাচ্ছিলুমই না, ওই লোকটাই হাউ হাউ হাউ হাউ করে কথা বলতে শুরু করে দিলে।
1: কি এমন কথা গো?
2: এটা কত কথা, শহর থেকে গ্রামে আসছে আল্লাদে আটখানা, পাশের কোন গায়ে বন্ধুর বাড়িতে পুজো দেখতে চলেছে, এই নিয়ে যত রাজ্যের সব আবল তাবল আবল তাবল কথা। শহরে আর বাঁচতে পারছিল না, দুর্গন্ধ নোংরা এইসব, তারপরে আরো সব কত রকমের কথা, স্থলপদ্ম শিউলি।
1: স্থলপদ্ম?
2: হ্যাঁ
1: শিউলি।
2: হ্যাঁ ওই গ্রামের স্থলপদ্ম শিউলি এইসব এসে একদিন শহরের আবর্জনাকে নাকি আক্রমণ করবে, এই দুর্গন্ধের সঙ্গে তখন সুগন্ধের লড়াই লেগে যাবে, সে এক ভয়ঙ্কর মরণ বাঁচন যুদ্ধ হবে, শেষে দুর্গন্ধ হেরে যাবে আর সুগন্ধ জিতে যাবে।
1: বলি বুঝলে লোকটা না নিখাত পাগল ছিল। আরে পাগল না হলে এমন তোর কথা কেউ কইতে পারে না।
2: এই সেই সেই তো আমিও তো বলি ফেললুম সেই কথাটা যে মাথা খারাপ, আর সেইটা শুনি হয়তো এরকম ব্যথাটা থেকে উঠলো।
1: বলেছিলি মাথা খারাপ?
2: না আমার মানে বলা মানে কি, কথার পিঠে একটা কথা বলা এই পর্যন্ত।
1: কিন্তু আমার কথা হচ্ছে একটা পাগলের সঙ্গে তুমি সেই ঠাট্টাই বা করতে গেলে কেন?
2: এত মহা দালা হলো দেখছি, কি আশ্চর্য, পাগল বললি পাগল। আরে আসলে লোকটা লোকটা একটা ভয়ঙ্কর, তোরে বা কি বোঝাবো, তুই একটা ভাব বিলেসি, হ্যাঁ একটা আদর্শবাদী লোক ছিল, একটা বিরাট মহৎ কল্পনার জগতে সারাক্ষণ বাস করছে, আমি ফেল ফেল করে তাকাস নেই, এসব কথা তুই বুঝবি না, হ্যাঁ তোর মাথায় ঢুকবে না। ও হায় হায় হায়, কিন্তু খামো খাতে আমি কেন এই লোকটা মাথা খারাপ বলতে গেলাম গো, কি হলো?
1: তাইলে দাঁড়াচ্ছি তোমার কথা শুনে এই লোকটা মরলো এই তো?
2: হ্যাঁ মানে
1: মানে তুমি যদি কিছু না কইতে লোকটা মরতো না, সোজা কথা।
2: এই কি ডাকলো এটা?
1: হ্যাঁ ভোর তো হয়ে গেল বলে,
2: ভোর হয়ে গেল বলে
3: ও যে ভোরে পৌঁছে যাবে বলেছিল লোকটা,
1: তা তো পৌঁছে গেছে, একেবারে দিব্যধামে।
3: মস্করা করছিস তুই, এই জাহান্নামের কি ডাকটা? ওই শোন, কাক ডাকছে, ওই ডাকতে শুরু করেছে।
1: ও মা, এসব কি কথা গা? পাগলের সঙ্গে থেকে থেকে শেষ হয়ে কি তুমিও পাগল হয়ে গেলে নাকি? কাক তো রোজই ডাকে।
3: রোজ ডাকে? কিন্তু এমন বিচ্ছিরি আওয়াজ তো আগে তো শুনিনি। এই তো ওতে যেন আবর্জনার গন্ধটাও পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে হু করে উঠে আসছে। এ হে, পাচ্ছিস তুই? পাচ্ছিস? হ্যাঁ
1: হ্যাঁ, কই বাবা, আমি তো কিছু পাচ্ছি না। শেষকালে তোমারও কি মাথা খারাপ হলো নাকি?
2: চুপ কর, তো মাথা খারাপ মাথা খারাপ, তুই জি আছিস, জি এর মতন থাকবি।
1: কি কইলি? আমি জি আছি? হ্যাঁ ওই তো, হ্যাঁ রে মুখ পড়া, আমি তো জি থাকতে চেয়েছিলাম, তুই থাকতে দিলি আমারে। হ্যাঁ বলি, বিয়ে করবি বলেছিলি কেন? হ্যাঁ বলি, কোথায় গেল তো সেসব শপথ? কি আমার ভদ্র লাগে সঙ্গ, স্কুলের মাস্টার মশাই আছে। ইস, একবার কিসে করে জানিস, তোর এই মুখোশটা না, তোর এই মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলে দিই, লোকে সব জানুক দেখুক যে তুই একটা পাষণ্ড। আচ্ছা তাহলে এবার শুনছে তাকে, হ্যাঁ সব আটঘাট বেঁধেই তো এখানে উঠে আসা হয়েছে। তোমার ফোন দি জানতে কারোর বাকি আছে? হ্যাঁ বলি, ফষ্টি নষ্টি করবে বলেই তো ও বাড়ি থেকে পালিয়ে এলে, নইলে বাড়িটা তো তোর ছিল স্কুলের পাশে, বলে সারলি কেন? কম শয়তান তুই, এখন বিয়ের নাম পর্যন্ত নেই, শুধু অপমান করেই চলেছে, আমার মান ইজ্জত সব আমার চুল হয়ে গেল, সব চুল হয়ে গেল,
3: মান ইজ্জত সব চুল হয়ে গেল। তা পালালি না কেন?
1: কি পালালাম না কেন?
3: হ্যাঁ কেন,
1: সব ভুলে গেলি তুই?
3: হ্যাঁ
1: বল, পালাতে আমি যাইনি, বল না, বল না, মুখ পা, তুই তোর বুকে হাত দিয়ে বল আমি পালাতে গিয়েছিলাম কিনা, তুই আমায় পালাতে দিলি? হ্যাঁ তারপর থেকে কত আদর কত কথা, তোকে আমি এই করব, তোকে আমি তাই করব, মুখ পোড়া। তুই বল বল, তুই আমাকে বিয়ে করবি কিনা? নইলে নইলে আমি এই আমি চললাম।
3: কি হবে তোকে বিয়ে করে একটা বাঁচাকে?
1: কি বললি?
3: হ্যাঁ
1: আবার বল, আবার তুই বলে দেখ, বল তুই। আবার
3: বলবোই তো, একটা বাঁচাকে বিয়ে করে আমার কি হবে? কি ফল তো আজ পর্যন্ত কিছু দেখলুম না চোখে।
1: তবে আমি বাজা, সেটা তাহলে সব আমারই দোষ?
3: কেনে, তার কার দোষ?
1: কেনে কেনে কেনে, তোর হতে পারে না?
3: হ্যাঁ আমার,
1: ঠিক আছে ঠিক আছে, প্রমাণ তোর আমি হাতে নাতে এনে দেব। দেখ আমি অন্য কারোর সঙ্গে ঘর করতে পারি কি না, কি তুই রাজি?
3: হ্যাঁ সব পারিস তুই। ওই আবার ডাক, এত কাক তো এখানে কখনো ডাকে না, কি হলো? ওই ওই আবর্জনার গন্ধটাও পাচ্ছি। হ্যাঁ আবার পাচ্ছি, এ কি সব বনাশ, এখন আমি কি করবো?
1: এখন আমি কি করবো? আমি এখন কোথায় যাবো? হায় হায়, এত গালাগাল, এত গালাগাল তো আমায় কখনো দেয়নি। করেছে করেছে, তুই তো কারি করেছে, তুমি তো আদর করেছে, কিন্তু আজ এ কি, ও আমাকে হারামজাদি বলেছে, এমনকি বাজা পর্যন্ত বলেছে। হায় হায় রে, আমি কি করেছি ওর? আমি তো ওর কিছু করি নি মা গো। হায় হায় রে, আমি এখন কোথায় যাব গো? আমি এখন কোথায় যাব? আমি এখন কোথায় যাব?
3: কান্দিস নে, কান্দিস নে, চুপ কর চুপ কর, কেঁদে কি হবে, কেঁদে কি হবে? হে আসলে হয়তো তুইও যেমন বাঁজা, আমিও তেমনি বাঁজা, আমরা দুজনে সমান বাঁজা, আমাদের জীবনে ফসল নেই বুঝলি। আর আর তোর আমার এই যে জীবনটা দেখছিস, হ্যাঁ এটা কি জীবন একটা? আসলে আসলে লোকটা যা বলতে চেয়েছিল বোধ হয় সেটা, এই যে সেটা শহরের দুর্গন্ধ নয় ও গ্রামেরও দুর্গন্ধ নয়, কিন্তু এই আগা গোড়া আমাদের এই জীবনটাই যে জঞ্জাল হয়ে উঠেছে না, এই দুর্গন্ধ সেই জঞ্জালের।
1: কত নষ্টের গোড়া ওই লোকটা, হায় হায় হায়, মরার আর জায়গা পেলে না, আমাদের যা শান্তি ভঙ্গ হবার তা তো হলোই, এখন তার উপরে পুলিশ আসুক, জেরা হোক, তদন্ত হোক।
3: ওরে হ্যাঁ ঠিক ধরেছিস, এ আমার তো খেয়ালই ছিল না, এ তো মরাটাকে নিয়ে এখন কি করা যায় বলতো?
1: করবে আর কি, এখন বসে বসে পাপের ফল ভোগ করো।
2: পাপ কি? আরে কি আশ্চর্য পাপ।

0: কোথায়? আমরা তো কোনো কিছু পাপ করিনি।
1: সেটা এবার পুলিশকে বোঝাও, বোঝাতে জান বেরিয়ে যাবে। হ্যাঁ
0: মানে আমাদের সন্দেহ করবে?
1: তা করবেই তো।
0: ও
1: এখানে হঠাৎ মরতে গেল কেন? কি হয়েছিল? কি বৃত্তান্ত জানতে চাইবে না?
0: জানতে চাইবে?
1: হ্যাঁ।
0: কি মুশকিল, তা কি করা যায়?
1: কি করা যায়?
0: হ্যাঁ
1: দাঁড়াও।
0: হ্যাঁ
1: মাথায় আমার একটা বুদ্ধি এসে।
0: বুদ্ধি এসে? কি বুদ্ধি বলতে?
1: বলতো। বলি কেন বলতে যাবো? এতক্ষণ তো খুব ধরে ধরে গালাগালি দিচ্ছিলে।
0: আচ্ছা আর দেবো না, এই তো গাছ নিয়ে বলছি। বল বল না, বল।
1: বলি আমি বলি কি, চলো আমরা না দুজনে ধরাধরি করে ওই মোড়াটাকে বড় রাস্তার মুড়ে ফেলে রাখি। হ্যাঁ বড় রাস্তার পাশে শুয়ে দেব আর বাক্স বিছানা নিয়ে যাবো। লোকে ভাববে পথের উপরে লোকটা মরে গেছে।
0: ফন্দিটা বেশ ভালোই রে, তোর বুদ্ধি আমি দেখেছি খুব, বুঝলি। হে আচ্ছা তা আমি বলি কি, বড় রাস্তার মোড়ে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু পরে ও সে বন্ধুটাকে একবার খবর দি। হ্যাঁ সেটা তো উচিত হবে। হ্যাঁ
1: বন্ধুটি আবার কে?
0: আরে সেই যে কে একটা রতনকেষ্ট হালদার না কি বললে না, এই একটা দুটো গায়ে বাদে যার বাড়ি, বাড়িতে পুজো টুজো হয়।
1: রতনকেষ্ট হালদার?
0: হ্যাঁ হ্যাঁ
1: বাড়িতে আবার পুজো টুজো হয়?
0: হ্যাঁ তাই তো বললে। ঠিকানাটা, ঠিকানাটা ওর পকেটেই আছে।
1: তো বেশ তো, দেখো না।
0: দেখবো পকেটে?
1: হ্যাঁ
0: হ্যাঁ দেখি হাত দিয়ে। আরে কোথায় গেলে তবে? পকেটে তো নেই।
1: তবে তবে সেটা গেল কোথায়?
0: তাই তো, এই কোথায় তো খুঁজে দেখছি না। তো বুঝতে পারছি না তো।
1: আমার তখনই সন্দেহ হয়েছিল।
0: কি
1: রতনকেষ্ট হালদার বলে কেউ নেই, কাছাকাছি এখানে কোনো হালদার বাড়িই নেই যেখানে পূজা হয়, অন্তত আমি শুনিনি বাবা।
0: কিন্তু আমায় মিথ্যে মিথ্যে একটা কথা বলে লোকটা লাভ কি হবে?
1: পাগলের আবার লাভ লোকসান কি? দেখো তো ওই বাক্সটার মধ্যে আছে কিনা। ও মা চাবি দেখছি দেওয়া নেই।
0: হ্যাঁ এটা অন্যের বাক্স খুলবো?
1: হ্যাঁ কেন খুলবে না, লোকটা তো মরে গেছে। আহা দেখো না,
0: মানে মানে এর ভেতরে হাত দেবো?
1: আরে কি মুশকিল বলি, অতই যদি দ্বিধা তোমার, দা দেখি না আমাকে, আমার দা। বাবা এসে দেখছি 10 টাকার নোট শুধু। হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 100 টাকা! কত টাকা গো, এত টাকা একসঙ্গে আমি কখনো দেখি
0: না। কিন্তু আর কিছু আছে ভেতরে? কোনো কাগজ? কাগজ
1: কই? কই আর তো কিছু দেখছি না।
0: আশ্চর্য, তাহলে ঠিকানার ব্যাপারটা তো কিছু বোঝা গেল না।
1: বললাম তো তোমায় যত সব বাজে কথা।
0: অমন বাজে কথা, বাজে কথা বলি না বলছি, বাজে কথা, বাজে কথা আপনি বললি হলো না। একটা লোক মরতে মরতে বাজে কথা বলে গেল, তার লাভ কি হবে?
1: অত শত জানিনি বাবু, ঠিকানাটা কোথাও নেই সেটাই হলো মোদ্দা কথা।
0: কি আশ্চর্য, এই রহস্য একটা। তবে কি আগাগোড়া জিনিসটাই লোকটার মন গলা ব্যাপার?
1: আমারও তো তাই মনে হচ্ছে।
0: হ্যাঁ
1: আর দেখো,
0: হ্যাঁ
1: এর থেকে না,
0: হ্যাঁ
1: 50টা টাকা আমরা রেখে দিই কেমন?
0: রেখে দিই মানে?
1: মানে আমরা নিয়ে নি, বুঝে এসে গেল কত কাজে লাগবে।
0: সি সি সি সি সি সি, কি জঘন্য মেয়ে মানুষ একটা। হ্যাঁ তো কি রে, না খবরদার খবরদার, ও টাকা তুই ছবি নে, যেমন ছিল তেমনি রেখে দিবি।
1: বেশ রেখে দিচ্ছি। যুধিষ্ঠিরের পুত্র তুমি? এটা কি গো?
0: ওটা একটা হাঁড়ি, ওতে মিষ্টি আছে।
1: তুমি তাহলে আগেই সব খুলে দেখেছো বলো?
0: আমুলো দেখবো কেন? আরে শুনেছি তো লোকটাই বলছিল কি মিষ্টি আছে, তাও আমি বলে দিতে পারি।
1: কি মিষ্টি গা?
0: ওই ক্ষীরের চন্দ্রপুলি আছে।
1: ক্ষীরের চন্দ্রপুলি?
0: হ্যাঁ
1: দেখি তো, দেখি তো, দেখি। কি সুন্দর, এবার দেখি তো কেমন খেতে।
0: কি করলি তুই রাক্ষসী সর্বনাশী, এটা কি করলি তুই?
1: বাবা এ বাবা, মিষ্টিটা একটু মুখ গিয়েছি বলে এত কাণ্ড।
0: নিশ্চয় কাণ্ড, 100 বার কাণ্ড। কেন কেন তুই তোর পোড়ার মুখ ওই মিষ্টিতে বসাতে যাবি?
1: এখন এই মিষ্টি খাবে কি শুনি?
0: যেই খাক, যেই খাক, তাতে তোর কি, তুই খাবি নে। কি মুশকিল, কি মুশকিল, আমরা পাঁকের কিরমি বুঝলি, এই মিষ্টিতে আমাদের অধিকার নেই। এই মিষ্টিগুলো কত ছোট ছোট ছেলে মেয়েদের জন্য মনে করে নিয়ে যাচ্ছিল, সেরকম ছেলে মেয়ে জগতে থাক বা না থাক, অন্য যে কেউ এই মিষ্টি ছোবে জানিস একদিন তাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে, এই নাকের জলে চোখের জলে হতে হবে। রে রাক্ষসী পোড়ার মুখি, তোকে বোঝাই কি করে, তোকে বোঝাই কি করে, এই মিষ্টি যে লোকটার বড় আশার মিষ্টি রে।

0: এভাবে আমি আর বাস করবো না। তুমি রিতা, আমার যা হয় হবে, আর এমনিতেই বা কী আমার হওয়ার ছিল, এমন এই তো জীবন। তবু আমি এই ডোবাটার ধারে একলাই পড়ে থাকবো, একলাই মরবো, তোকে নিয়ে মরার আর আমার কোনো দরকার নেই। হ্যাঁ যা যা যা, জানি এখন থেকে আমার জীবনেও শুধু কাক ডেকে বেড়াবে, হ্যাঁ আবর্জনায় দম বন্ধ হয়ে আসবে, তা সে আসুক, যা হবার হয়ে হোক, তুই বেরিয়ে যা, রাক্ষসী সর্বনাশী তুই, সিসি ঘেন্না, বেরিয়ে যা।
1: কি এত বড় অপমান! বেশ, এই আমি শুনলাম।
2: এই শোন,
1: আবার কেন
2: রাগ করিস নি, যাস নি, শোন
1: কেন,
2: দেখ কি হবে তোর গিয়ে, কোন মুখটা আমি পাবো, আমার তো কোনো মুখ্য পাওয়া নেই রে, তুই থেকেই যা। দেখলি তো আমার আগুনের দৌড়, একবারে হাউই বাজির মতন, এই দেখতে দেখতে মিলিয়ে যায়, রং চং খুব, কিন্তু উঠতে না উঠতেই যে মাটির থেকে উঠলো সেই মাটিতেই ফের পড়ে যায়, এত হাত পা ছোঁড়া, এত আশফালন, এত বুজরুকি, হাউই বাজি তো, যাবে আর কতদূর, যাওয়ার আকাশ আমাদের তো নেই, তুই থেকেই যা। কিন্তু ওই মিষ্টিতে তুই ছুবি নে, হ্যাঁ লক্ষ্মী আমার, সোনা আমার, হ্যাঁ ওই মিষ্টিগুলো তুই হাত দিস নে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই থাকলি হ্যাঁ আমার সঙ্গে, হ্যাঁ আমরা দুজনেই রইলাম সেই রকম, আবার কি বল,
1: হ্যাঁ তুই বিয়ে করবি,
2: বিয়ে আবার, তাহলে বেশ করব,
1: সত্যি করবি, কত লোকে 10 বছর বাদেও তো হয়, হেমা কালী, তুমিও কইছো,
2: না না ওই লোকটা বলছিল কি না, যে বলতে হয় মাঝে মাঝে, ও বলতো হে মা কালী।
1: আবার ওই লোকটা একটা যত নষ্টের করা, ও চলো চলো, মরাটা রেখে আসতে হবে না, ভোরেতে তার দেরি নেই,
2: হ্যাঁ তাই তো, চল চল। ওই ওই আবার কাক ডাকছে, দেখ
1: তোমার কি হইলো, তো
2: কিন্তু ভোরবেলা তো পাখি তো ডাকে, হ্যাঁ কই আজ তো ডাকছে না,
1: ডাকবে গো ডাকবে, আর একটু আলো ফুটুক, সময়টা আসতে দাও,
2: সময় এলে ডাকবে,
1: নিশ্চয় ডাকবে, না না না চলো এবার মরাটাকে তোলা যা,
2: চল চল,
1: এই মরাটাকে ধরে আসিস, এবার বল যে তুই আমারে বিয়ে করবি,
2: হ্যাঁ করব, এই মরাটাকে শুয়ে বলছি যে এই যেমন এই ভদ্রলোক বলেছিল না সেই রকম বলছি, যে আমি আবার ওই তোর মতন একটা জ্যান্ত মরারে বিয়ে করবো, এছাড়া তো নিষ্কৃতি নেই রে, হে করতেই হবে আমার, চল চল নিয়ে চল।
3: লোকনাথ ভট্টাচার্য রচিত কাক নাটকটির অভিনয় এখানেই শেষ হল। এতে রূপদান করেছেন আগন্তুকের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়, কুটিরবাসিনী জয়শ্রী সেন এবং কুটিরবাসীর ভূমিকায় শম্ভু মিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।
4: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: আপনি শুনছেন 107 FM রেইনবো, স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:51 হয়ে 20 সেকেন্ড। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শুভমিতা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি যাতে না হয় তা নিশ্চিত করতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে 500 কাছাকাছি সরকারি স্কুলে কোনো পড়ুয়া না থাকায় ওইসব স্কুলে নিযুক্ত থাকা প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাকে অন্যান্য স্কুলে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। নিউ টাউন কনভেনশন সেন্টারে আজ জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন নিয়ে কর্মশালার আয়োজন করে স্কুল শিক্ষা দপ্তর। ওই অনুষ্ঠানে স্কুল শিক্ষামন্ত্রী বলেন প্রায় 500 সরকারি স্কুলে ছাত্র না থাকলেও কেন্দ্রীয় পোর্টালে এই সংখ্যা প্রায় 9000-এর কাছাকাছি। স্কুলের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য আইআইটি আইআইএসটির মতো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি স্কুলগুলির পরিকাঠামোর মানোন্নয়নের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রক্ত ও প্লাজমা বিক্রি সহ একাধিক অনিয়মের অভিযোগে কলকাতার এন্টালির একটি বেসরকারি ব্লাড ব্যাংকে আজ অভিযান চালিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে তল্লাশি অভিযান চালানোর সময় অসহযোগিতার অভিযোগ উঠেছিল ওই ব্লাড ব্যাংক।

ব্যাংকের বিরুদ্ধে। ইতোমধ্যেই ওই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে আজ তারা জানান, KYC তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, সমস্যা মিটে যাওয়ায় এই মামলা নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের সামনে গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। রাহিদা বিবি নামে বছর 46 ওই মহিলা বীরভূমের নলহাটি থেকে পরিবারের এক সদস্যকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি যাতে না হয় তা নিশ্চিত করতে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে অভিযান চালাবে। স্কুলের শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য IIT, IIESTর মতো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি স্কুলগুলির পরিকাঠামোর মানোন্নয়নের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে। SSKM হাসপাতালে ট্রমা কেয়ার বিভাগের সামনে গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। রাহিদা বিবি নামে বছর 46-এর ওই মহিলা বীরভূমের নলহাটি থেকে পরিবারের এক সদস্যকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণ রায়ের বেঞ্চে আজ তারা জানান, KYC তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। সমস্যা মিটে যাওয়ায় এই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। রক্ত ও প্লাজমা বিক্রি সহ একাধিক অনিয়মের অভিযোগে কলকাতার এন্টালির একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আজ অভিযান চালিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে তল্লাশি অভিযান চালানোর সময় অসহযোগিতার অভিযোগ উঠেছিল ওই ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতোমধ্যেই ওই ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যে 500-এর কাছাকাছি সরকারি স্কুলে কোনো পড়ুয়া না থাকায় ওইসব স্কুলে নিযুক্ত থাকা প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাকে অন্যান্য স্কুলে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ জাতীয় শিক্ষানীতি 2020-এর বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে স্কুল শিক্ষা দপ্তর। ওই অনুষ্ঠানে স্কুল শিক্ষামন্ত্রী বলেন, প্রায় 500 সরকারি স্কুলে ছাত্র না থাকলেও কেন্দ্রীয় পোর্টালে এই সংখ্যা প্রায় 9000-এর কাছাকাছি বলে উল্লেখ রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা।

0: এক্স্যাক্টলি, মানে যা হওয়ার সেটা জাস্ট হবে, এটা নিয়ে এত কিছু ভেবে লাভ নেই। কারণ সময়টা যখন এই মুহূর্তে ঠিক 4:43 হয়ে গেছে, অবভিয়াসলি মানে তোমাকে কি আলাদাভাবে বলতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, ক্যাফে কলকাতার আড্ডায় আমি রয়েছি, এবং আজকে কিন্তু সেই দিনটা, মানে যেদিনকে তুমি যা ইচ্ছে তাই করে ফেলতে

আর নট অনলি দিন আজকে এই মুহূর্তটা সেইটাই, যখন তোমার ওই কথাগুলো আর কি যেটা তোমার ভেতরে থাকে সেগুলোকে তুমি টুকটুক করে বলে ফেলতে পারো, আমাদের সাথে আড্ডা দিতে পারো, এটাই সেই প্ল্যাটফর্মটা 9903653992 যেখানে তোমার জন্য একদম খোলা থাকে। আর হট সেটে এ পারে এক্স্যাক্টলি বসে থাকে আর্যে মধু। ইয়েস, আজকে তোমার সঙ্গে আমার ক্যাফে কলকাতার আড্ডা, বুঝলে? আর এই মোমেন্টটাকে আরও আরও অনেক বেশি কি বলবো, তোমার সঙ্গে আমার লিঙ্কটা বাড়ানোর জন্য আমরা কিন্তু আজকে একদম রেডি হয়ে গিয়েছি। আর এই যে মাঝখানে একটা বিষয় আমাদের মনে হয় না, যে এই যে লাই লাই লাই, এটা কিন্তু তোমার মাথার মধ্যে হয়তো ঘুরতে থাকবে, হয়তো তোমার পুরো গানটা মনে থাকবে না, কিন্তু জানো না এই আসে কি আসা যায়, লাই লাই লাই এইটুকুন হয়তো তুমি গুনগুন করবে সারা দিন ধরে, কিন্তু এরকম কেন হয় বলো তো? আহা, তুমি তো ভাবছো আরে এটা মানে মধু কী বলছে, তোমারও এরকম হয় আমারও এরকম হয়। ইয়েস, এটা আমাদের কিন্তু সবার হয়, কিন্তু কেন হয় সেই সমস্ত হদিশ আজকে আমি দেবো, বুঝলে? আর তুমি ভাবছো যে ঠিক আছে এটা তো হলো না হয়, কিন্তু তোমার সঙ্গে আমার কথাটা এক্স্যাক্টলি কী নিয়ে হবে, মানে সেটাও কি তুমি কোনো একটা কিছু গুনগুন করছো, জাস্ট ভাবছো এটা কি আমি আজকে লিখে ফেলবো? আরে বাবা, আজকে তুমি ভাবিবো না, আজকে জাস্ট তুমি ডিরেক্ট, মানে যেটাকে আমরা এখন জেনজি ফরম্যাটে বলি, DM করো, ঠিক আছে? মানে ডিরেক্টলি মেসেজ করে ফেলতে পারো 9903653992 তে আপাতত, কিন্তু তারপরে এক্স্যাক্টলি কোন বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আড্ডা দেবো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ফিরে আসবো। এই মুহূর্তে ওই যে বললাম তোমাকে আজকে একটা মানে ওপেন প্ল্যাটফর্ম দিলাম, তোমার ঠিক যা ইচ্ছে তাই করবে নাকি ঠিক এক্স্যাক্টলি কী করবে ভেবে পাচ্ছ না, ঠিক আছে? আপাতত আমি ক্লিনটন ক্রিজোর গলায় তোমাকে বলছি, মানে কী ভাবো, ক্যা করু ক্যা না করু, স্টিল আমি ফিরে আসছি ঠিক মোটামুটিভাবে ধরে রাখো 4 মিনিট পরে। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো ক্যাফে কলকাতা উইথ আর্যে মধু।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: নমস্কার, এই মুহূর্তে শহরে যান চলাচল সমস্ত স্বাভাবিক আছে। এখনো পর্যন্ত আনন্দজন কিছু নেই, আর কোন বড় মিটিং কিছু নেই, শুধু একটা মিটিং আছে। কলেজ স্ট্রিট আপনার এনজিওটাই বন্ধ আছে, এছাড়া মোটামুটি সব ঠিক আছে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর এই আড্ডা নিয়ে রয়েছি আমি আরজে মধু। 9903652992 তে তোমার সঙ্গে কিন্তু ভরপুর আজকে আড্ডা হবে। আর আজকে একটা স্পেশাল ডে। কোন স্পেশাল ডে? তোমার সেই স্পেশাল দিনটাতে আজকে তুমি কার কার সঙ্গে তোমার বার্থডে সেলিব্রেট করে নিচ্ছ, সেই সমস্ত কিছু নিয়ে, আরও কিছু ফানি ফ্যাক্টস নিয়ে কিন্তু আমি আজকের আড্ডায় থাকবো। সো স্টে টিউনড 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার, শুনতে থাকো, সঙ্গে থাকো উইথ আর জে মধু আর 9903652992 তে। প্রথম যে স্লটটা রেখেছিলাম তোমার জন্য জাস্ট ওপেন টু হার্ট, মানে হৃদয়ের কাছাকাছি একটা খোলাখুলি ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, তো সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, everything will be wow. কারণ যখন আজকের মধু তোমার সঙ্গে ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে রয়েছে, তখন তোমার মন তো ওয়াও এই ব্যাপারটা ডেফিনেটলি হবেই। আর 9903659992 আমি প্রথমে একটা জাস্ট ওপেন টু অল তোমাদের মতন ছিলাম যে এসো, তোমাদের মনের কথাগুলো যদি কিছু থাকে সেটা চটপট করে জানিয়ে ফেলো। আর তার জন্য যে এতগুলো মেসেজ চলে আসবে বিশ্বাস করো আমি সেটা একদম ভাবিনি। আর তার মধ্যে আমি যে মেসেজটা এখন পড়ে নেব, অয়ন্তিকা ব্যানার্জি হাওড়া শিবপুর থেকে লিখছেন। অয়ন্তিকা লিখছেন যে আমার এখন ভীষণ ভালো লাগছে, কারণ কীরকম যেন মনে হচ্ছে শরৎ এসেছে এসেছে। একটু বৃষ্টি হচ্ছে, আবার কখনো বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন আনপ্রেডিক্টেবলভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম ভীষণ ভালো লাগছে। ওকে অয়ন্তিকা, এই ওয়েদারটা আমি একটু যদি বলি, মানে ওয়েদারটা আনপ্রেডিক্টেবল অফকোর্স, মানে এই গোটা বছর ধরেই ওয়েদারটা ভীষণভাবেই ভাবা যাচ্ছে না, মানে কী যে এক্স্যাক্টলি চাইছে সেটা ভাবা যাচ্ছে না। কিন্তু এখন ঠিক ওই ভাষা মেঘে বৃষ্টি আমারও আজকে মনে হয়েছে যে কোথাও যেন একটা শরতের আনাগোনা চলছে। তো পুজো মোটামুটিভাবে তো ওই রিল আস্তে আস্তে গোটাচ্ছে যে সামনে এসে গেছি এসে গেছি, তো সেই ভাইবটা যদি আমরা কম বেশি পাই তাহলে মন্দ হয় না, বুঝলে তো। আচ্ছা, আরও একটা মেসেজে চলে এসেছে, মানে অনেকগুলো এসেছে, তার মধ্যে থেকে আরও একটা আমি পড়ব। এই মেসেজটা লিখছেন সুকন্যা

মেসেজ করলাম, থ্যাংক ইউ সুকন্যা, তুমি ফোর্থ টাইম মেসেজ করলে এবং ক্যাফে কলকাতা আড্ডায় সেদিনই আমার আড্ডা রয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ। শুনতে থাকো 107 FM রেইনবো, ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই যে তোমাকে আমি বারবার করে বলছিলাম না, দেখো আজকে একটা স্পেশাল দিন রয়েছে, ঠিক আছে, সেই স্পেশাল দিনটাকে আমরা কীভাবে সেলিব্রেট করব সেটাই কিন্তু আজকে 9903653992 তোমার সঙ্গে আড্ডার বিষয় হবে। ওয়েল, এই মুহূর্তে আরও একটা মেসেজ চলে এসেছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলছে, শুভ বিকেল দিদিভাই, কেমন আছো? এই গরমে রাখির আগাম শুভেচ্ছা নিও। একদম, তোমাকেও আগাম শুভেচ্ছা। আর এই গরমে ওই যে বললাম, মানে একটু আগেই অয়ন্তিকা যেটা বলছিল যে হঠাৎ করে আনপ্রেডিক্টেবল বৃষ্টি চলে আসছে, তারপরে আবার রোদ্দুর উঠে যাচ্ছে, তো এটা থেকে যেন মনে হচ্ছে শরৎটা একটু আসছে আসছে, মানে শরৎ টুকি টুকি খেলছে এটা কোন বলতে পারো। তো এই সব কিছু মিলিয়ে ভালো লাগছে। আচ্ছা, এবারে চলে আসি আমাদের আজকের সেই দিনটাতে, ঠিক আছে। দিনটা একটু অন্যরকমভাবে আমরা সেলিব্রেট করবো, কীরকম বলো তো? আজকে কি আছে, কেন বারবার করে বলছি? আজকে বিষয়টা ইন্টারন্যাশনাল স্ট্রেঞ্জ মিউজিক ডে। হ্যাঁ, এই যে লাগতা হে ওয়াও, মানে এই গানটার আমি কিন্তু সব, মানে আমাকে যদি তুমি যদি জিজ্ঞাসা করো আছে তুমি এই গানটার কোন বিষয়টা সব থেকে ভালো বুঝতে পারো, আমি জাস্ট বুঝতে পারি ওয়াও, মানে আমি গোটা গানটা টা টা টা টা টা এরকম করে গাই, আর তারপরে জাস্ট যখন ওয়াও হয় বলি আমি একসাথে বলি ওয়াও। এর আগে আমি তোমাকে একদম শুরু করতে মনে ছিল লাই লা লাই লা লাই, তো এই গানগুলো, মানে আমি বলছি না যে দিজ আর স্ট্রেঞ্জার মিউজিক, একদমই নয়, বা স্ট্রেঞ্জ মিউজিক এরকম নয়, কিন্তু ধরো যারা বুঝতে পারছো না, তোমার হয়তো ভালো লাগছে, তুমি গানটা শুনছো, কিন্তু তোমার বাসের জন্য কিছুই ছাতার মাথা বুঝতেই পারছে না, তো তার কাছে তো বিষয়টা ভীষণভাবেই স্ট্রেঞ্জার, তাই না? তো আজকের এই ইন্টারন্যাশনাল স্ট্রেঞ্জ মিউজিক ডেতে আমি ভাবলাম একটু স্ট্রেঞ্জ কিছু করা যাক, মানে স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার নাকি স্ট্রেঞ্জার ইজ ব্যাঙ্গার, কোনটাকে কি মানে তুমি বলবে? এই অদ্ভুত যে গান, অদ্ভুত মিউজিক টেস্ট, তার থেকে কিন্তু অদ্ভুত কিছু মিউজিক্যাল কনফেশন আমাদের থাকতে পারে, তাই না? ইয়েস, তুমি এক ধরনের মিউজিক ভীষণভাবে পছন্দ করো, আমি ধরো সেই মিউজিকটা একদম ভালোবাসি না এবং বলি আরে এটা কী শুনছিস, একদম ভালো লাগছে না, আরে চেঞ্জ কর, তোমার কাছে এই মিউজিকটা ভীষণ ভালো লাগছে। তো যার জন্য আমরা ছোটোবেলা থেকে সবাই শুনে আসি যে স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার, কিন্তু মিউজিকের ক্ষেত্রে ব্যাপারটি কি সত্যি তাই, তুমি কি মনে করো? নাকি কখনো কখনো একটা স্ট্রেঞ্জ গানই আমাদের কাছে হয়ে ওঠে যা মোস্ট ফ্যামিলিয়ার ওয়ান, মানে তোমার প্লেলিস্ট ধরো এমন একটা গান আছে যেটা শুনলে ওই যে বললাম অন্য কেউ বলবে যেটা কী আবার শুনছিস, কিন্তু সেই গানটাই তোমার একটা ভীষণ ভালো লাগার ব্যাপার। এরকম একটা সিক্রেট, এরকম একটা গান যেটা সবার সামনে তোমার চালাতে অস্বস্তি হয়, মানে তোমার যে এই জনরার গানটা ভীষণ ভালো লাগে এটা তুমি সবার কাছে বলতে পারো না, কিন্তু তোমার ভীষণ ভালো লাগে, এরকম কিছু রয়েছে? সেই প্লেলিস্টটাই কিন্তু, মানে আজকে এই সিক্রেট গিলটি প্লেজার সং কোনটা সেটাই আজকে কিন্তু আর লুকিও না, একদম জাস্ট বলে ফেলো হোয়াটসঅ্যাপে, শুধু গানের নামটা লিখে পাঠিয়ে দাও এবং কেন সেটা তোমার ভালো লাগে বা কেন তুমি অন্যর থেকে গানটাকে একটু লুকিয়ে লুকিয়ে রেখে শোনো, বা ধরো তুমি যদি সবার, মানে তুমি যদি জোরে গানটা কখনোই চালাতে পারো না, একটু লো ভয়েসে সবসময় তোমায় শুনতে হয়, বা কেউ যদি আশেপাশে এসে যায় তোমার সঙ্গে সঙ্গে মনে হয় যে হেডফোনটা তুমি পরে নাও, এইরকম কোনো গানের লিস্ট যদি তোমার থাকে সেটাই আমাকে আজকে হোয়াটসঅ্যাপ করো। আজকে আর লুকোনোর দিন নয়, বিশ্বাস করো এরকম একটা দিন পাওয়া গেছে, ইন্টারন্যাশনাল স্ট্রেঞ্জ মিউজিক ডে। তাই যত স্ট্রেঞ্জ তোমার গান শোনার মধ্যে থাকুক না কেন, সেই গানটা যতটাই স্ট্রেঞ্জ হোক না কেন, আজকে কিন্তু আমরা সেটা সবাই মিলে সেই গানটাকে ওয়েলকাম জানাবো। আর তার সাথে তোমার গানের প্লেলিস্টের সাথে কিন্তু আমিও আমার প্লেলিস্ট মিলিয়ে নেবো, বুঝলে তো? মানে এই গানটাই তুমি যেটা স্ট্রেঞ্জ বলে সবার থেকে লুকিয়ে নিচ্ছ, আচ্ছা আমার ক্ষেত্রেও কি এরকম কোনো আছে, মানে এই গানটা কি আমিও সত্যি সবার থেকে লুকিয়ে টুকিয়ে নিই নাকি, দেখা যাক। 9903653992 রয়েছে খোলা আজকের এই স্ট্রেঞ্জ মিউজিক ডেতে, তোমার এমন কোনো স্ট্রেঞ্জ গান, গানের প্লেলিস্ট সেটা আমার স্ট্রেঞ্জের সাথে মিলে যায় কিনা, শুধু দেখো সঙ্গে থাকো। ফিরে আসছি আশকিং আর সোমলতার গলায় গাওয়া একটা গান নিয়ে শুধু তোমারই জন্য সাউন্ড ট্র্যাক থেকে।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আমি সঙ্গে রয়েছি আর জে মধু, আর 9903652992 তে তুমি রয়েছো আজ ইন্টারন্যাশনাল স্ট্রেঞ্জ মিউজিক ডে কে নিয়ে। মানে তোমার প্লে লিস্টে থাকে এরকম কোন স্ট্রেঞ্জ মিউজিক যেটা অন্য কারোর ভালো লাগে না, তোমার একার ভালো লাগে, কেন ভালো লাগে সেটাই কিন্তু আমাকে চট করে বলবে, এবং সেই স্ট্রেঞ্জ লিস্টের তালিকা এক্স্যাক্টলি কোন গানটা রয়েছে সেটাও আমাকে লিখে পাঠাবে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছেন যে এরই নাম বোধ হয় শরতের আকাশ। ওই যে একটুখানি আগে আকাশ নিয়ে কথা বলছিলাম, কখনো বৃষ্টি কখনো রোদ, ভীষণ ভালো লাগছে ক্যাফে কলকাতা, এমনভাবে চলতে থাকুক শরৎ। বেশ, আর সত্যি এমনভাবে চলতে থাকুক শরতের সাথে, আকাশের সাথে পাল্লা দিয়ে আমাদের ক্যাফে কলকাতার আড্ডা, কারণ আমার তোমাকে একটা বিশেষ কথা বলার আছে, বুঝলে তো। ধরো শহরে অনেকেই ভাবছো যে কী বৃষ্টি হচ্ছে, এতদিন ধরে এক নাগাড়ি বৃষ্টি হলো, এখন আবার যখন তখন বৃষ্টি চলে আসছে, এই যে শহরের একটা ঘ্যানঘ্যানানি, এদিকে ট্রাফিক,

এদিকে ডেলি লাইফের ভেজাল, এই সমস্ত কিছুকে একটু পজ দিতে মন চাইছে না? মানে মাঝে মাঝে তো ইচ্ছে করে, আরে বাবা হচ্ছেটা কি আমার সঙ্গে? এই তো সবে সোমবার, মানে আজকে শুরু হলো, এর পর কি যে কাজের, মানে সমস্ত ভ্যান তারা মাছির মতন ভ্যাঁ ভ্যাঁ করবে। কবে যে আমি একটু ছুটি পাবো, কবে যে আমি একটু কোথাও চলে যাব, মানে এই সমস্ত কিছুকে যদি জাস্ট একবার স্টপ বলে রকম হাত দেখিয়ে থামিয়ে দিতে পারতাম, উফ কি ভালো নাই না হতো। যাই হোক, এইরকম যদি করতে না পারো, তোমার জন্য একটা সলিউশন আমি রেডি করে রাখছি, বুঝেছো? তোমার আর কোনো চিন্তা নেই, তুমি তোমার ব্যাকপ্যাকের ধুলোটা আগে ঝাড়ো, সেটার সময় এসে গেছে। তোমাদের একটা রূপকথার পাহাড়ের গল্প বলবো, যেখানে বর্ষা নামলেই মেঘেরাও নেমে আসে একদম মাটির কাছাকাছি। জায়গাটার কিছুই নয়, জায়গাটা গুজরাটের একদম অফবিট একটা হিল স্টেশন, সাপুতারা। বস, এই বর্ষা এখানকার ফিল্ডটাই কিন্তু আলাদা, ঠিক আছে? আঁকাবাঁকা পাহাড়ি পথ, কুয়াশায় ঢাকাও সবুজ উপত্যকা, আর নাম না জানা ঝর্নার চেয়ে মিউজিক না জাস্ট মাইন্ড ব্লোয়িং, বুঝলে? আর শুধুই কি তাই, স্থানীয় আদিবাসী কালচার আর অদ্ভুত সুন্দর সব হস্তশিল্প ই তোমার এই সফরটাকে কিন্তু একদম কালারফুল করে দেবে। আর যদি স্পেশাল কাউকে সঙ্গে করে নিয়ে যাও, তবে তাহলে এখানে সানরাইজ পয়েন্টে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার মুহূর্তটা জাস্ট চিরকালের জন্য তোমার ফ্রেমে, মানে হৃদয়ের ফ্রেমে আর কি বাঁধিয়ে রাখতে পারো। আর সাথে অফকোর্স বোনাস, মানে বোনাস হিসেবে দেখি যেগুলো থাকছে, গিরা ওয়াটারফলস, আর্টিস্ট ভিলেজ আর ট্রাইবাল মিউজিয়ামের মতো দারুণ সমস্ত স্পট। তাই তাহলে আর দেরি কেন বলো, মানে মোটামুটি উইকেন্ডের একটা ছোট্ট প্ল্যান টুক করে উড়ে যাওয়া, আর তার সঙ্গে সাপুতারা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই যে তোমাকে আমি একটু স্পেশাল স্পেশাল ফিল করতে চাইছি এবং স্পেশাল ডেগুলো নিয়ে বলছি আজকে। একটা তো স্পেশাল ডে তোমাকে আমি বললাম এরকম স্ট্রেঞ্জ মিউজিক দে, আর তার পাশাপাশি কিন্তু কিছু স্ট্রেঞ্জ মেসেজ আমার কাছে চলে আসে, তাহলে আমাকে কিন্তু এখান থেকে বেছে নিতে হবে এবং ভাবতে হবে স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার নাকি এটা ভয়ঙ্কর, একদম এরকম মুডে থাকছে। দেখবো সেই মেসেজগুলো পড়ে। 9903653992 খোলা রয়েছে, তুমি মেসেজ করতে থাকো। আর তার পাশাপাশি আমি আরও একটা জিনিস বলছি যে আরও একটা দিন আজকের দিনে ঘটেছিল, বুঝলে তো। আজকের দিনে বিক্রম বেদা, মনে পড়ছে সিনেমাটার কথা? সেই বিক্রম বেদা কিন্তু আজকে এই 24th August সেই 2022 সালে, না খুব বেশি দূরে তোমাকে যেতে হবে না, একটু জাস্ট এদিক ওদিক তাকালেই তুমি দেখতে পাবে, এই সময় রিলিজ করেছিল। মানে ঠিক আজকের দিনে রিলিজ নয়, অফিশিয়াল টিজার মুক্তি পেয়েছিল আজকের দিনটাতে। এবং আমরা মোটামুটিভাবে সবাই জানি যে তামিল হিট ব্লকবাস্টার ছিল বিক্রম বেদা, তারই হিন্দি রিমেক হয় এবং এখানে ঋত্বিক রোশন আর সাইফ আলী খানের জুটিকে অ্যাকশন থ্রিলার মোডে দেখা গিয়েছিল এবং ভীষণ সুপার ডুপার একটা মানে ক্যারেক্টার এখানে প্লে করেছিলেন সাইফ আলী খান, খুব কঠোর একজন পুলিশ অফিসার। আর অন্যদিকে সাংঘাতিক বুদ্ধিমানের গ্যাংস্টার ছিলেন বেদা, মানে ঋত্বিক রোশন। তো এই দুই তারকার অনস্ক্রিন মানে অনস্ক্রিন কেমিস্ট্রি আর তাদের মুখোমুখি যেটা লড়াইয়ের সংঘর্ষ, যে দৃশ্যগুলো নিয়ে ট্রেলারটা তৈরি হয়েছিল, কিন্তু সেটা সাংঘাতিক দুর্দান্ত ছিল, ঠিক আছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে একটা সিগনেচার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ধুম আর কানপুরি টানে ঋত্বিকের একটা ডায়লগ ছিল, বুঝলে তো। এক কন্টানি মে কিসা খতম, মানে গানের ভেতরে একদম লুপে বাজছিল লিটারেলি, ওই আর কি। যেরকম তোমাকে ওই স্ট্রেঞ্জার গানগুলোর কথা বলছি না, মানে শুনলেই হঠাৎ করে মনে হয় যে এই কী যেন একটা, মানে হ্যাঁ নিজের মধ্যে ওই ধুনটা চলতে থাকে, এরকম হয় তাই না? আর এরকম যখনই হয় একটা ডায়লগও যখন তোমাকে শোনালাম, তখন ডেফিনেটলি এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে একটা গান শোনাবো না, সেইটা তোমার লুপে বাজতে থাকবে আপাতত। বিশাল আর শেখর রাভজিনীর গলায় ও সাইফা।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

এই কথা আমার, ও এই কথা আমার, ও বন্ধু 9903653992 তে শুনতে কি পাও? হ্যাঁ ডেফিনেটলি তুমি শুনতে পাও না, এর বেশি আমি আর গাইবো না। গাইলে আমি জানি যে তুমি জাস্ট রেডিও সেটটা টক করে বন্ধ করে দেবে। 9903653992 তে তোমার সঙ্গে কথা হচ্ছিল আজকে যে এই যে স্ট্রেঞ্জ ডে, মানে স্ট্রেঞ্জ ডে ইন দ্য সেন্স মিউজিক ডে, সেরকমই কোনো স্ট্রেঞ্জ গান তোমার প্লেলিস্টে আছে কি না আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, এবং এত স্ট্রেঞ্জ গানের আমি লিস্ট পাচ্ছি না, বিশ্বাস করো। আমাকে নিজেকে লিটারেলি মানে ইন্টারনেটে সার্চ করতে হচ্ছে যে এইটা কি গান ছিল, এরকম কোনো গান ছিল আমি তো শুনিনি। যাই হোক, এরকম আমাদের সবার প্লেলিস্ট থাকে টুকিটাকি, যে গানগুলো আমরা একাই শুনি এবং একা শুনে ভাবি যে বাহ এই অসাধারণ গানটা সবারই ভালো লাগবে, কিন্তু শোনাতে ভয় পাই যদি কেউ একটু ওই জাজমেন্টাল মোড়ে চলে আসে এবং আমাকে বলে যে মানে বাবা এইরকম গান শুনে এইরকম টেস্ট, এরকম অনেক মুখ বেকানো কথা হতে পারে, বুঝলে তো। কিন্তু তার মানে এই নয় যে তোমার প্লেলিস্ট থেকে সেই গানটা, সেই স্ট্রেঞ্জ মিউজিকটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, সমস্ত হয় না। আচ্ছা, কিন্তু কোন মেসেজ মানে কোন গানটা আসতে পারে সেটার জন্য কিন্তু মেসেজ চলে আসতে পারে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, বলছেন, মধু গুড ইভিনিং, জীবন যেন এক অনন্ত আনন্দ যাত্রা, তাই এ জীবন মাঝে মাঝে গায়, এ জীবন সূর্যের স্বপ্ন। আচ্ছা বেশ, মানে সত্যি জীবনে আমরা যতটা পজিটিভ ভাববো বা যতটা

নিজেদেরকে পজিটিভ রাখবো ততটাই কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ভালো, আমাদের এগিয়ে চলার জন্য ভীষণ ভালো। শৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন যে ও যে গানটা আর কি শোনে, সুরজ ডুবা হে গানটা চুপচাপ শুনি, একা শুনি কানে ইয়ারফোন দিয়ে একদম। এবং শৌভিক, আমরা কিছু কিছু গান কিন্তু সত্যি সত্যি এরকম একা আর কি শুনি, আমাদের ভীষণ ভালো লাগে। এবং কিছু কিছু গান মনে হয় যে সবাই মিলে শুনলে ভীষণ ভালো লাগে, কিছু কিছু গান কোথাও যেন মনে হয় আমরা একা শুনতে বেশি ভালোবাসি, বুঝলে তো? ঠিক যেরকম এই মুহূর্তে তোমার জন্য কিন্তু এই গানটা রাখছি, চন্দু চ্যাম্পিয়নের সাউন্ডট্র্যাক থেকে শ্রীরামাচন্দ্রের গলায় সরফিরা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একটা কথা তোমাকে বলি শোনো, ইয়ার ওয়ার্মের কথা তো আমরা সবাই জানি, মানে সেটা হচ্ছে কানের পোকা নয়, মানে কোনো গান যদি বারবার তোমার মাথার মধ্যে জাস্ট ঢুকে যায় এবং তুমি সেই গানটা মানে বন্ধ করে দেওয়ার পরেও বা শোনা বন্ধ করে দেওয়ার পরেও তোমার মাথার মধ্যে গুনগুন গুনগুন করতে থাকে, তো এটাকে ইয়ার ওয়ার্ম বলে। সেরকমই আরও একটা বিষয় রয়েছে জানো তো, সেটা হচ্ছে মিউজিকের রিদম আমাদের ব্রেনের মুভমেন্টের সাথে এমনভাবে রিলেট করে, সেই মানে যে এরিয়াটা আমাদের হচ্ছে মুভেবল এরিয়া সেখানে কিন্তু সেই মানে মিউজিকের রিদম বা বিটটা পড়লে অটোমেটিক্যালি ব্যাপারটা টিং টিং টিং করতে থাকে। কীরকম বলো তো, যেরকম ধরো এমন একটা কোনো গান শুনলে যে গানটা শুনে তোমার পা, তুমি কিন্তু সেটাকে নাড়াতে চাওনি বা সেই রিদমের তালে তালে বাজাতে চাওনি, সেটা অটোমেটিক্যালি বাজতে শুরু করে দিয়েছে। ইয়েস, এরকম হয়। এক্ষুনি আমি যে গানটা তোমাদের শোনাবো সেই গানটা শুনলেও কিন্তু বেসিক্যালি এইরকমই হয়। তাই আপাতত তোমার পায়ের বিট নাচতে থাকুক, আর এই ঘন্টাটা কিন্তু আমি জাস্ট টাটা বলছি, কিন্তু ফিরে আসবো আবারও 5:02 একটা নিউজ ব্রেকের পরে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকদের দপ্তরে তা জমা করা যাবে। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ওঠা বিধায়ক অফিস বা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের জন্য নির্ধারিত নেতাজির প্রতিকৃতি বিতরণ শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী তথ্য সংস্কৃতি দপ্তর বিধায়কদের হাতে এই প্রতিকৃতিগুলি তুলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে 10 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন এই সময়কালে তার বিরুদ্ধে কোনো মামলায় পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ভারত নেপাল সীমান্ত থেকে আফগানিস্তানের এক যুবককে গ্রেপ্তার করেছে দার্জিলিংয়ের খড়িবাড়ি থানার পুলিশ। আবদুল্লা খান নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই হাওড়ার শিবপুরে অবৈধভাবে বসবাস করছিল। টাকা দিয়ে জাল আধার কার্ড, ভারতীয় ভোটার, ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল সে। তার বন্ধু বিধাননগরের দত্তাবাদে বাসিন্দা শঙ্কর বণিককেও গ্রেপ্তার করা হয়েছে। এসএসকেএম হাসপাতাল চত্বরে গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। বীরভূমের নলহাটির বাসিন্দা রাহিদা বিবি নেমে বছর 46-এর ওই মহিলা এক আত্মীয়কে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতার আড্ডায় তোমার সঙ্গে কথা হচ্ছিল, আর যেরকমটা বলেছিলাম যে ঠিক পাঁচটা দুই আবার ফিরে আসবো, একদম পিয়ার কি ইয়ে দাস্তা নিয়ে ফিরে এসেছি। মানে তোমার সঙ্গে এই যে আজকের আড্ডা, তার মধ্যে কতটা আমাদের মানে কি বলবো, এই যে রেইনবোকে ভালোবাসা রয়েছে, তোমার আমার মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব রয়েছে, সমস্ত কিছু রয়েছে বলেই না 9903653992 তোমার সঙ্গে এত কথা হচ্ছে এবং এত জুড়ি জুড়ি মেসেজ চলে এসেছে, সেই সমস্ত মেসেজ পড়ব। তবে এই টপিক মানে যেটা আর কি, স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার না ভ্যাঙ্গার, এই যে বিষয়টা রেখেছিলাম গানের ক্ষেত্রে আর কি, তোমার একটা ওই গিলটি প্লেজার কি কি বলবো, তোমার প্লেলিস্ট বলতে পারো, সেটাই জানাতে বলেছিলাম। প্রচুর মেসেজ আসছে, কিন্তু এই বিষয়টা স্টিল 5:30 পর্যন্ত তোমার সঙ্গে কথা বলবো, তারপরে কিন্তু চলে যাব ছড়া কাটিং এ। ইয়েস, দেখা যাক তো তোমার কত কত মেসেজ আসে, আমি কত কত মেসেজ পড়ে ফেলতে পারি। তবে তার আগে তোমাকে একটা কথা আমি শোনাবো, বুঝলো তো, এমন একটা জায়ান্ট মহাবৃক্ষের কথা বলবো যার বয়সের হিসেব শুনলে না তোমার জাস্ট মাথাটা বনবন করে ঘুরে যাবে, যেরকম তোমার গানের লিস্ট পড়তে পড়তে আমার মাথাটা বনবন করে ঘুরে যাচ্ছে। যাই হোক, ক্যালিফোর্নিয়ার সিকোয়া ন্যাশনাল পার্কে দাঁড়িয়ে থাকা জেনারেল শেরম্যান, এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়, আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সবথেকে বড় জীবিত এবং একক কাণ্ড গাছ, এটা ভালো করে বোঝে নাও। কিন্তু প্রায় ধরো 2200 থেকে 2500 বছরের পুরনো এই জায়ান্ট সিকোয়ার জন্ম তখন সেই সময়টায়, যে সময়টা ধরো মগধের সিংহাসনে স্বয়ং চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্যপাল সামলাচ্ছেন। মানে ভাবতে পারছো তুমি একটা গাছ, তার কথা জাস্ট তুমি ভাবতে পারছো? মানে ধরা যাক ওই মিশরের ফারাওদের দাপট যখন চলছে, সেই সময় থেকে ধরো শুরু করে তারপর আশেপাশে প্রচুর ঘটনা, প্রচুর ইতিহাসের কত শত রক্তক্ষয়ী অধ্যায়, ঝড় ঝাপটা সমস্ত কিছু নিঃশব্দে পার করে কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই ব্রহ্মদৈত্য। 275 ফুট উঁচু এবং প্রায় 1400 টন ওজনের এই প্রকৃতির আশ্চর্য সৃষ্টিকে দেখতে গেলে তোমাকে মোটামুটি, আপাতত তুমি যদি দেখতে নাও যেতে পারো, যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটু তুমি নেট সার্চ করে দেখতে পারো যে ঠিক আদতে তার চেহারাটা কীরকম, ইতিহাসের কোন রাজপাট নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: না না না, ব্যাস নয় ব্যাস নয়, আমি এরকম কিছু বলছি না। তোমার যত খুশি মন খুলে তোমার প্লেলিস্ট একদম আমার 9903652 এর মেসেজে উজাড় করে দাও, বুঝলে তো। এরকমই একটা মেসেজ এসেছে, গুড ইভিনিং দিদি, ইমোশনাল অত্যাচার, এই গানটা আমি প্রায় মাঝে মাঝে শুনি, বেশ মজা লাগে। রজত বিশ্বাস, সত্যি মানে এরকম কি হচ্ছে, কিছু ইমোশনালি কেউ অত্যাচার করছে? আচ্ছা, এর পরে আরও একটা মেসেজ রয়েছে, হাই মধুদি, আমি সবসময় প্রেমেই থাকি, থেমে থাকি না, প্রেম করি, আনন্দ পাই, আমার প্রিয় গান আর সবসময় গুনগুন করি রকি সিনেমার কিশোর লতা মঙ্গেশকর, কিশোর এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ক্যা ইয়ে হি প্যারে হে আছে। এই গানটা আমার কাছে অল টাইম হিট। উৎপল মাইতি বেহালা থেকে লিখছেন, মানে এত প্রেম, সত্যি এত রোম্যান্স, বিতে লম্হে। এই গানটা আমি সবার সামনে প্লে করতে পারি না, প্লে করলে সবাই বলে এর মনে হয় ব্রেকআপ হয়ে গেছে এই রে, কিন্তু আমি একটা জিনিস প্লে করতে পারি, বুঝলে তো। এই যে আমি তিনখানা মেসেজ পড়লাম, কিন্তু এই মেসেজটা কে লিখেছো সে নিজের নামটা পাঠাওনি, তাই চটপট করে নিজের নাম সহ মেসেজ করো, নাহলে তো বুঝতে পারবো না। তাই যেটা তোমাকে বলার সেটা হচ্ছে যে এই যে এত এত রোমান্টিক মেসেজ পড়লাম, তাই তোমার জন্য আপাতত একটু দেশি রোম্যান্স হয়ে যাক, তারপর না হয় ফিরছে 9903652 কাফে কলকাতার আড্ডায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আচ্ছা শোনো, একটা বিশাল বড় ধামাকা আসতে চলেছে, ঠিক আছে? না মানে সেটা তোমার জীবনে নয়, আমি তোমার জীবনের কথা বলছি না, কিন্তু আমি এমন কিছু প্রাণীদের মনে বলছি আর কি, যাদের মনে টুং টুং টুং করে দিল মে বাজে ঘন্টি আর এরকম ব্যাপার আর কি হতে পারে, বুঝলে তো? কারণ আমাদের বক্সা ব্যাঘ্র প্রকল্পে আসতে চলেছে একজন, ইয়েস, সেই একজন যার কি আসার কথা ছিল, সে যে বসে আছে, মানে সে একা একা কোথায় বসে আছে জানি না, কিন্তু তার আসার কি কথা ছিল। আগামী 2 অক্টোবর অর্থাৎ সেদিন কিন্তু, বা তার আগে ধরা যাক, বক্সা টাইগার রিজার্ভে পা রাখতে চলেছে বিহারের পাটনা চিড়িয়াখানা থেকে আসা এক সুন্দরী বাঘিনী। মানে তুমি বুঝতে পারছো, পুজোর সময় একটা নতুন সঙ্গিনী আসবে, মানে এটা জাস্ট ভাবা যায় না, এটা অন্যরকম উন্মাদনা। দীর্ঘদিন ধরে রয়্যাল বেঙ্গল টাইগারের অপেক্ষায় থাকা বক্সার জঙ্গলে প্রজনন বাড়িয়ে আর কি বাঘের সংখ্যা এক ধাক্কায় তুঙ্গে তুলতেই কিন্তু এইরকম একটা মাস্টার স্ট্রোক, বুঝলে? আর সমস্ত ঠিকঠাক থাকলে নতুন অতিথি কিন্তু বক্সার জঙ্গলকে আবার আগে সেই গর্জন, রোমাঞ্চ, সমস্ত কিছু দিয়ে জাস্ট ভরিয়ে তুলবে। আর যখন এক সুন্দর বাঘিনী আর কি আসবে, তখন চারপাশটা বুঝতে পারছো তো, বাঘেদের সুন্দর তারায় তারায় ব্যাপারটা সেজে আসবে। মানে এরকম আর কি অতিথিদের আমরা কি বলতে পারি, আমরা আগন্তুক বলতে পারি। শ্রেয়া ঘোষাল আর শানও বলছে, তুমি ঠিক করতে পারো যে এই বছরে এই ব্যাঘ্র প্রকল্পে মানে নতুন বাঘিনীকে দেখার ইচ্ছায় তুমি কি চলে যাবে বক্সা পাড়ি দেবে। দেখা যাক সেই পাহাড়ি পথে যেতে যেতে তুমি তার কি নাম দাও।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: আচ্ছা, আমরা সবাই মোটামুটিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আজকের দিনটা যারা আর কি সেলিব্রেট করছে নিজেদের জন্মদিন হিসেবে, তাদেরকে বলছি, তারা কিন্তু এখন মোটামুটিভাবে নিজেদের একটা আইকন তোমরা সাজিয়ে ফেলেছো, বুঝেছো? মানে এটা আমার মনে হয়, কারণ মায়ে বাপাস আউঙ্গ সিনেমাটা আমরা যারাই দেখেছি এবং সেখানে এই ব্যাপারটাকে নিয়ে আমরা মেয়েদের মধ্যে কিন্তু আমরা সবাই মোটামুটিভাবে রিলস বানিয়ে ফেলেছি, এবং যাকে কেন্দ্র করে এই সংটা আর কি বা এই গানটা হয়েছে, তার সাথে মোটামুটি সবাই নিজেকে আর কি সেই জায়গাতে আমরা ভেবে ফেলেছি যে এটা আমি, মানে এটা আমি, এটা সেই হতে পারে না, এটা আমি হয়ে গিয়েছে। তো আজ যারা মোটামুটিভাবে নিজেদেরকে ওই পর্যায়ে ফেলে দিয়েছো, মানে ভেবে নিয়েছো যে তুমি সেই, আজকে তারই জন্মদিন, বুঝলে তো? এবং তার সঙ্গে আজকে যারা বার্থডেটা সেলিব্রেট করছো বা তার সাথে তোমার নিজের বার্থডেটা শেয়ার করে নিচ্ছ, তাদেরকেও 107 FM রেইনবোর তরফ থেকে বার্থডের অনেক অনেক শুভেচ্ছা। আমি বলছি নীলা গ্রেওয়ালের কথা, ইয়েস, মানে যাকে আমরা মোটামুটিভাবে এর আগে বহু সিনেমাতে দেখেছি, বরেলি কি বরফিতে দেখেছি, এছাড়া আমরা থপ্পড়ে দেখেছি, এবং আমরা মামলা লিগাল হেতে দেখেছি, সেখানে তো তাকে একটা খুব সুন্দর, খুব মানে কি বলবো, তার অভিনয়ের অনেকটা জায়গা তাকে তুলে ধরতে আমরা সেখানে দেখেছি, একটা অন্য রকমভাবে আমরা দেখেছি, এবং তার পাশাপাশি কিন্তু একদম নিজের জায়গা স্থির করে নিয়েছে, নিজের একটা পাকাপোক্ত জায়গা করে নিয়েছে মামলা লিগাল হেতে, তার সঙ্গে সঙ্গে মায় বাপাস আউঙ্গাতে। তাই আজ আমাদের 107 FM রেইনবো তরফ থেকে নীলা গ্রেওয়ালকে জানাই হ্যাপি বার্থডে।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: নীলা গ্রেওয়ালের যাই, যেহেতু আজ জন্মদিন, তাই থাপ্পড় সিনেমার সাউন্ডট্র্যাক থেকে রাখলাম সার্ভি ইয়াদবের গলায় ডান্সিং ইন দ্য সান, কারণ আমরা মনে করি যে এভাবেই যেন নীলা গ্রেওয়াল তার আগামী সমস্ত সিনেমাগুলোতে আমাদের এভাবে একটা বেশ সুন্দর চকমক একটা ব্যাপার দিয়ে যাক, এবং এরকমই স্টার সানসাইন সবসময় তার জীবনে থাকুক।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা যখন চলছে তখন ডেফিনেটলি তোমার এরম ড্যান্সিং মুড তো ডেফিনেটলি থাকবে, কারণ 9903659 তো তোমার স্ট্রেঞ্জ প্লেলিস্ট নিয়ে কথা বলছি, তাই না? অফকোর্স এমনই তোমার স্ট্রেঞ্জ প্লেলিস্টের গানগুলো থাকবে যেখানে তুমি মন খুলে মজা করতে পারো। আর আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটা মেসেজ, বহরমপুর মুর্শিদাবাদ থেকে অরূপ ভট্টাচার্য লিখছেন, বলছেন, শুভ বিকেল দিদি ভাই, শুভ বিকেল, আমার একটু স্ট্রেঞ্জ প্লেলিস্ট আছে, আরে এটাই তো চাইছি। সেই প্লেলিস্টের একটা প্রিয় গান হলো কাল।

0: হাত মেরে ঘাড় আয়া এক চোর। আমি যখন একা থাকি আর মনটা একটু খারাপ হয়ে যায় তখন এই গানটাই শুনি, জানি না কেন, কিন্তু গানটা শুনলেই মনটা একটু মানে হালকা হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি গানের জানো তো এটাই কি বলবো মানে পাওয়ার, যে গান শুনলে মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। আচ্ছা, এই মেসেজটা লিখছে, ডিয়ার কেমন আছো দিদি ভাইরা, এক বছর পরে মেসেজ করলাম, আমরা কুহু আর ফারহিনা তোমাদের খুব মনে পড়েছিল, খুব ভাল লাগলো, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি তাড়াতাড়ি আমাদের জানাও, মানে এই ঘন্টাটাতে তো এই টপিকটা শেষ হয়ে গেল যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তোমার স্ট্রেঞ্জ প্লেলিস্ট, কিন্তু পরের ঘন্টায় ছড়া কাটিং দেবো, তাই কুহু আর ফারহানা তখন কিন্তু মেসেজ করতে হবে। ইয়েস, এরপরে শাহাবুদ্দিন মিটিয়া বুরুজ থেকে লিখছেন যে গ্যাংস অফ ওয়াসিপুরের হান্টার সংটা আমার ভীষণ ভালো লাগে, সেটা শোনে। আচ্ছা বেশ, কলকাতা রেডিও, হাই মধু দিদি, আর যে আপনি এই গানটা শুনিয়ে দিন। আচ্ছা, এটা একটুখানি একটু ছোট্ট করে বলি যে এটা তো গান শোনানোর বা গানের রিকোয়েস্টের অনুষ্ঠান নয়, এটা ক্যাফে কলকাতার অনুষ্ঠান, তাই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়ে যদি একটু মেসেজ করো তাহলে কিন্তু বেশ বেশ ভালো হয়, এবং খুব আনন্দ করে তোমার মেসেজটা চটপট করে পড়ে ফেলতে পারি। আর যেরকমটা তোমাকে বলেছিলাম যে এই ঘন্টাটা কিন্তু শেষ করব আজকের এই স্ট্রেঞ্জার মিউজিক প্লেলিস্টটাকে এখানেই এন্ড করলাম, কিন্তু তার পাশাপাশি আরও একটা জিনিস তো শুরু হবে না, সেটা হচ্ছে ছড়া কাটিং। তাহলে আজকের ছড়া কাটিং কে না, তার আগে একটুখানি ছড়া কাটিং ব্যাপারটা না হলে কি একটা ছড়া বলা যায় বলো?
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। হ্যাঁ, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। এরপর কিন্তু আমি বলবো না, এরপর তোমাকে 9903652 তে মেসেজ করে আমাকে ছড়াটা পূরণ করে পাঠাতে হবে। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা মোটামুটি ওই 4 লাইনের বেশি লিখো না, বুঝলে তো, কারণ এত মেসেজ পড়ার আর সময় থাকে না। তাই আমি আরও একবার ছড়া কাটিংটা তোমাদের জন্য বলে দিচ্ছি, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। তারপর না, এরপরে সংখ্যাটা তো আমি মেসেজে পেতে চাই 9903652 তে। আর এই মুহূর্তটা আপাতত তোমাকে তিনটে গান উপহার দেওয়ার পালা। আজকে আমার কিছু ব্যক্তিগত ওই স্ট্রেঞ্জ প্লেলিস্ট যদি বলে থাকো সেইখান থেকে কিন্তু রেখেছি, বুঝলে তো, এইগুলো আমার স্ট্রেঞ্জ প্লেলিস্টে সারাক্ষণ থাকে, এবং সবাই কিন্তু খুব তিতিবিরক্ত হয়ে যায় যে মানে কেন এই গানগুলো সারাক্ষণ ধরে শুনছে, বাট ওই আর কি, স্ট্রেঞ্জার মিউজিক যে ডে তাকে তো একটু সেলিব্রেট করতে হয়। আর তার পাশাপাশি এক্ষুনি তুমি যদি ভাবো যে গান শুনতে শুনতে আর কি করতে পারো, তাহলে বলি চুপি চুপি শোনো, কাউকে বলো না, কিন্তু 107 FM রেনবোর ইনস্টা পেজে আসছি লাইভ, সঙ্গে থাকো এবং একটু পর ইনস্টা পেজে দেখতেও থাকো।
1: FM রেনবোতে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: তিনেকে দিন গানের পরে কিন্তু আবারও ফিরে এলাম তোমার সঙ্গে আড্ডা দিতে। আর 9903653992 তে কি ছিল সেই ছড়া কাটিক মনে আছে তো? আজকের ছড়া কাটিক মানে ক্যাফে কলকাতার এই ঘন্টার ছড়া কাটিং নিয়ে হাজির আবারও আমি। আর আজকের 9903653992 তে তোমার ছড়া কাটিংয়ে প্রচুর প্রচুর পদ্য গদ্য, মানে গদ্য পদ্য আর কি, সমস্ত কিছু সাহিত্য প্রতিভা সশরীরে, মানে কি বলবো, বর্ণ শব্দ গন্ধে জড়িয়ে একদম চলে এসেছে। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, এটাই তোমার সঙ্গে আজকে এই ছড়া কাটিকের এই ঘন্টার বিষয় ছিল। আর দেখা যাক তুমি কি লিখে ফেলেছ। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, কোনো গানে সুখের মেলা, কোনো গানে স্মৃতির ভার, কোনো সুরে মনটা নাচে, বেজে ওঠে বেহালার বেহালার তার। জীবন যেমন গল্প লেখে, গানও তেমনি মনের কথা বলে বারবার। আহাহাহা, অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অসাধারণ অরূপ, খুব খুব সুন্দর হয়েছে তোমার লেখাটা। আর 9903653992 কিন্তু খোলা রয়েছে আজকে ছড়া কাটিং তোমার সঙ্গে রেখেছি, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। আর সেই নিয়ে 9903653992 আমাকে মেসেজ করতে থাকো। আর তার পাশাপাশি কিন্তু তোমাকে শুনতে হবে 107 FM রেনবো ক্যাফে কলকাতা উইথ আর জে মধু। এই ঘন্টাটা প্রায় আর কি টাটা বাই বাই করে দেওয়ার মতন সময় হয়ে গিয়েছে, কারণ এই ঘন্টাটাও আবারও শেষ হয়ে গেছে। কিন্তু এখানেই তো শেষ নয়, মানে শেষ বললেই তো আর শেষ করে দেওয়া যায় না, কারণ 6:02 আবারও ফিরব তোমার সঙ্গে আড্ডা দেব, 6:30 পর্যন্ত আমি থাকব। তাই আপাতত দেখা যাক আবহাওয়া কী বলে যাচ্ছে গানে গানে। সোমলতা আচার্য আর রোহন বাসুর গলায় রেখে গেলাম তোমার জন্য এই গানটা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দপ্তরে তা জমা করা যাবে। উৎসবের মরশুমের আগে চীনের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চীনের অবৈধ মজুদদারি রুখতে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ উপভোক্তাদের রান্নার গ্যাসের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন হোটেল ক্যান্টিন রেস্তোরাঁ স্ট্রিট ফুড কর্নারে খাদ্যের মান যাচাই করার জন্য নিয়মিত নজরদারি চালাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ওঠা বিধায়ক অফিস বা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের জন্য নির্ধারিত নেতাজির প্রতিকৃতি বিতরণ শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে তথ্য সংস্কৃতি দপ্তর রাজ্যের বিধায়কদের হাতে এই প্রতিকৃতি তুলে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে 10 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন এই সময় তার বিরুদ্ধে কোনো মামলায় পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুনীল সিংয়ের আত্মসহায়ক শেখর চৌধুরীকে পিটিয়ে মারার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।

0: কলকাতা।
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছিল, আর সেই আড্ডায় কিন্তু 9903652992 তে তুমি ছিলে। আর যেরকমটা তোমাকে বলে গিয়েছিলাম যে আমাদের এই মুহূর্তে ছড়া কাটিং চলছে এবং আমি ঠিক এই তোমার গদ্য পদ্য নিয়ে আর কি চলে আসব। কোথায় আসব? এই যে 107.1 ক্যাফে কলকাতার আড্ডায়, আর আমি কিন্তু চলে এসেছি, ঠিক আছে? কিন্তু আজকের ছড়া কাটিংটা কি ছিল? আজকের ছড়া কাটিং ছিল জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার। তারপর কি বলছে, তারপর একটা খুব সুন্দর মেসেজ পড়েছিলাম, মনে আছে তো? খুব সুন্দর কবিতাটা ছিল। এরপরে আরও একটা সুন্দর কবিতা পেয়ে গেছি, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে বলছেন, শুভ সন্ধ্যা। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, রাজত্বের পতন হবেই বদগুণ থাকলে রাজার। আচ্ছা বেশ। এরপরে হাওড়া থেকে রীতা, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, ঝমঝমিয়ে বৃষ্টিতে কর্তবাক্ত বাজার, অগ্নি মূল্য সবজির দামে মুখ হচ্ছে বাজার। আহা, একদম মানে খুব সুন্দর লিখেছেন, কিন্তু কে লিখেছেন, কোথা থেকে লিখেছেন? আচ্ছা, হাওড়া থেকে রীতা, আমি তো প্রথমেই পড়লাম। তারপরে আসলে কবিতার মাঝে কোনটা যে কাব্য আর কোনটা যে গদ্য সবটাই গুলিয়ে যাচ্ছে, বুঝলে তো? এরপরে আরও একটা মেসেজ পেলাম, মিরাজ ফ্রম দিল্লি, দিল্লি থেকে মিরাজ লিখছেন, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, তবু কিছু সুর থেকে যায় শুধু তোমার আর আমার। বাহ, এটা না চমৎকার লাগলো, মানে চমৎকার, এত সুন্দর। তাই তুমি যখনই কবিতা দিয়েই আর কি বললে যে শুধু সুর থেকে যায় শুধু তোমার আর আমার, তাহলে তোমাকে আপাতত একটা গান শোনাই যেখানে অনুপম রয় আর প্রশ্মিতা পাল বলছেন, মন আমার।

এত করে মানে ডাকলে কি আর না এসে পারা যায় বলো? 9903653992 আজকে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আর আজকে আড্ডা হচ্ছিল, এখন এই মুহূর্তে আড্ডা হচ্ছে বেসিক্যালি ছড়া কাটিং। আর আজকে ছড়া কাটিং এ বলছিলাম, জীবনে গান আছে অনেক, গল্প আছে হাজার। আর কুহু মেটিয়াবুরুজ থেকে লিখছে, জীবনে গান আছে অনেক, গল্প আছে হাজার, জীবনের তালে তাল মিলিয়ে নতুন গান লিখবো আবার। আমরা কুহু মেটিয়াবুরুজ থেকে, আহা খুব সুন্দর, এভাবেই তো আমাদের জীবনটা যেন গানে গানে সুরে সুরে কেটে যায়, তাই না? আচ্ছা, এরপরে মেসেজ লিখছে, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, তাই তো বলি এই শুভ সন্ধ্যায় তোমাদের অনুষ্ঠান শুনতে লাগে ভারী ভারী মজার। দেবদাস মুখার্জি বেহালা থেকে, বাহ। আচ্ছা, গুড ইভিনিং সুইট ও মধু, জীবনে গল্প অনেক, গানও রয়েছে হাজার, তাই তো বাঁচার জন্য চারিদিকে দেখছি বহুরূপে প্রতিশ্রুতি আছেগুলো রয়েছে মজার। আচ্ছা, এই মজা ব্যাপারটা মানে বুঝতে পারছি যে আমাদের চারপাশে মজা জিনিসটা ভীষণ মজার, মানে এই হাজারের সাথে মজাটা দারুণ আর কি মিলেছে। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, মানুষের পাশে দাঁড়িয়ে আমার স্বপ্ন আছে বাঁচার, লক্ষ্যরা আজ পাল তুলেছে হবে স্বপ্ন সাগর পার। পায়েল ব্যানার্জি বেলগুড়িয়া থেকে, সত্যি এরকমই স্বপ্নের ডানা মেলে আমাদের স্বপ্নগুলো উড়ে চলুক, তাই না? হাজার হাজার মাইল দূর তারা জাস্ট উড়ে চলুক, তাতে বাইরে কোথায় কি হলো তা নিয়ে নয় নাই ভাবলাম। শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM রেনবো ক্যাফে কলকাতা, 9903653592, তোমার সঙ্গে আড্ডা চলছে আমার।

99365992 দ্য ক্যাফে কলকাতার আড্ডায় তোমার সঙ্গে চলছে ছড়া কাটিং। আর এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে মধু ছড়া কাটিং। গুড ইভিনিং। জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, তাই এই জীবন যেন এক সব পেয়েছি রাজার সুভাষ চক্রবর্তী উত্তর বাবারি থেকে। বাহ, সত্যি আমরা টুকিটুকি করে সমস্ত কিছু জীবনে পাই, এটাই তো আমরা চাই, তাই না? আর এর পরের মেসেজ লিখছেন, জীবনের গল্প অনেক, গানও আছে হাজার, গানে গানে বলে যাই তোরে, পুরো পুজো আসছে, পায়ে পায়ে হাঁটবি তো আমার সঙ্গে আবার। রূপকুমার হাওড়া থেকে লিখছেন। একদম, আমরা মানে পুজো আসছে এই ব্যাপারটা ভাবলে সত্যি জীবনের সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা বা ভালো না লাগা এক ঘিম সব কিছু ছাপিয়ে না কি দারুণ একটা অদ্ভুত আনন্দে মেতে উঠি, তাই না? আর দেখো, আরও একটা বিষয় তোমাদের বলি, আমাদের এই যে লাইভ শো, এই লাইভ শোতে তুমি আমাকে মেসেজ করছো, আমি তোমার মেসেজ পড়ছি, কিন্তু একটা ছোট্ট অনুরোধ, তুমি যদি এর মাঝখানে ধরো কোনো কারণে ফোন করো তাহলে লাইভ শোতে তোমার মেসেজগুলো কীভাবে পড়ি বলো তো। আচ্ছা, এর পরের মেসেজটা পাঠিয়েছেন, দুটো বিষয়ে আমি একটু পড়ি, কারণ একটা মেসেজ আমি মিস করেছিলাম গত মানে আগে যে আর কি টপিকটা নিয়ে কথা বলছিলাম। মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে তিনি বলছেন, রোদ বৃষ্টির লুকোচুরির খেলা চলছে শরতের আঙিনায়, শরতের আঙিনায় ফুটেছে শিউলি, কাল হাওয়ায় দুলছে কাশের বন, শুভেচ্ছা জানালাম, শিউলি কাশের ঘ্রাণ ভরা অফুরন্ত ভালোবাসা, শুনছি ক্যাফে কলকাতা অসাধারণ গানের ডালি সাজিয়ে উপহার দিয়েছেন ক্যাফে কলকাতাতে, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি, বিষয়টিও খুব সুন্দর, আমার যে গানটা মনের মধ্যে বিরাজ করে এবং জীবনের রিংটোন হিসেবে যে গানটাকে আমি করেছি সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়াও রাঙামাটির পথ। আর তার পরের বিষয় তিনি লিখছেন যে, গানের ডালি সাজিয়ে উপহার দিচ্ছেন শ্রোতাদের অনবদ্য অনুষ্ঠান উচ্চতায় বিরাজ করছে, ধন্যবাদ। এবার ছড়াকাটিংয়ে আসি, জীবনের গল্প আছে অনেক, গানও আছে হাজার, জীবন রঙ্গমঞ্চের দম দেওয়া পুতুল, আমরা প্রয়োজনে জীবনের গান গাই, প্রয়োজন ফুরালে জীবন রঙ্গমঞ্চে প্রয়োজন নাই, নতুন পুতুল সাজার। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। অসাধারণ মাধাই দা, খুব সুন্দর মেসেজ, কিন্তু ওই আর কি সুন্দরের পাশাপাশি যেটা হয় সময়ে আর সুন্দর থাকতে চায় না, বুঝলে তো, সময় বলে যে আমাকে তো এবার যেতে হবে, তাই যেতে যেতে তোমার জন্য আজকে রাখলাম একটা খুব মিষ্টি গান, ধর একটু সাউন্ড ট্র্যাক থেকে ফ্রিতে রেখে গেলাম দর্শন রাওয়ালের গলায়, আর সেই সঙ্গে টাটা বলে গেলাম তোমাকে। ভালো থাকো, সঙ্গে থাকো, শুনতে থাকো, আবারও কিন্তু ক্যাফে কলকাতা নাটায় এই সপ্তাহতেই আসছি, সো স্টে টিউন্ড 107 FM রেনবো ক্যাফে কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকদের দপ্তরে তা জমা করা যাবে। উৎসবের মরশুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গার্হস্থ্য উপভোক্তাদের রান্নার গ্যাসের EKYC প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কাজ করা যাবে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুনীল সিংয়ের আত্মসহায়ক শেখর চৌধুরীকে পিটিয়ে মারার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 ও 2 ব্লকের সব স্কুলে এবার থেকে মিড ডে মিলের খাবার পরিবেশন করবে ইসকন। অতিরিক্ত প্রোটিনের জন্য ডিমও পাবে ছাত্রছাত্রীরা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে 10 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছে এই সময়কালে তার বিরুদ্ধে কোনো মামলার পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের বাসুদেব বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং রাধাপুর গ্রাম পঞ্চায়েত গেল বিজেপির দখলে। বাসুদেব বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন শ্রীমতী সারদা বর্মন এবং উপপ্রধান হলেন পশুপতি দলুই। রাধাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন বুদ্ধদেব প্রধান এবং উপপ্রধান হলেন অরুণা মান্না। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের মধ্যে সম্পর্ক গভীরতর হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে 25তম বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত 2,30,000 নাগরিক আবেদন করেছেন, তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্টবেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টে সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার 3 গুণ পর্যন্ত জরিমানা সুদসহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেইজিং পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 2,30,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সরকারি সম্পত্তি ভাঙচুর, থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেইন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছেন, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার 3 গুণ পর্যন্ত জরিমানা সুদসহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। জোকা ধর্মতলা পার্পল লাইনে এসপ্ল্যানেডের বিধানচন্দ্র রায় মার্কেট বা বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 7 দিনের মধ্যে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ। ডোরান্ড কাপ বিজয়ী ইস্টবেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। সভাপতি মুরারিলাল লোহিয়া ক্লাবের পতাকা উত্তোলন করেন। এফআইএইচ বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভেনে এই পরাজয়ের সুবাদে ভারত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেইনবো টপ 20। আর আজকে এই 24 তারিখের রাতে রেইনবো টপ 20-তে তোমার সঙ্গে আছে আর যে উষসী। আর যখন উষসী তোমার সঙ্গে আছেই, তখন আর একেবারেই কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাই নাম্বার 20-র গানে।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 20, 20.

Yes, একদম। মানে ময়না আর নেশাদা যখন পড়ান জেগেই গেছে, তখন টপ টোয়েন্টির আড্ডাও একেবারে উষসীর সাথে তোমার শুরু হয়ে গেছে। আর আজকে টপ টোয়েন্টির লিস্টে অনেক নতুন গানও কিন্তু রয়েছে। আর আর যে উষসীর সাথে একেবারে রাত 12টা পর্যন্ত থাকবে তুমি। আর হ্যাঁ, শুধু আমি কথা বলে যাব সেটা তো হতেই পারে না। 9909063992 থাকবে তুমি। আর কী নিয়ে থাকবে দেখো, এই যে টপ টোয়েন্টির আড্ডাটা তোমার আমার বা আমাদের সাথে তোমার হয়, আমাদের কিন্তু একটা সাসপেন্স প্রথম থেকেই থাকে যে নাম্বার ওয়ানে কোন গান রয়েছে। যে গান আগের মাসে বা তার আগের মাসে নাম্বার ওয়ানে ছিল, সেই গানে কি স্টিল নাম্বার ওয়ানে রয়ে গেল, বা নাম্বার টুতে কোন গান হলো, নিউ এন্ট্রি কী কী গান হলো, এই চিন্তাভাবনাগুলো হয়তো তোমার মাথাতেও চলে। কিন্তু দেখবে নাম্বার ওয়ানের প্রতি আমাদের প্রত্যেকের আকর্ষণটা একটু বড্ড বেশি। সেই নাম্বার ওয়ানেই আজকে তোমার সাথে আড্ডা হবে, যে স্কুল লাইফ থেকেই দেখবে ছোটোবেলা থেকেই আমাদের এই নাম্বার ওয়ান হতে হবে, টপ টপে যেতে হবে। এই যে টপে থাকার লড়াই, সেইটা নিয়ে মজার কিছু ঘটনা শেয়ার করতে পারো 9909063992। সেটা স্কুল লাইফের হতে পারে, কলেজ লাইফের হতে পারে, ইভেন প্রমোশন বা অ্যাপ্রাইজাল নিয়েও আমাদের এই অফিস লাইফেও চাপটা কম থাকে না বস। সেটা একেবারে টপ হোক বা ওই টপ লিস্টে ওঠা হোক, যে বসের চোখে বা অমুকের চোখে কি আমি টপ হলাম সেটাই জানাবে 9909063992। আর আপাতত মোহিত চৌহানের কণ্ঠে তোমার জন্য রইল জব তু সাজন।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, Rainbow Top 20 নিয়ে সঙ্গে রয়েছি আর যে উশসী আর এবার চলে যাব সরাসরি নাম্বার 19 এ আর নাম্বার 19 এ কিন্তু জাস্ট ওই এক মাস কি দু মাস হয়ে গেছে বোধ হয় ধমাল 4 সেই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা দুর্দান্ত গান থাকছে only for you
0: Top 20 Top 20 Song number 19

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছো রেইনবো টপ 20 আর তোমার সাথে আমার কিন্তু একটা আড্ডা জাস্ট শুরু হবে। আমি আজকে টপিকটা দিয়ে দিয়েছি যে নাম্বার ওয়ানে কোন গান আছে এই রেইনবো টপ 20-তে। আমাদের কিন্তু সেই উত্তেজনাটা ভীষণ থাকে, কিন্তু এই যে উত্তেজনা, এই উত্তেজনার মাঝে তুমি চট করে বলে ফেলো তো এই যে টপ হওয়ার বা টপ লিস্টে থাকার লড়াই, সেটা তুমি তোমার লাইফে কীভাবে ফেস করেছো, সেটা স্কুল লাইফ থেকে হোক কিংবা কলেজ লাইফ হোক বা এই বসের অ্যাপ্রাইজাল পাবো না প্রমোশন পাবো এইটা নিয়েও কিন্তু টেনশন থাকে, সেটাই জানিয়ে দেবে 9903653992-তে। আর এই মুহূর্তে আমার একটা পার্সোনাল ফেভারিট গান আছে সং নম্বর 18-এ। অনেকদিন পর সিনেমাটা দেখে জাস্ট আমার মনে একটা অদ্ভুত শান্তি এসেছিল, আর এই গানেও কিন্তু সেই শান্তিটাই রয়েছে। অনেকদিন পর সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে মেঘেদের নাম থাকছে সং নম্বর 18।
0: টপ 20, টপ 20, সং নম্বর 18, সং নম্বর 18।

0: বলছিলাম, আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন, তাই তো?
0: আমার তো ওটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যাই কিছুদিন।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এর পরে মানে সং নাম্বার 17 এ যে গানটা আছে সেই গানটার সঙ্গে না এই আগের সিনেমাটার কোথাও গিয়ে একটা লিঙ্ক আছে কি জানো। এই যে সিনেমাটার কথা বললাম অনেকদিন পর, মানে যেটা ছিল সং নাম্বার 18 এ, এর পরের যে গানটা মানে সং নাম্বার 17 এ যে গানটা রয়েছে সেই সিনেমাটায় অদ্ভুত একটা অপেক্ষার গল্প রয়েছে। অ্যান্ড সং নাম্বার 18 এর সেই সিনেমাটাতেও মানে অনেকদিন পরের মধ্যেও একটা অপেক্ষা ছিল, আর এই সিনেমাটাতেও একটা অদ্ভুত অপেক্ষা রয়েছে। যে সিনেমাটার কথা বলছি সেটা ম্যায় বাপস আউঙ্গা, যেটা হলে কতটা হিট করেছে আই ডোন্ট নো, কিন্তু ওটিটিতে রিলিজ করবার পরে এই সিনেমাটা স্টিল নাও ট্রেন্ডিংয়ে, বক্স অফিস হিট বলো কিংবা অভিনয় সিম্পল হ্যাটস অফ বস। এবং নাসিরুদ্দিন শাহ, ও মাই গড, সত্যিই যেন মনে হচ্ছিল উনি ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাচ্ছে, একেই বোধ হয় বলে লেজেন্ড। আর কথা না বাড়িয়ে কোন গানটার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এত দিনে সোশ্যাল মিডিয়ায় সমস্ত ট্রেন্ডিংয়ে যেই গানটা কনস্ট্যান্টলি একেবারে হিট রয়ে গেছে এতগুলো মাস ধরে, সেই গানটাই এবার সং নাম্বার 17 এ, অনলি ফর ইউ।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 17, সং নাম্বার 17।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এই গানটা শোনার পরে জানি মন একেবারে ভিজে যায়। যদিও বাইরের আকাশে এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো স্টুডিওয়ে বসে এই রকম গান শুনলে মনটা না একদম এলোমেলো হয়ে যায়। তুমি শুনছো 107 FM রেইনবোতে রেইনবো টপ 20, তোমার সঙ্গে আছে আর জি উষশী, আর রাত 12টা অবধি তুমি আর আমি এক একদম ধুমধুমার আড্ডা চলবে। আর এবং সেই আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে 9903653992 তে। শিবাস চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, উষশী অফিসার বসের সুনজরে থেকে টপে থাকতে আমাকে অনেক সময় অনেক অসাধ্য সাধন করতে হয়েছে, তাই বলি শীর্ষস্থান পাওয়ার থেকে তা ধরে রাখা বেশি কঠিন। ইটস ভেরি ট্রু, টপে তো বস উঠে গেলাম, এবার টপে থাকবো কি করে। এই আজকে এই টপ 20-তে টপ নিয়েই কথা হচ্ছে তোমার সঙ্গে 9903653992 তে। এবং এখন তোমার কাছে থাকবে একটা গান, যেই গানটা নাম্বার 16-এ। শুনে দেখো তো গানটা তোমার চেনা চেনা লাগছে কিনা।
0: টপ 20, টপ 20, song number 16, song number 16.

0: বাঙালি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছো রেনবো টপ 20, তোমার সঙ্গে আছে আর যে বিশ্বাসী, আর তোমার আমার আড্ডা চলছে। এই যে গানটা শুনলে বেপরোয়া সিনেমার সাউন্ডট্র্যাক থাকে, এটা কিন্তু একদম রেনবো টপ 20 তে এই সপ্তাহের নিউ এন্ট্রি ছিল। এবার কি জানতে ইচ্ছে করছে? সং নাম্বার 16 অবধি তো হয়ে গেল, সং নাম্বার 15 কি কোনো নিউ এন্ট্রি? কারণ অলরেডি এই জাস্ট এই টপ 20 লিস্টে সং নাম্বার 16 থেকে কিন্তু নিউ এন্ট্রি আসা শুরু হলো। সং নাম্বার 15 নিউ এন্ট্রি না নিউ এন্ট্রি নয় সেটা তোমায় বলবো, কিন্তু এখনই নয়, তার কারণ এই মুহূর্তে তোমার জন্য রাখবো একটা ভীষণ সুন্দর, কি বলো তো, ইন্ডিপপ রাখবো না ফ্ল্যাশব্যাক রাখবো? তুমি ভাবো তো কি রাখতে পারি তোমার জন্য।
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow বিষয়টা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক কিছু চলে, স্কুলে ছিল, কলেজে ছিল, ইভেন অফিস লাইফে, ইভেন আমাদের এই সাংসারিক জীবনেও কিন্তু আছে। বাড়ির সদস্যদের মধ্যে অমুক কি অমুকের বেশি প্রিয়, অমুক কি অমুকের কাছে একটু বেশি ফেভারিট, বন্ধুদের মধ্যেও কিন্তু আমাদের ভীষণভাবেই থাকে এই টপ হওয়ার লড়াইয়ে। মানে লড়াই মানে সেই রকম লড়াই না, মানে এই মজার কিছু ঘটনা বা কোনো

0: এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে পারো 9903659992 তে। টপিকে নয়, তবে একটা ভীষণ মিষ্টি মেসেজ পাঠিয়ে দিয়েছে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। পৃথিবী জবে বদলে গিয়ে অপরাধী মুক্ত হবে, তবেই যেন এই পৃথিবীতে অসাধ্য সাধন হবে। প্রত্যেক মানুষ প্রত্যেকের হাতটি ধরে রবে, পৃথিবীর বুকে তবেই যেন সূর্য উদিত হবে। সূর্য রোজ সকালেই ওঠে এবং রাতের অন্ধকার সরিয়ে সূর্য আসে বলেই আমাদের জীবনের আলোটা ভীষণভাবে ছড়িয়ে পড়ে, এবং তাই জন্যই আমরা কিন্তু অলওয়েজ টপেই থাকি বস। কারণ আমাদের জীবনে যাই হয়ে থাক না কেন, মুডটাকে একদম টপ ফর্মে রাখতে হবে। আর তুমি শুনছো রেনবো টপ 20 এই মুহূর্তে। এবার টপ 15 বেশ অনেক সপ্তাহ ধরেই এই গানটা রয়েছে আমাদের রেনবো টপ 20 লিস্টে। আলফা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে কোন গানটা তুমি বুঝতেই পারছো, সেও তো টুকুস করে এবার তোমায় শুনিয়ে দিই। সং নাম্বার 15,
1: টপ 20, টপ 20, সং নাম্বার 15, সং নাম্বার 15।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ওফ বস, কি লেগেছে! মানে এই গানটাতে না আলিয়া ভাট জাস্ট ছিটকে দিয়েছে, তাই জন্যেই এত সপ্তাহ পরেও এই গানটা কিন্তু রেইনবো টপ 20-তে তার জায়গাটা একদমই করে রেখেছে। এবার এবার একেবারে কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাব সং নাম্বার 14-এ, যেই গানটা অনেক মাস ধরে এই সং নাম্বার 20-তে রয়েছে। মানে সিনেমাটা হলে রিলিজ করলো, লোকজন ছুটতে ছুটতে দেখে এসে আবার ওটিটি প্ল্যাটফর্মেও রিলিজ করে

0: কিন্তু রেনবো টপ টোয়েন্টিতে এই গানটা স্টিল নিজের জায়গা একদম বরকরার রাখলো। আর তুমি শুনছো রেনবো টপ টোয়েন্টিতে এবার এবার এবার শুনবে সং নাম্বার কত বলো তো, নিজে হিসেব করো, হিসেব করো, শুনিয়ে দিচ্ছি।
1: টপ টোয়েন্টি, টপ টোয়েন্টি, সং নাম্বার 14, সং নাম্বার 14।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: ককটেল টু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শোনালাম তোমাকে। আর এই গানটা কিন্তু ভীষণ হিট হয়েছে, শুধু এই গানটা নয়, সিনেমাটাই ভীষণ হিট হয়েছে। কৃতি সেনন, শাহিদ কাপুর এবং রশ্মিকার এই যে একটা অদ্ভুত ত্রিকোণ প্রেম, এবং একটা ককটেল ওয়ানও ভীষণ ভীষণ হিট হয়েছিল, সেই তুলনায় ককটেল টু কতটা ভালো হলো সেটা তুমি বলবে। কিন্তু এবার আমি কি বলবো, আমি বলবো যে তোমাকে অনেকগুলো মানে টপ 20 লিস্টের অনেকগুলো গান শোনানো হয়ে গেল, কিন্তু এবার আমরা চলে যাব সং নাম্বার 13-এ। সং নাম্বার 13-এ কিন্তু একটা নিউ এন্ট্রি গান রয়েছে, কোন সিনেমা থেকে সেটা গেস করতে থাকো, এসে বলে দিচ্ছি।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 13, সং নাম্বার 13।

0: কি মনে হচ্ছে? আমি বিপ্লবী না ডাকাত?
1: আর নয় যো হুকুম ভাঙে মানুষের ঘুম, কারা ভুল কারা ঠিক তুমি বলো। উঠে ওই বেজে শাখে যে নতুনেরই ডাক, হবে পথ না পথিক তুমি বলো।

0: নাকি হার তুমি বলো,
1: এটা জিত নাকি হার তুমি বলো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা এই সপ্তাহে নম্বর 13 ছিল তোমার জন্য। এই সিনেমাটা সত্যি মানে একেবারে গায়ে কাটা দেয় একজন স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহকে নিয়েই এই সিনেমা, অ্যান্ড নান আদার দ্যান জিত দাদা, সুপারস্টার জিত, একদম মানে কি বলবো, আমাদের পাগল করে দিয়েছে। এমনিতেই আগস্ট মাসটা আমাদের কাছে ভীষণ একটা দেশপ্রেমের মাস, হ্যাঁ এটা বলতে খুব অদ্ভুত লাগে যে দেশপ্রেমের আবার কোনো মাস থাকে নাকি, কিন্তু হয় না যে কোনো কোনো সময় আমাদেরকে কোনো কোনো জিনিস একটুখানি ওই চোখে আঙুল দিয়ে দেখাতে হয়। আমাদের তো এখন ট্যাগিংয়ের যুগ, ওই কান ধরে ট্যাগ করে বোঝাতে হয়, সেও তো আমরা নিজেদের জীবনে সোশ্যাল লাইফে যতটাই ব্যস্ত থাকি, ওয়ার্কিং লাইফ নিয়ে যতটাই ব্যস্ত থাকি না কেন, এই আগস্ট মাস, ইভেন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 2nd অক্টোবর, এরকম স্পেশাল কয়েকটা দিন আমাদের কাছে নতুন করে মনে করায় বস দেশের জন্যও কিছু করতে হবে। এবং তখন যখন এই প্যাট্রিয়টিক সিনেমাগুলোও রিলিজ করে, তখন কোথাও গিয়ে আমাদের ঘুমিয়ে থাকা মনের ভেতরেও একটু আগুন জ্বলে ওঠে। তেমনই একটা সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটা এখনও অবধি বক্স অফিস হিট এবং এখনও অবধি একদম ধুমধুমার করে চলছে প্রত্যেকটা হলে। আর সেই গানটাই মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার সাউন্ড ট্র্যাক থেকেই সং নম্বর 12 ছিল তোমার জন্য, সং নম্বর 13 ছিল তোমার জন্য। সং নম্বর 12 কী সেটা বলবো, কিন্তু যখন এই মুডের ভেতর ঢুকেই গেলাম তখন আরও একটা সিনেমা তার কথা বলতেই হয়, যে সিনেমাটা যখন রিমেক হবে তখন কিন্তু আমাদের সকলেরই মনে হচ্ছিল যে এই সিনেমাটার রিমেক হচ্ছে, এই সিনেমাটাকে তার

সেই প্রথম সিনেমাটাকে কোনোভাবে মানে আমাদের আবার হতাশ করবে না তো, কিন্তু যখন সিনেমাটা রিলিজ করলো আমরা হলে গিয়ে দেখলাম এবং এগেইন চোখ ফুলিয়ে এবং বুক ভরা ভালোবাসা নিয়ে ফেরত এলাম তাদের জন্য যারা জেগে থাকে বলে আমরা শান্তিতে ঘুমাই। সেই সিনেমার সাউন্ডট্র্যাক থেকেই বর্ডার টু, সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা তোমার জন্য।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: Yes. এবার আমার রেনবো টপ 20-র টপ লিস্টে ফেরত আসি। সং নম্বর 13 অবধি তোমাকে শোনানো হয়ে গেছে, রিক্যাপ এই মুহূর্তে দেবো না, রিক্যাপ দেবো একদম লাস্টে। এবার চলে যাব সং নম্বর 12-এ, আর তোমার সাথে আমার কিন্তু দ্বিতীয় ঘন্টার আড্ডাও শুরু হয়ে গেছে, আর তোমার সাথে 9903653992-তেও একটা আড্ডার টপিক রেখেছি, যে এই যে টপে থাকার লড়াই, সেইটা তুমি কীভাবে সামাল দাও, বা তুমি এই যে টপে থাকার লড়াইয়ের মধ্যে কোনো মজার ঘটনা বা কোনো ঘটোমাটো কোনো এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই জানাবে 9903653992-তে। আর এই মুহূর্তে সং নাম্বার 12-এ এগেইন ককটেল 2 সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান, ওনলি ফর ইউ।
0: Song number 12.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes ককটেল সিনেমা অনেক দিন ধরেই টপ লিস্টে নিজের জায়গা ধরে রেখেছে রেইনবো টপ 20 লিস্টে অলরেডি দুটো গান চলে এসেছে আরও গান আছে কি না সেটা তো যত এগোবো ততই তুমি জানতে পারবে আর এই মুহূর্তে সং নাম্বার 11 এ যে সিনেমা প্রীতম অ্যান্ড পেড্রো সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা সিনেমাটা তো অনেকেই দেখেছে সবাই বলছে বেশ ভালো কিন্তু বক্স অফিস যে একটা ভয়ানকভাবে হিট করেছে তা নয় তবে হ্যাঁ আরশাদ ওয়ারসির এইরকম একটা ক্যারেক্টার তার মধ্যে একটা কমেডি পাঞ্চ সব মিলিয়ে সিনেমাটা যতটা না ভালো লেগেছে এই গানটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে একদম টপে অনেক মাস ধরেই আছে অ্যান্ড সেই কারণেই আজকে আবারও রেইনবো টপ 20 এই গানটা নিজের জায়গা করে নিয়েছে সং নম্বর 11 এ
0: টপ 20 টপ 20 সং নম্বর 11 সং নম্বর 11

0: Is it true?
1: ক্ষমা করাটা কি সত্যি এত সহজ? কবি কিসে কো মাফ কর ভি দো বললেই হয়। হ্যাঁ হয়, কেজিখানে চকলেট দাও, সেইভাবে ক্ষমা চাও নিশ্চয়ই করব। কারণ তুমি যখন ভুল করেছো, ভুলের মাশুল তো তোমার গুনতেই হবে। তবে সবসময় কি ভুলের মাশুল গোনা যায়? সবসময় কি ভুল করে বা দুম করে তুমি যদি একজনের জীবন থেকে চলে যাও, আবার কি বলা যায় এভাবেও ফিরে আসা যায়? সেই সিনেমাই কিন্তু মুসাফির ক্যাফে। মুসাফির ক্যাফে ভীষণ ভীষণ হিট এই মুহূর্তে, যেই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে থাকবে জাস্ট নেক্সট তোমার জন্য গান। অ্যান্ড ভেদিকা পিন্টো, বিক্রান্ত মেসি অ্যান্ড মহিমা মকওয়ানা, এই তিনজনে এই সিনেমাটায় সিম্পলি পাগল করে দিয়েছে। তবে হ্যাঁ, পাগল তো একজন একেবারেই করেছেন, নান আদার দেন বিক্রম মেসি। নামের মধ্যে মেসি থাকলেই তারা না অদ্ভুতভাবে মিশিয়ে দেয় না। আমি আর্জেন্টিনার ফুটবলারের কথা শুধু বলছি না, দেখবে যেখানে যেখানে মোটামুটি যাদের নামের মধ্যে বিক্রম মেসি থাকে, তবে এটা বিক্রান্ত মেসি আমাকে অনেকেই বলবে এটা উচ্চারণটা হচ্ছে না, দিস ইজ নট মেসি। আই নো যে উচ্চারণটা একটু গোলমাল হয়ে গেল, কিন্তু ওই ওই ওই যেভাবে সেভাবে হোক একটু মিলিয়ে দেয়া যদি যায় তাহলে তো কোনো কথাই নেই। তুমি শুনছো রেনবো টপ 20, আর এরপরে তোমার জন্য বিক্রম মেসের এই গানটা রইল অনলি সং নম্বর 10।

0: Rainbow. Rainbow Top 20.
1: তুমি শুনছো রেইনবো টপ 20, আর তোমার সঙ্গে আছি আর যে উশুষি, আর আর এই যে তোমার সাথে আমার আড্ডা চলছে, এবার ডিরেক্টলি চলে যাব সং নাম্বার 18-এ। সং নাম্বার 18-এ কোন গান আছে সেটা শুনবো তুমি আর আমি মিলে। টপ 20, সং নাম্বার 9,

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes তুমি শুনছো rainbow top 20 আর জিক সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শোনালাম তোমায়। আই এম ভেরি প্রিভিলেজড যে রেইনবোর পক্ষ থেকে এই সিনেমাটার প্রিমিয়ার শোয়ে পৌঁছে গিয়েছিলাম আমি। যার ক্লিপিং তুমি আমাদের ইনস্টা হ্যান্ডেলে পেয়ে যাবে। দুর্দান্ত কিছু সেলিব্রিটির সঙ্গে কথা হয়েছে অ্যান্ড উজান গাঙ্গুলির যেহেতু কমার্শিয়াল ফার্স্ট ডিরেক্টেড মুভি, ও এর আগে সিনেমা রিলিজ করেছে সেটা কমার্শিয়ালি এবং হলে রিলিজ মুভি নয়। উজানের ছবিতে অভিনয় আমরা আগে দেখেছি, ইজ আ ভেরি ভেরি ভেরি প্রমিনেন্ট অ্যাক্টর, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর ও কি লম্বা রেসের ঘোড়া সেটা সিনেমাটা দেখলেই বোঝা যাবে। আর এই গানটাও কিন্তু বেশ কয়েক মাস ধরে রেইনবো টপ 20 নিজের জায়গা জারি রেখেছে। তবে এবার চলে যাব একেবারে নেক্সট পর্বে, নেক্সট পর্বে মানে আমাদের রেইনবো টপ 20 সং নম্বর 18 এবং এটাও কিন্তু আবারও

0: A new entry song. কোন গানটা সেটা একেবারে ডিরেক্টলি তোমায় শুনিয়ে দেবো, সং নাম্বার 8।
1: Top 20, Top 20, Song number 8, Song number 8.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes রেইনবো টপ 20 তুমি শুনছো আর আর আর এই দুর্দান্ত কিছু গানের প্লেলিস্ট মানে রেইনবো টপ 20 তে টপ 20 গানে তোমার জন্য বাজাচ্ছি আমি। আর এক্ষুনি যে গানটা তুমি শুনলে ইশক কমিনা, এই গানটা কিন্তু বেসিক্যালি একটা রিমেক গান, কিন্তু রিমেক গান হলেও এই সমস্ত গান যখনই আমাদের সামনে আসে আমরা কিন্তু সিম্পল একদম উড়ে যাই বস। আর এই গানটা কোন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে সেটা নিশ্চয়ই এতক্ষণে তুমি জেনে গেছো, তবু আমি বলে দিই গানটার মানে এই সিনেমাটার নামের মধ্যে না একটা ব্যাপার আছে, বেবি ডু আর ডাই, মানে ব্যাপারটা ছিল বেবি ডু ডাই ডু, আমি ওটা ডু আর ডাই বলে গেলাম না, অ্যাকচুয়ালি সিনেমাটার নাম হচ্ছে বেবি ডু ডাই ডু। একটা দুর্দান্ত সিনেমা, যারা যারা দেখেছে তারা তারা জানে। আর এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই রিমেক গানটা, আবারও যতই রিমেক হোক এই গানটা কিন্তু যখনই এসছে তখনই কিন্তু এই গানটা একেবারে দিল জিতনেওয়ালা ব্যাপার করে ফেলেছে। তার কারণ এই গানটা কিন্তু যতবারই আমাদের সামনে আসবে এই ধরনের ড্যান্স নম্বরগুলো তখনই কিন্তু আমাদের কাছে ভীষণভাবে ফেভারিট হয়ে যাবে। এবার এবার যে সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গানটা রাখব, সেই সিনেমাটা সিনেমা হয়ে ওঠার আগে একটা নাটক ছিল, দেবেশ চট্টোপাধ্যায়ের একটা নাটক উইঙ্কল টুইঙ্কল। সেই নাটকটাই সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সিনেমা হলে আসতে চলে।

0: দিচ্ছে। এবং অবভিয়াসলি কাস্ট অ্যান্ড ক্রিউ পাল্টে গেছে। কাস্ট অ্যান্ড ক্রিউ পাল্টে গেলেও সিনেমাটার মোটামুটি টিজারে যা বোঝা যাচ্ছে যে সিনেমাটা একদম ধামাকেদার হতে চলেছে। কিন্তু যে গানগুলো অলরেডি রেনবো টপ 20 উঠে এসেছে সেই গানগুলো কিন্তু অসাধারণ হচ্ছে। তাই জন্যেই এবার রেনবো টপ 20 সং নাম্বার 7 তোমার জন্য থাকছে এগেইন আ নিউ টিউন, আ নিউ এন্ট্রি, যে আধারে উইঙ্কল টুইঙ্কল সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে।
1: টপ 20 সং নাম্বার 7

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছো রেইনবো টপ 20 তোমার সঙ্গে আছে আর যে উষসী আর আর আর অলরেডি কিন্তু আমরা সং নাম্বার 7 পর্যন্ত চলে এসেছি আর সং নাম্বার 6 কোন গান আছে সেটাও তোমাকে শোনাবো কিন্তু সং নাম্বার 6 যে গানটা রয়েছে এগেইন এই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকেই সং নাম্বার 6 তোমার জন্য রয়েছে মানে উইঙ্কল টুইঙ্কল সিনেমার সাউন্ড ট্র্যাক থেকেই রয়েছে আরেকটা গান তোমার জন্য কিন্তু এই যে গানটা এক্ষুনি তোমায় শোনালাম মানে এই যে আধারে সেই গানটা কিন্তু জাস্ট মানে জাস্ট কিছুদিন হলো রিলিজ করেছে মানে একদম রিসেন্ট রিলিজ করেছে বলা যায় কিন্তু এর মধ্যেই কিন্তু এই গানটা বেশ বেশ মানে লোকজনের পছন্দের মধ্যে চলে এসেছে তাই জন্যেই এই গানটা সং নাম্বার 7 এসছে আর যে গানটা এখন তোমায় শোনাবো সেই গানটা সং নাম্বার 6 উইঙ্কল টুইঙ্কল সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে আগের সপ্তাহেও কিন্তু টপ 20 লিস্টে এই গানটা ছিল অ্যান্ড এগেন আবার টপ 20 এই গানটা সং নাম্বার 6 অনলি ফর ইউ
0: টপ 20 টপ 20 সং নাম্বার 5 সং নাম্বার 5 Top 20 Top 20 Song number 6 Song number 6

0: হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20. FM Rainbow Te Indie Pop Playlist. Indie Pop Playlist. Indie Pop Playlist.
1: Oh yeah, it's the 107, y'all.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আর যে উষা শীল রয়েছে তোমার সঙ্গে রেনবো টপ 20-র আড্ডায়, আর তুমি শুনছো রেনবো টপ 20, এর মধ্যে আমরা কিন্তু অলরেডি সং নাম্বার 6 পর্যন্ত পৌঁছে গেছি। সং নাম্বার 5-এ কী গান আছে সেটা বলবো, দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে হয়? ঘড়ির কাঁটা বলছে জাস্ট 10:46, আর আজকে যেহেতু সোমবার, মানে আজকেই জাস্ট সপ্তাহটা শুরু হয়েছে, তাই জন্যে এই মানে যেহেতু ভাদ্র মাসও শুরু হয়েছে, ভাদ্র মাসে একটা প্যাচে গরম অলরেডি আমাদেরকে পাগল করে দিচ্ছে। তবে আজকে খুব একটা বৃষ্টি আমরা পাইনি, আমরা যেটা পেয়েছি নর্মালি একটা মেঘলা ওয়েদার। আমি যতবারই জানলা খুলছিলাম ততবারই দেখছিলাম দূরে একটা মেঘ, কিন্তু অসম্ভব গরম। সেহেতু নর্মালি মানে ওই গরমের ব্যাপারটা আমাদেরকে ছেড়ে কোনোভাবেই যাচ্ছে না, আর ভাদ্র মাস পড়েছে মানে গরমটা একটা প্যাচে গরম আমাদেরকে আরও পাগল করে দেবে। তবে আর একটা মজাও আসছে, এখন আকাশের দিকে তাকালে বেশ একটা শরতের মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। আর আজকে যেহেতু জাস্ট সোমবার, সেহেতু এই সপ্তাহের ওয়েদার কেমন থাকবে সেটা তোমায় আমি একটু টুক করে বলে ফেলি। আজকে সেইভাবে বৃষ্টি না দেখা গেলেও মোটামুটি ওয়েদার আপডেট বলছে আগামীকাল বুধবার, বৃহস্পতিবার মানে কালকে মঙ্গলবার, তারপরে বুধ মানে মঙ্গলে উষা বুধে পা বৃষ্টি এবার ঝরে যায়, এরকম একটা কেস হতে চলেছে। কারণ আগামীকাল এবং তারপরের দিনও মোটামুটি একটা টুপটি টিপ টিপ করে বৃষ্টি, মোটামুটি এই উইকেন্ড পর্যন্ত বৃষ্টি যাবে। এবং যেহেতু আগস্ট মাস পড়ে গেছে এবং 15 আগস্টের জন্য মোটামুটি আরও বেশ কিছুদিন বেশ কয়েকটা জায়গায় সেল চলছে। হ্যাঁ, 15 আগস্ট আমরা অনেক দিন পেরিয়ে এসেছি, অলমোস্ট 9 ডেজ গন, কিন্তু তারপরেও বেশ কিছু জায়গায় সেল চলছে। এবং তুমি যদি ভাবো এই উইকেন্ডে আমি একটু পুজোর শপিংটা করে নেবো, বা সেল অনেক জায়গায় চলেও গেছে, সেই সেলের মধ্যে তোমার শপিং করা হয়নি, তুমি হয়তো ভাবছো এই উইকেন্ডে আমি শপিং করে নেবো, করো, কিন্তু ম্যাকে অবভিয়াসলি ছাতা রেখো, কারণ এই উইকেন্ডে তুমি শপিং করতে বেরোলে বৃষ্টিও শপিং করিয়ে দেবে তোমায়, মানে বৃষ্টির জলে ভিজিয়ে দেবে তোমায়। আর এই তোমার সাথে আমার আড্ডাটা চলছে রেনবো টপ 20-তে, এই মুহূর্তে তোমার জন্য রাখছি যতীন উড়ানের একটা দুর্দান্ত গান, রাতের আকাশে। এই দেখো একটু উঁকি মেলে দেখো, আকাশের চাঁদটাও কিন্তু বেশ সুন্দর, তাই জন্য এই গানটা রাখছি only for you।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes এবার আবারো রেনবো টপ 20 সং নম্বরে ফেরত আসি আর আমরা অলরেডি সং নম্বর 6 পর্যন্ত পৌঁছে গেছি সং নম্বর 5 শোনাবো তোমাকে আর সং নম্বর 5 টক্সিক না মানে গানটা টক্সিক না টক্সিক সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে মধুশ থাকছে তোমার জন্য সং নম্বর 5
0: টপ 20 টপ 20 সং নম্বর 5

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 3993695922 মেসেজ আসছে। আর অলরেডি টালিগঞ্জ থেকে বোম্বা লিখেছে যে অফিসে বস বা প্রেমিকার কাছে প্রায়োরিটি লিস্টে টপ কোনো দিনই হতে পারিনি, কিন্তু নিজেকে জীবনে টপ ভাবা কোনো দিন বন্ধও করিনি। ও মাই গড, হ্যাঁ ইহি তো চাহিয়ে, কই মুঝে টপ বলে ইয়া না বলে, আই এম অলওয়েজ দ্য বস অ্যান্ড আই এম অলওয়েজ দ্য টপ। তুমি শুনছো 107 FM Rainbow তে রেইনবো টপ 20, তোমার সাথে রয়েছে আর যে উশোষী অ্যান্ড আমরা কিন্তু টপ 5 অলরেডি পৌঁছে গেছি, আর টপ 4, টপ 3, টপ 2 অ্যান্ড দ্য ফাইনাল টপ 1 বাকি রয়েছে। হ্যাঁ একটু বাকি থাক, কারণ তোমার আমার দ্বিতীয় ঘন্টার আড্ডাও কিন্তু প্রায় শেষের মুখে। তৃতীয় ঘন্টার আড্ডায় আমরা ঢুকবো একটা গান শুনতে শুনতে, অনুপম রায়ের কণ্ঠে এই গানটা থাকছে তোমার জন্য। আর তোমার আমার তৃতীয় ঘন্টার আড্ডাও এই এই গানটার হাত ধরে শুরু হবে।

শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তোমার সঙ্গে রয়েছি আর যে উশুশি আর তোমার আমার আড্ডা চলছে 9903653992 তে। দেবারতি মেসেজ করেছে হাওড়া থেকে, লিখেছে খুব ভালো লাগছে উশুশি, দারুণ প্রোগ্রাম হচ্ছে। আর ও লিখেছে যে টপ লিস্টে থাকার দৌড় আমি কোনো দিনই দিইনি, ছোটোবেলায় মা ভাবতো আমি বোধ হয় অ্যাটলিস্ট ক্লাসে টপ টেনের মধ্যে থাকবো, কিন্তু কোনো দিন থাকিনি বলে মা দুঃখ পেয়েছে। যখন পরবর্তীকালে লাইফে মোটামুটি একটা জায়গায় সেটেলড হয়ে যেতে পেরেছি, তখন মা বুঝেছে যে টপে থাকাটা বড় কথা নয়, নিজের ইমেজ এবং নিজের কাজটাকে টপ ফর্মে রাখাটাই আসল চ্যালেঞ্জ জীবনে। জিও ক্যা বাত, তুমি শুনছো 107 FM রেনবো, তোমার সঙ্গে রয়েছি আর যে উশুশি। আর যে গানটা তোমাকে একটু আগে শোনালাম, অনুপম রায়ের কণ্ঠে ভালোবেসে বাসনা এবং তারপরে লুটেরা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে মুনটারে স্বানন্দ কিরকিরেজির কণ্ঠে দুর্দান্ত, দুটো গানই ভালোবাসা প্রেম এবং ওই একটু ওই রাত গড়াচ্ছে, তো রাত গড়ালে না এই ধরনের গান শুনে মনটাকে বেশ একটু এলোমেলো করে দিতে ভালোই লাগে। আর সেই এলোমেলো করানোর জন্যে শ্রেয়া ঘোষালের সাউন্ড ট্র্যাক, মানে শ্রেয়া ঘোষালের কণ্ঠে অন্তহীন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে তোমার জন্য রাখছি এই গান। একটু আগেই বললাম না যে কালকে নাকি বৃষ্টি নামবে, দেখো তো এই গানটা শুনতে শুনতেই তোমার মনে বৃষ্টি নামে কিনা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: Yes, Rainbow Top 20 চলছে আর সং নাম্বার 5 পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এবার আবার কাউন্টডাউনে ফিরব, সং নাম্বার 4 রাখবো তোমার জন্য। এবং ইটস আবার আবার আবার এগেইন একটা রিমেক সং। আমরা দেখেছি এই ট্রেন্ডিংটা বলিউডে একটু বেশি, টলিউডে অতটা না হলেও, যে যতবার সং রিমেক হয় গানটা আমরা ভাবি না এই ডিজে ফিজে মিক্স হলো গানটা কি ততটা ভালো লাগবে, একদম মানে তুমুল হিট হয়ে যায় বস। এবং ডান্স নাম্বার হিসেবে তো একদম তুমুল ফাটাফাটি যায়। এবং অবভিয়াসলি যেহেতু এই গানটা রিসেন্টলি রিলিজ করেছে, আমরা জানি যে এই বছর যে যে পার্টিগুলো হতে চলেছে, মানে সেটা নিউ ইয়ার পার্টি বলো বা তোমার বাড়িতে জাস্ট হাউস পার্টি, এই গানটা অবভিয়াসলি তুমি পা মেলাবেই। সেই গানটাই এখন থাকছে তোমার জন্য ভাই মেরা স্টার হ্যায় সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, সং নম্বর 4 এ।
0: টপ 20, টপ 20, সং নম্বর 4, সং নম্বর 4।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Top 20.
1: গুলাম সিনেমার রানী মুখার্জি আর আমির খানকে যখন আমরা এই গানে জাস্ট দেখেছিলাম, ও মাই গড, আমরা প্রত্যেকে 8 থেকে 80 সিম্পল প্রেমে পড়ে গিয়েছিলাম। আর এই গানটা বা গুলাম সিনেমাটা আমাদের সকলের কাছেই ভীষণ নস্টালজিয়ার, ইভেন যারা আমরা 90s কিড তাদের কাছে তো বটেই। আর এই গানটাই যখন আবারও আমরা রিমেক হতে দেখলাম এবং এই গানে রাঘব জুয়াই এবং নিহারিকা NM এই গানে নাচলেন, সেটা কেমন লাগলো তোমার আই ডোন্ট নো, কিন্তু স্টিল এই গানগুলো যতবারই প্লে লিস্টে আসে ততবারই আমরা গানটার জন্য, জাস্ট রিমেক হোক আর যাই হোক, দিস ইজ মানে একদম গোল্ডেন নাম্বার্স বস, যতবার যতভাবে আমাদের কাছে ফিরে আসবে ততবার অবভিয়াসলি আমাদের টপ লিস্টে এই গানগুলো থাকবে। তুমি শুনছো রেইনবো টপ 21 FM রেইনবোতে, আর যে উষশীর সঙ্গে আর একদম রাত 12 অবধি তোমার সাথে আমার আড্ডা চলবে। আর অলরেডি আমরা সং নাম্বার 4 পর্যন্ত পৌঁছে গেছি, হাতে জাস্ট বাকি আছে নাম্বার 3, নাম্বার 2 অ্যান্ড দ্য ফাইনাল নাম্বার 1। এই যে টপ 3 গান, এই টপ 3 গান শোনার আগে একটু অপেক্ষা তো করতেই হবে বস। আর এই যে টপ 3 গান শুনবে তার আগে এই 3 নম্বর মানে তিনটে গান শোনার আগে তোমাকে একটু শুনিয়ে দিই, তিনটে গান না মানে টপ 3 গান নয়, 3 কে 3 রাখছি তোমার জন্য। আর তিনটে গানের ওপারে ফিরছে উষশী তোমার সঙ্গে।
0: FM রেইনবোতে 3

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: রেইনবো টপ 20-তে তোমার সাথে আমার আড্ডা চলছে, আর আমরা কিন্তু নাম্বার 4 পর্যন্ত গানে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। এবার তাহলে তোমার নাম্বার 3 শোনানোর পালা, আর নাম্বার 3-তে কোন গান আছে সেটাও বলবো। নাম্বার 3-তে যে গানটা আছে সেই গানটা কিন্তু আগে কি আমাদের টপ 20-র লিস্টে ছিল, তুমি কি কোনো রকম কোনো গেস করতে পারবে? না, এই সপ্তাহের নিউ এন্ট্রিতে নাম্বার 3, ইয়াস, আর সেই গানই একদম নিউ এন্ট্রি হয়েই নাম্বার 3-তে পৌঁছে গেছে। জাস্ট রিসেন্টলি রিলিজ করেছে এই গানটা, আর কোন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে সেটাও তোমায় বলে দিই। যেই সিনেমাটা এখন বেশ ট্রেন্ডিংয়ে যাচ্ছে, বাটওয়ারা জাস্ট রিলিজ হতে চলেছে, এবং বাটওয়ারা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে নিউ এন্ট্রি এই গান চলে এসছে জাস্ট নাম্বার 3-তে।
0: FM Rainbow তে Rainbow New Tune, Top 20, Top 20, Song number 3, Song number 3।
2: My

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বটওয়ারা সিনেমার সাউন্ডট্র্যাক থেকেই গানটা ছিল রেইনবো টপ 20 নাম্বার 3-তে। 14 আগস্ট এ সিনেমাটা রিলিজ করে গেছে হলে, পরবর্তীকালে হয়তো ওটিটিতেও এই সিনেমা রিলিজ করতে পারে। আর এই যে বটওয়ারা সিনেমার নামের মধ্যেই বোঝা যায় যে এই সিনেমাটা আমাদের ওই বঙ্গভঙ্গ নিয়েই। এবং এই যে আমাদের টপ 20-তে আর একটা গানও ছিল ম্যায় বাপা সাউঙ্গা, ওই সিনেমার মধ্যেও কিন্তু এই এই ভারত ভাগ এবং এই এই যে ভাগ হয়ে যাওয়ার যন্ত্রণা, কিন্তু গানগুলোর মধ্যেও এই যে এক একটা সিন এবং এই এক একটা গানের লিরিক্সের মধ্যে যে ইমোশন, যে নস্টালজিয়া ছড়িয়ে আছে, সেগুলোই কিন্তু অবভিয়াসলি এই গানগুলোকে একদম টপ মোস্টে নিয়ে আসে। এবার চলে যাব সং নাম্বার 2-তে। আর সং নাম্বার 2-তে যে গানটা থাকবে সেই গানটা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সং নাম্বার 1-এ ছিল। অবভিয়াসলি তুমি বুঝেই গেছো আমি কোন গানের কথা বলছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্টলি সং নাম্বার 2।
0: টপ 20, টপ 20 song number 2, song number 2.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes আমরা অলরেডি সং নাম্বার 2 তে পৌঁছে গেছি। আচ্ছা, তোমাকে যদি এখন পড়া ধরি যে সং নাম্বার 19 এ কি গান ছিল বলো তো, বলতে পারবে? আমার মনে হয় তোমার একটু গুলিয়ে যাবে, কিন্তু তোমার যাতে গুলিয়ে না যায় তাই জন্যই একটা একদম রিক্যাপ রাখছি তোমার জন্য। সং 20 থেকে সং নাম্বার 2 পর্যন্ত কি গান ছিল সেটা একবার টুক করে শুনে নাও, আর তারপরে এসে শোনাবো সং নাম্বার 1।
0: Rainbow Top 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: সং নাম্বার 20 তে ছিল ময়না।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এবার একেবারে নাম্বার ওয়ান গানের পালা। আর এই নাম্বার ওয়ান গান কিন্তু একেবারে নিউ এন্ট্রি এবং এসেই প্রেম কীটাণু সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গান এসেই একেবারে নাম্বার ওয়ানে। আর এই গান শুনতে শুনতেই বিদায় নেমে আর যে উষসী।
0: Top 20 Song number 1

বেশ কয়েক সপ্তাহ ধরে নাম্বার ওয়ানে থাকা গান আজকে নাম্বার টু তে ছিল, তেরা মেরা রিশতা, আবার আপ অ্যান্ড টু এর সাউন্ড ট্র্যাক থেকে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও only on 107 FM রেইনবো শুনতে কি চাও
1: DBL 0306 5 999 2 নাম্বারটা তো তোমাদের প্রত্যেকের মুখস্থ আছে, তবুও আমাদের করতে হয় কিছু কাজ নিয়ম মেনে। আর সেই কারণেই মহুল তোমায় আরও একবার নাম্বারটা জানিয়ে দিল, যে নাম্বারে তুমি তোমার পছন্দের গানের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছ। আর হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ যেটা তোমার খুশি সেটাই তোমার নাম সমেত গানের নামটা পাঠিয়ে দাও। ততক্ষণ তোমার কানে থাক এই গানটা। ফিরে আসছি ঠিক 4 মিনিট পরে তোমার রিকোয়েস্ট নিয়ে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকে শুনতে কি চাও এর প্রথম রিকোয়েস্ট করেছেন স্নেহাশিস চক্রবর্তী ফ্রম মধ্যমগ্রাম। আমার একবার অ্যান্টনির সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা শুনতে চেয়েছেন, আর এই গানটা উনি ডেডিকেট করতে চেয়েছেন দুর্গানগরের স্নেহাকে।
2: The whole country of the system is juxtaposition by the hemoglobin in the atmosphere because you are a sophisticated rhetorician intoxicated by the exuberance of your own verbosity.
3: What?
4: My name is Anthony Gonsalves.
3: Gonsalves?
4: Right. My name is Anthony Gonsalves.

0: garçon, bis.
1: Excuse me, please. My name is Frankie?
2: No.
1: No. Sebastian?
2: No.
1: Goldie? Soldi?
2: No! Anthony Gonsalves!
0: Oh, yes! Anthony Gonsalves!
3: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
4: ভবানীপুর থেকে শ্যামল গাঙ্গুলি পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন আরাধনা থেকে কিশোর কুমার আর আশা ভোসলের গলায় এই গানটির জন্য।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন নবকুমার দাস মাছলা থেকে, শুনতে চেয়েছেন কুমার শানু আর অলকা ইয়াগনিকের গলায় এই গানটা ফুল আর কাঁটের সাউন্ডট্র্যাক থেকে। তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903652992 তে। তুমি রয়েছো শুনতে কি যাবে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানে রিকোয়েস্ট করেছে ঢাকুরিয়া থেকে সৌভিক, শুনতে চেয়েছে আনন্দ আশ্রমের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমার আর আশা ভোসলের গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পূর্বস্থলী থেকে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন অনন্ত পাল, শুনতে চেয়েছেন মুন্না ভাই MBBS এর সাউন্ডট্র্যাক থেকে শ্রেয়া ঘোষাল আর বিনোদ রাঠোরের গলায় ছান ছান। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটফট জানিয়ে দাও মহুলকে 9903659922 তে। তুমি রয়েছো শুনতে কি চাও।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 12:29 পরের গানের রিকোয়েস্ট করেছেন হাওড়া আন্দোল থেকে মুমতাজ বেগম, শুনতে চেয়েছেন কিশোর কুমারের গলায়, গুরুদক্ষিণার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটি।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

ক্যানিং থেকে মেসেজ করেছেন, বাপি লস্কর শুনতে চেয়েছেন রাজা হিন্দুস্তানির যে কোনো একটা গান। তাই রাজা হিন্দুস্তানি থেকে আমার পছন্দের এই গানটা রইল কুমার শানু আর আলকা ইয়াগনিকের গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: কসবাহালতু থেকে সৌভিক সরকার মেসেজ করেছে, শুনতে চেয়েছে রূপম ইসলামের গলায় এই একলা ঘর আমার দেশ.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বাগাজুদ্দিন থেকে মেসেজ করেছে জয়দীপ রায়, ও শুনতে চেয়েছে কিশোর কুমার আর আশা ভোসলের গলায় শরাবীর সাউন্ডট্র্যাক থেকে ইন্তেহা হো গই ইন্তজার কি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: যেতে যেতে শুনতে কি চাও এর আজকের শেষ গান তনয়ের রিকোয়েস্টে ক্যাকটাসের রাতের পুরি। তোমার সঙ্গে আবারও আমার কথা হবে ঠিক রাত দুটোর সময় আপকে লিয়েতে। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িত সময় রাত 1:03। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, পরিবেশনায় শ্যামল লাহিড়ী, বাগেশ্রীর আগে।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সেতার বাদন রাহুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ঝিনঝটির আগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় রাত 2:02। তুমি রয়েছ আপকে লিয়েতে মহুলের সঙ্গে, আর আপকে লিয়ের শুরুতেই থাকছে রক স্টার থেকে মোহিত চৌহান আর সুজেনের গলায় তুম হো।

এরপর থাকছে পরপর দুটো গান, আর দুটো গানই আমার ভীষণ ভীষণ প্রিয় গান। প্রথমে জাহের থেকে আতিফ আসলামের গলায় বললাম হ্যাঁ ও বাতে, আর তারপর দ্য ট্রেনের সাউন্ডট্র্যাক থেকে মিথুন আর শিল্পা রাওয়ের গলায় ও আজনবী। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে আপকে লিয়েতে। তুমি রয়েছো মহুলের সঙ্গে।

দ্য ট্রেনের সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তোমার কানে ছিল মিথুন আর শিল্পা রাওয়ের গলায় ও আজনবী, আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে 2:22 মিনিটে জান্নাতের সাউন্ডট্র্যাক থেকে কেকের গলায় জারাসা।

ক্যারাভানের সাউন্ডট্র্যাক থেকে মুস্তাফা জাহিদের গলায় তোফির আও ছিল এতক্ষণ তোমার কানে। স্টুডিও ক্লকে 2:40 আর এরপরের যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে তুলসী কুমারের গলায় রয়ের সাউন্ডট্র্যাক থেকে, তু হ্যায় কি নাহির আনপ্লাগড ভার্সন।

এখন থাকছে পরপর দুটো গান তোমার জন্য। প্রথমে গ্যাংস্টারের সাউন্ডট্র্যাক থেকে জেমসের গলায় ভিগি ভিগি হেসাস, আর তারপর তোমার জন্য থাকছে শ্রেয়া ঘোষাল আর ইন্দর পাউডার গলায় রকি হ্যান্ডসাম থেকে রহনুমা। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসি দুটো গানের ওপারে তোমায় সঙ্গে নিয়ে আপকে লিয়ে।

দেখতে দেখতে আপকে লিয়ের একদম প্রথম ঘন্টার শেষ গানে চলে এসেছে, কিন্তু তুমি তো জানো যে আপকে লিয়ে থাকছে আরও এক ঘন্টা, আর বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌম্যকান্তি। আর মহুল যেতে যেতে তোমার জন্য যে গানটা রেখে যাবে শুট আউট অ্যাট লোখান্ডওয়ালার সাউন্ড ট্র্যাক থেকে, স্ট্রিংসের গলায়, স্ট্রিংসের গলায় বলাটা ভুল, স্ট্রিংস একটা ব্যান্ডের নাম, তো তাদের মিলিত গলায় আখরি আলবিদা। না, একেবারেই নয়, আবার খুব শিগগির কথা হবে, তবুও সব কিছুরই তো একটা শেষ থাকে, তাই এই শেষ গানটা রইল তোমার জন্য।

মহুল এতক্ষণ সঙ্গে ছিলেন রাত 12টা থেকে 3টা পর্যন্ত 107 FM রেনবোতে। এখন রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। প্রথমে রাত 3টা থেকে 4টে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের দ্বিতীয় পর্ব, তারপর 4টা থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী এবং 5টা থেকে 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। সৌম্যকান্তি রয়েছি 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আপকে লিয়ে মানেই হিন্দি সিনেমার গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন কম্পোজার, বিভিন্ন গীতিকার, বিভিন্ন প্লেব্যাক সিঙ্গারের কণ্ঠে গান, বিভিন্ন সময়ের বিভিন্ন সিনেমা। একেবারে শুরুতেই আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের একেবারে শুরুতে শিল্পী শ্রেয়া ঘোষাল পাপনের দ্বৈত কণ্ঠে এই গানটি এই পর্বের একেবারে শুরুতেই 2014 সালে রিলিজ হওয়া সিনেমা ববি জেসুস, গীতিকার সুরকার সানান্ত কিরকিরে শান্তনু মৈত্র। এই গানটি দিয়ে শুরু করছি আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের প্রথম

শুনছিলেন ববি জাসুস সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী পাপুন শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠেই গান। এবারে কামিনে সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী একক কণ্ঠে মোহিত চৌহান, গুলজার, বিশাল ভারদ্বাজ, গীতিকার, সুরকার। আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় গান।

শিল্পী মোহিত চৌহানের পরে একক কণ্ঠে শিল্পী অমিত কিলাম, মাশান সিনেমার সাউন্ডট্র্যাক থেকে মন কস্তুরি। আজকের হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বের তৃতীয় গান সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবয়।

মাশান সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী অমিত কিলামের কণ্ঠে গান শুনছিলেন। এবারে আপনার জন্য রাজনীতি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী আদেশ শ্রীবাস্তব একক কণ্ঠে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো। ঘড়িতে সময় 3:22। মাঝরাতের এই প্রহরে সঙ্গে রয়েছেন, সকলকে স্বাগত, শুভেচ্ছা।

শিল্পী আদি শ্রীবাস্তবের পরে এবারে আনোয়ার সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী রূপকুমার রাঠোর একক কণ্ঠে। হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে পঞ্চম গান। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবোয়।

এবারে সময় আজকের ষষ্ঠ গানের, আপকেলি দ্বিতীয় পর্বের সিক্সথ সিলেকশন, শিল্পী শ্রেয়া ঘোষাল কেকের দ্বৈতকণ্ঠে দ্য কিলার সিনেমা সাউন্ডট্র্যাক থেকে তেরি ইয়াদ মে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরপর তিনটি গান শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। এ হ্যারাথে শিল্পী এ হরিহরন আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গুরু সিনেমার সাউন্ডট্র্যাক। তারপরে আজকের হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের অষ্টম গান শুনছিলেন তু হি মেরি সব হ্যায়, শিল্পী কেকের একক কণ্ঠে গ্যাংস্টার সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। এবারে নবম গানের সময়, আফসানা বানাকে ভুল না জান, শিল্পী হিমেশ রেশমিয়া এবং তুলসী কুমার দ্বৈত কণ্ঠে দিল দিয়া হ্যায় সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপস একযোগ অনুষ্ঠান শুনছেন। 3:52 আর কিছু সময় বাকি আছে আপকে লিয়ের পথ চলা। ভোর 4 থেকে অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ততক্ষণ পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান। হিমেশ রেশমিয়া, তুলসী কুমার, আফসানা বানাকে ভুল না জানা।

আজকের আপকে লিয়ে হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় তথা অন্তিম পর্ব এখানেই শেষ করব। আজকের এই গানটি শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি মানি এ মেরা, মেট্রো ইন্দিনো সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একক কণ্ঠে শিল্পী বিশাল মেশরা।

হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলির পথচলা আজকের মতো এই পর্যন্তই। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। এখন সময় প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে। আজকের মতো প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনবেন ভৈরবী রাগে পরিবেশিত গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে আজকের মতো শুনছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী। আজকের প্রভাতীর পরপর দুটি নিবেদন শুনেছেন বিদুষী অঞ্জনা নাথের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার, এবং এখন শুনছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী। এ দুটি পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত। আজকে পরপর তিনটি অনুষ্ঠানে 107 FM রেনবোয় আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। প্রভাতী শেষ হওয়া মানেই সময় আনন্দধ্বনির। ভোর পাঁচটা যখন ঘড়ির কাঁটায়, তখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আমরা আরেকটি নতুন দিনে প্রবেশ করেছি, 24 আগস্ট 2026 সোমবার পেরিয়ে আজকে আরেকটি নতুন দিন, 25 আগস্ট 2026 মঙ্গলবার আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা। এইভাবেই আবার নতুন করে আমাদের সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে পথ চলা, এগিয়ে যাওয়া, নতুনভাবে এগিয়ে যাওয়াই জীবনের নাম। থেমে যাওয়া

অনিতা জীবনের বিপ্রদীপ। বিগত অনুষ্ঠানে আপনারা যখনই আমার সঙ্গে আনন্দধ্বনি অনুষ্ঠানে সঙ্গে থাকেন, রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 10 অনুদিত কবিতার অংশ বিদেশি ফুলের গুচ্ছ 9 পর্যন্ত বিগত অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজকে বিদেশি ফুলের গুচ্ছ 10 এই লেখাটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আনন্দধ্বনি। তারপর একে একে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং অনুদিত কাব্যের কাব্যগ্রন্থের আরও কিছু লেখা এবং তারপর আবার অন্য কোনো লেখায় আমরা পৌঁছব। এইভাবেই আজকের পথ চলা থাকবে আনন্দধ্বনিতে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া রবি ঠাকুরের বিভিন্ন লেখার অংশ। কেমনই কি হলো পারিনে বলিতে, এইটুকু শুধু জানি নবীন কিরণে ভাসিছে সেদিন প্রভাতের তনুখানি, বসন্ত তখনও কিশোর কুমার কুঁড়ি ওঠে নাই ফুটি, শাখায় শাখায় বিহগ বিহগী বসে আছে দুটি দুটি। কি যে হয়ে গেল পারিনে বলিতে, এইটুকু শুধু জানি বসন্ত গেল তাও চলে গেল একটি না কয়ে বাণী, যা কিছু মধুর সব ফুরাইল সেও হলো অবসান, আমারই শুধু ফেলে রেখে গেল সুখহীন ম্রিয়মান। শুনছিলেন অনুদিত কাব্যগ্রন্থ অংশের বিদেশি ফুলের গুচ্ছ 10 এই রচনার অংশটি। বিদেশি ফুলের গুচ্ছ 11 রচনা নিয়ে ফিরে আসব, তবে তার আগে শিল্পী শ্রীলা সেনের কণ্ঠে এই গান আমারে যদি জাগালে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বিদেশি ফুলের গুচ্ছ 11। রবির কিরণ হতে আড়াল করিয়া রেখে মনটি আমার আমি গোলাপে রাখিনু ঠেকে, সে বিছানা সুকোমল বিমল নিহার চেয়ে তারি মাঝে মনখানি রাখিলাম লুকাইয়ে। একটি ফুল না নড়ে, একটি পাতা না পড়ে, তবু কেন ঘুমায় না, চমকি চমকি চায়, ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায়। আর কিছু নয়, শুধু গোপনে একটি পাখি, কোথা হচ্ছে মাঝে মাঝে উঠিতেছে ডাকি ডাকি, ঘুমা তুই ওই দেখ বাতাস মুদেছে পাখা, রবির কিরণ হতে পাতায় আছিস ঢাকা, ঘুমা তুই ওই দেখ তো চেয়ে দুরন্ত বায়ে, ঘুমেতে সাগর পরে ঢুলে পড়ে পায়ে পায়ে, দুঃখের কাঁটায় কিরে বিঁধিতেছে কলেবর, বিষাদের বিষ দাঁতে করিছে কি জ্বরজ্বর, কেন তবে ঘুম তোর ছাড়িয়া গিয়াছে আঁখি, কে জানে গোপনে কোথা ডাকিছে একটি পাখি, শ্যামল কানন এই মোহমন্ত্র জালে ঢাকা, অমৃত মধুর ফল ভরিয়ে রয়েছে শাখা। স্বপনের পাখিগুলি চঞ্চল ডানাটি তুলি উড়িয়া চলিয়া যায় আধার প্রান্তর পরে, গাছের শিকড় হতে ঘুমের সঙ্গীত ঝরে, নিভৃত কানন পর শুনি না ব্যাধের স্বর, তবে কেন এ হরিণী চমকায় থাকি থাকি, কে জানে গোপনে কোথা ডাকিছে একটি পাখি। শুনছিলেন অনুদিত কাব্যগ্রন্থর অন্তর্গত বিদেশি ফুলের গুচ্ছ 11 রচনাটি। এবারে আবার একটি গান, শিল্পী অর্ঘ্য সেন, পরপর দুটি গান, অর্ঘ্য সেন এবং তারপরে শিল্পী রমা মণ্ডল, দুই শিল্পীর একক কণ্ঠে একটি করে গান, তারপর আবার ফিরে আসছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 12। দেখিনি যে এক আশার স্বপন, শুধু তা স্বপন স্বপনময়, স্বপন বৈশে কিছুই নয়, অবশ হৃদয় অবসাদময়, হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়, আজিকে উঠিন জাগি কেবল একটি স্বপন লাগি, বিনাটি আমার নীরব হইয়া গেছে গীত গান ভুলি, ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার একে একে তারগুলি, নীরব হইয়া রয়েছে পড়িয়া সুদূর শ্মশান পরে, কেবল একটি স্বপন তরে, থাম থাম ওরে হৃদয় আমার, থাম থাম একেবারে, নিতান্তই যদি টুটিয়া পড়িবি একেবারে ভেঙে যারে, এই তোর কাছে মাগি আমার জগৎ, আমার হৃদয় আগে যাহা ছিল এখন তা নয়, কেবল একটি স্বপন লাগি।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। প্রায় মধ্যপথ পর্যন্ত অনুষ্ঠানের আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পথ চলা বাকি আপনাদের সঙ্গে। সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। বিদেশি ফুলের গুচ্ছ ১৩। নহে নহে মনে মরণ, সহসায় প্রাণপূর্ণ নিঃশ্বাস বাতাস, নীরবে করে যে পলায়ন, আলোতে ফুটায় আলোই আঁখি তারা, নিবে যায় একদা নিশীথে, বহে না রুধির নদী সুকোমল তনু, ধুলায় মিলায় ধরণীতে, ভাবনা মিলায় শূন্যে, মৃত্তিকার তলে রুদ্ধ হয় অময় হৃদয়। এই মৃত্যু এত মৃত্যু নয়, কিন্তু রে পবিত্র শোক যায় না যেদিন, পীড়িতির স্মৃতি মন্দিরে উপেক্ষিত অতীতের সমাধির পরে, তৃণরাজি দোলে ধীরে ধীরে, মরণ অতীত চির নূতন পরাণ, স্মরণে করে না বিচরণ, সেই বটে সেই তো মরণ। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ ১৩। এবারে শিল্পী পূর্বাদাম এবং তারপরে শিল্পী রীতা ঘোষের একক কণ্ঠে পরপর দুটি গান।